0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সময় শেষের পথে, তাই আজকের আনন্দধ্বনি থেকে বিদায় নেব। যেতে যেতে গান শুনব মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আনন্দধ্বনি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

তিনি শ্বেত পদ্মে আসীনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা, শ্বেত গন্ধে অনুলিপ্তা। তার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী, শুভ্র বর্ণা, শ্বেত অলঙ্কারে ভূষিতা। তিনি সিদ্ধ ও গন্ধর্বগণের দ্বারা বন্দিতা, দেবতা ও দানবগণের দ্বারা অর্চিতা, সকল মুনি দ্বারা পূজিতা এবং ঋষিগণের দ্বারা সর্বদা স্তুতা হয়ে থাকেন।

যিনি কুন্দপুষ্প, তুষার ও মুক্তামালার মতো শুভ্র, যিনি শ্বেত বস্ত্র পরিহিতা, যাঁর হস্ত বীণার বড়দণ্ডে মণ্ডিত, যিনি শ্বেত পদ্মে উপবিষ্টা, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর প্রভৃতি দেবগণের দ্বারা সদা বন্দিতা, সেই অশেষ জড়তা বিনাশকারিণী ভগবতী সরস্বতী আমাকে রক্ষা করুন। হে মহাভাগে, বিদ্যাস্বরূপে, বিশ্বরূপে, কমললোচনে, বিশাল নয়নে সরস্বতী, আমায় বিদ্যা দাও, তোমায় নমস্কার। সরস্বতী, আমায় বিদ্যা দাও।

সকাল মানে মিষ্টি সূর্য, রোদের আনাগোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ে চুমুক FM গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা।

আমরা শুনলাম স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে সরস্বতী বন্দনা। আজ সরস্বতী বন্দনা শুধু যে করলাম এমনটা নয়, আসলে প্রতিটি দিনই আমাদের কাছে দেবীর বন্দনার দিন, কারণ প্রতিটি কাজ, সমস্ত সৃজনশীল কাজের মূলেই তো তিনি রয়েছেন। তাঁর আশীর্বাদ ছাড়া পথ চলা অসম্ভব। এই মে মাস জুড়ে আমরা দেখেছি একাধিক সরস্বতীর বরপুত্ররা জন্মেছেন। যদি এক তারিখ থেকে শুরু করা যায় মান্না দে, তারপরেই সত্যজিৎ রায়, পুলক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, ওদিকে ঠাকুর পরিবারেরই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, আরও অনেকে রয়েছেন। আর রয়েছেন রামকিঙ্কর বেজ, রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়। গতদিন আমরা মীরাবাই নিয়ে কথা বলেছিলাম এবং ইচ্ছে ছিল আজও মীরাবাইয়ের ভজন শুনব, তাঁকে নিয়ে থাকব। কিন্তু গতকাল রামকিঙ্কর বেজের জন্মদিন ছিল এবং আজ বাংলায় যে দিন 11ই জ্যৈষ্ঠ, সেই দিনটি আবার কবি নজরুলের বাংলায় জন্মদিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ তাঁর জন্মদিন হলেও তাঁর জন্মোৎসব উপলক্ষে একাধিক অনুষ্ঠান গত কয়েকদিন ধরেই আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় শুনে আসছেন। তাই আজ তানিয়া ঠিক করেছে আজ বরং সকালটা রামকিঙ্কর বেজকে নিয়ে আমরা থাকি, তাঁর কথা, তাঁর সৃষ্টি, সেই ব্যক্তি মানুষটাকে চেনা জানা সবটুকুর একটু চেষ্টা করি। আসলে কি জানেন, না এটা আমার কথা নয়, এটা রামকিঙ্কর বেজকে নিয়ে ঋত্বিক ঘটক যে ডকুমেন্টারি করেছিলেন সেখানেই লেখা আছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অ্যান আর্টিস্ট, বাট মোর সো টু আন্ডারস্ট্যান্ড অ্যান আর্টিস্ট। সত্যি শিল্পী হওয়া যত না কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন শিল্পীকে বোঝা। কতটা বুঝতে পেরেছি জানি না, কতটা বোঝাতে পারবো জানি না, তবু মনে হলো আজকের এই সকাল সুন্দর হয়ে উঠুক তাঁর সৃষ্টির নানান কারুকাজে, তাঁর সৃষ্টির নানান গল্পে।

0: আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আশ্রম প্রাঙ্গণে রবীন্দ্রনাথ সে সময় মাঝে মাঝে ঘুরে বেড়াতেন। হঠাৎ চোখে পড়ল এক অদ্ভুত মূর্তি। এখন এই মূর্তিটা কে করেছে সেটা খোঁজ করতে জানতে পারলেন রামকিঙ্কর বেজ। সে মূর্তি বানিয়েছেন, উনি ডেকে পাঠালেন। কিছুটা ইতস্তত করেই রামকিঙ্কর পৌঁছলেন রবীন্দ্রনাথের কাছে। এই যে গল্পটি রয়েছে এর পরের অংশটি, এদের একটি নাট্যরূপ দিয়েছেন হর ভট্টাচার্য। সেইখানের অংশটুকু আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই, তাহলে বুঝবেন রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর চিন্তার যে মেলবন্ধন, একে অন্যকে কতটা বুঝতেন, তাঁর যে সমীকরণ, তা খুব সুন্দরভাবে নাট্যকার বুঝিয়ে দিয়েছেন এই অংশটুকুর মাধ্যমে। রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, আজ আমি পুরনো মন্দির বাড়িতে গেছিলুম, কানে এসেছিল আগেই, তুই ওখানে ঢুকবার মুখে উঠোনে কি একটা করছিস, তা কি করছিস তুই ওটা? রামকিঙ্কর জানালেন, একটা মূর্তি। একটা মূর্তি, তা আমিও জানি, কিন্তু মূর্তিটা কিসের, কি করেছিস তুই ওটা? রামকিঙ্কর জানালেন, আমি জানি নে। রবীন্দ্রনাথ পুনরায় জিজ্ঞাসা করলেন, তুই জানিস নে, তুই জানিস নে কি তৈরি করছিস তুই? জানি কিন্তু বোঝাতে পারিনি। রবীন্দ্রনাথ আবারও জিজ্ঞাসা করলেন, কেন পারিস নে? রামকিঙ্কর জানালেন, আমি ওটাকে জ্ঞান দিয়ে বুঝতে পারিনি। স্বপ্নের ঘোরের মধ্যে ওই মূর্তি আমার কাছে এসেছিল, সেই মূর্তিকেই আমি ধরতে চেয়েছি। সেই মূর্তির মধ্যে কি কোনো প্রাণ আছে? রবীন্দ্রনাথ জানতে চাইলেন। রামকিঙ্কর একটু আনমনা হয়ে উত্তর করলেন, আছে অথচ যেন নেই। রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, আমি জানি একটি মেয়ের মূর্তি দেখেছি, মুখ নামানো। রামকিঙ্কর, হয়তো সে কাউকে চুমো খেতেই মুখ নামিয়েছে। রবীন্দ্রনাথ, একটি পাখি কি উড়ে যেতে চায় আকাশে, পাখা তার যেন সেই রকম তুলে দিয়েছে। রামকিঙ্কর, একটি মেয়ে পাখি যেন তার বুকের নিচেই আছে। রবীন্দ্রনাথ আবার বললেন, সব মিলিয়ে কি সেখানে কিছু আড়াল করে রক্ষা করার ব্যাকুলতা আছে, মমতা আর আরতি? রামকিঙ্কর বললেন, আমি জানিনি, সে এসেছিল আমার কাছে প্রেমীর রূপ ধরে। ভালোবাসা আর ব্যথায় তারা আকাশের নিচে মানুষের কাছে ধরা দিতে এসেছে। তারা কেউ পুরো নয়, আবার অর্ধেকও নয়। রবীন্দ্রনাথ জানালেন, দেখ তো পাশের ঘরে বা আশেপাশে কেউ আছে নাকি? রামকিঙ্কর একটুখানি নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে বললেন, কাউকে দেখতে পাচ্ছি না। রবীন্দ্রনাথ বললেন,

শোন কাছে আয়, তুই তোর মূর্তি দিয়ে ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরিয়ে দে। তোর মূর্তিরা যেমন রূপেই এসে তোর কাছে ধরা দিক, তাদের তুই এখানে সর্বত্র ছড়িয়ে দে। আর শোন, যা ধরবি তা গোড়া থেকে শক্ত হাতে ধরবি আর শেষ করবি, কিন্তু পিছন ফিরে তাকাবি না। একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি, সামনে, কখনো পিছন ফিরে দেখবি না। আর পিছন ফিরে কখনোই দেখেনি রামকিঙ্কর বেঞ্চ। রবীন্দ্রনাথের যে আশীর্বাদ তিনি সেই দিন পেয়েছিলেন, যে অভয় বাণী তিনি সেদিন পেয়েছিলেন, তাকে কেন্দ্র করে তার সেই আশীর্বাদটুকু নিয়েই তার পথ চলা কঠিন হলেও তা ছিল খুব সহজেই পেরিয়ে যাওয়ার একটা, কারণ পথ থাকলে তো তাতে বাধা থাকবেই। কিন্তু যখন পথ চলার মধ্যে আনন্দ থাকে, যখন সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে, তখন সেই পথ পেরোনো অনেক সহজ হয়ে যায়। আর রবি ঠাকুর তো আমাদের কাছে, বাঙালির কাছে, প্রাণের ঠাকুর, প্রাণের ঈশ্বর। আর যারা এই পৃথিবীতে সৃজনশীল ক্ষমতা নিয়ে জন্মান, তারা প্রত্যেকে প্রত্যেকে সরস্বতীর বরপুত্র। আরও একটি সরস্বতী বন্দনা শুনব শম্পা কুণ্ডুর কণ্ঠে।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: 1906 সালের 25 মে বাঁকুড়া শহরের যোগীপাড়ায় এক নাপিত পরিবারে রামকিঙ্কর বেইজের জন্ম হয়। একেবারে ছোট্টবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাঁর একটা ঝোঁক ছিল। তাঁর প্রথম শিল্প শিক্ষক ছিলেন তাঁর প্রতিবেশী অনন্ত সূত্রধর। কুমোরপাড়ায় মূর্তি তৈরি করা দেখে সে কাজে হাতে হাতে সাহায্য করতেন ছোট্ট রামকিঙ্কর। পরে একটু বড় হয়ে নিজেই কাদা মাটি দিয়ে তৈরি করলেন মূর্তি গড়া। আবার এই কিশোর বয়সে মূর্তি গড়ার পাশাপাশি প্রচুর ছবি এঁকেছেন রামকিঙ্কর। কিন্তু ছবি আঁকতে যে সরঞ্জামের প্রয়োজন পড়ে, খৌরকর্ম করে সংসার চালানো পিতার সেই ক্ষমতা ছিল না কিনে দেওয়ার, পর্যাপ্ত অর্থ ছিল না চণ্ডীচরণ বেইজের অর্থাৎ তাঁর বাবার। কিন্তু তা বলে কি থেমে থাকবে শিল্পীর প্রচেষ্টা, তাঁর শিল্পকর্ম? ও যে বললাম সরস্বতীর বরপুত্র। সবুজ রঙের জন্য শিম গাছের পাতার রস, হলুদ রঙের বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা লাল রঙের জন্য, মুড়ি ভাজার ভুষো কালি কালো রঙের জন্য, আর পুঁই শাক থেকে বেগুনি রং বের করে ছবি আঁকতেন তিনি। ছাগলের ঘাড়ের লোম কেটে নাকি বাঁশের কাঠের ডগায় বেঁধে নিয়ে চলত তুলির কাজ। ভেবে দেখুন, যখন মানুষের মধ্যে ইচ্ছা থাকে, প্রচেষ্টা থাকে, তখন বোধহয় কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সব রকম সমস্যার যে বন্ধন, যে বাধা, এক্ষেত্রে বাধা, সেই সমস্যাগুলোকে একসঙ্গে অতিক্রম করে তিনি এগিয়ে চলেছেন। এবং বলা বাহুল্য, তাঁর কখনো কোনো সেই অর্থে বৈবাহিক জীবনেও জড়াননি, কারণ তাঁর কাজের ক্ষতি হবে, তিনি অন্যদিকে মনই দিতে চান না। তাঁর মন শুধুমাত্র থাকবে তাঁর সৃষ্টির দিকে, এমনটাই ছিলেন রামকিঙ্কর বেইজ। তবে কতদিনের বাঁকুড়ার এই যোগীপাড়ায় থাকবেন তিনি? তাঁর জন্ম হয়েছে অন্য এক প্রাঙ্গণে মিলিত হওয়ার জন্য, অন্য এক যুগ তৈরি করার জন্য। আর তাই এই যোগীপাড়ার আরেক বিশিষ্ট মানুষ রামানন্দ চট্টোপাধ্যায়ের নজরে এলেন। রামানন্দ চট্টোপাধ্যায় সে সময় ছিলেন প্রবাসী পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক। তিনি সে সময় কলকাতায় যাতায়াত করতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিদ্যালয়ের চারুকলার ছাত্র হিসেবে তাঁকে, মানে রামকিঙ্কর বেইজকে, মাত্র 19 বছর বয়সে নিয়ে এসে সেখানে ভর্তি করে দেন। আচার্য নন্দলাল বসু ছিলেন রামকিঙ্কর বেইজের এখানকার শিক্ষক। চারুকলায় ডিপ্লোমা অর্জন করে তিনি বিশ্বভারতীর ভাস্কর্য বিভাগের বিভাগীয় প্রধানের পদেও আসীন হন একটা সময়। সেই থেকে আমৃত্যু দীর্ঘ 55 বছর রামকিঙ্করের বসবাস ছিল শান্তিনিকেতনে।

না পাওয়ার মধ্যেও মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। মৃত্যুর 10 বছর আগে ভারত সরকার শিল্পী রামকিঙ্কর বেজকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। 1976 একাডেমির ফেলো হন। 1977 বিশ্বভারতী দেশিকোত্তম দেন। এরপর 1979 রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট উপাধি লাভ করেন। তার শিল্পসত্তাকে, তার মননকে আরও গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব আজ এই সুন্দর সকালে। তবে তার আগে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

আজ প্রভাত বিনায় আমরা কথা বলছি রামকিঙ্কর বেইজকে নিয়ে। রবীন্দ্রনাথের যে আশীর্বাদ তা তো তিনি পেয়েছিলেন, আর রবীন্দ্রনাথ সবথেকে বেশি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে শিল্পীর স্বাধীনতা। কারণ স্বাধীনতা ছাড়া একজন শিল্পী কখনোই নিজের মতো করে শিল্পচর্চা করতে পারেন না, আর তাই হয়তো নিজের কল্পনা আর নিজের যে অন্তরের বাসনা সবটুকুকে একটা আকার দিতে পেরেছিলেন তার শিল্পকর্মের মধ্যে দিয়ে। শান্তিনিকেতনের অদ্বিতীয় পরিবেশ রামকিঙ্করকে শুধু একজন বিশিষ্ট ভাস্করই নয়, চিত্রকর, নাট্যকার এবং গায়ক হতেও সাহায্য করেছিল। তাঁর হাতে গড়া গৌতম বুদ্ধ, সাঁওতাল পরিবার, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, সুজাতা, এরকম অজস্র শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে শান্তিনিকেতন জুড়ে। আপনারা যারা গেছেন তারা দেখেছেন, শিক্ষাগুরু নন্দলাল বসু শিল্প সাধনায় নিজস্ব ভাবনাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়ে গিয়েছিলেন রামকিঙ্করকে। তবে রামকিঙ্করের শিল্পকর্মের একটা বড় অংশ জুড়েই রয়েছে আদিবাসী জীবন। তাঁর বিখ্যাত সাঁওতাল পরিবারের মূর্তিতে তিনি দেখিয়েছেন এক সাঁওতাল যুবক তার সঙ্গিনীকে সঙ্গে নিয়ে চলেছে ঘরমুখ, বউয়ের কোমরে একটি বাচ্চা অন্য একটি বাঁকেতে, একটি কুকুরও হেঁটে চলেছে ওদের সঙ্গে। এছাড়া রয়েছে সংসারের অতি সামান্য কিছু উপকরণ, অত সামান্য প্রাপ্তিতেই যেন আনন্দ উপচে পড়ছে তাদের, চলার মধ্যে কি দৃপ্ত এক মহিমা, আর ঘরে ফেরার সুখানুভূতি। আদিবাসী সমাজের বিয়ে, মহিলার ধান মাড়াইয়ের দৃশ্যপট, গ্রাম জীবনের এমন ছবি তাকে টানত বেশি। তার ছবি আঁকা, মূর্তি গড়া সবই ছিল প্রাণীর আনন্দে, কারোর ইচ্ছা পূরণের তাগিদে নয়। তার এক ছাত্র বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে রামকিঙ্কর প্রতিদিন যেভাবে মানুষ ডায়েরি লেখেন তেমন করে রজনামচার মতো করে আঁকতেন ছবি। সারাদিনে তার ভাবনার মধ্যে, তার দৃষ্টিগোচরে যা আসত, যেভাবে আসত, সেইভাবেই তিনি ক্যানভাসে ফুটিয়ে তুলতেন। বিভিন্ন সময় শান্তিনিকেতনের বাইরেও তাকে যেতে হয়েছে নানান কাজে, সেখানে গিয়েও তিনি ছবি এঁকেছেন এবং জল রঙে আঁকাটা তার এই রজনামচার মধ্যে পড়ত। রং সঙ্গে নিয়ে যেতেন এবং যখন ফিরতেন, যে কদিন গিয়েছিলেন সে কদিনের তো বটেই, সঙ্গে আরও বেশি কিছু জল রঙের ছবি তার সঙ্গে ফিরত। কারণ এভাবেই তার সমস্ত ভালো লাগা, খারাপ লাগা, তার ভাবনা, চিন্তা, গভীরতা ফুটিয়ে তুলতেন তার সাদা পাতায়। এছাড়া তার ভাস্কর্যের কথা নতুন করে কি বলবো। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনি, কারণ এই যে কৃষ্ণকলি, এই যে কালো মেয়ের কথা, এ তো শুধু রবীন্দ্রনাথের গান নয়, বারবার আমরা রামকিঙ্কর বেজের আঁকা ছবির মধ্যে, গড়া ভাস্কর্যের মধ্যে খুঁজে পেয়েছি। চলুন শোনা যাক সেই গান, ভাবনায় বুঁদ হয়ে যাই আপনি আমি সকলেই।

রামকিঙ্কর বেইজ তাঁর শান্তিনিকেতনের জীবনের প্রথম দিকের যে ছবিগুলি অত্যন্ত নিপুণতার সঙ্গে পদ্ধতি হিসেবে বেছে নিয়েছিলেন ওয়াশ এবং টেম্পারা, যদিও সূচনায় তিনি পুরাণাশ্রিত বিষয়ের ওপর কিছু কাজ করেছিলেন, তবুও নিসর্গ দৃশ্য, গ্রামের নারী ও পুরুষ, কর্মমুখর মাঠ, চারণরত গরু ছাগল, গরুর গাড়ির উপর চেপে যাওয়া মানুষজন, চারদিকে ছড়িয়ে থাকা দৃশ্যাবলী তাকে টানত বেশি। আর মোহিত করা আদিবাসী সাঁওতালের রূপ, তার কথা তো একটু আগেই বললাম, গানও শোনালাম। কিন্তু যখনই তিনি কোনো উত্তেজক দৃশ্যের মুখোমুখি হয়েছেন, তখনই তাঁর ছবি নন্দনতাত্ত্বিক অথবা আবেগীয় যে অনুষঙ্গ তাকে ছাড়িয়ে গেছে। এভাবেই তাঁর তেল রঙের

যে জল রঙের কাজ থেকে গিয়েছে ভিন্ন ধরনের কাজ হয়ে। তার প্রত্যেক তেল রঙের ছবি নিজস্ব অভিজ্ঞতা নিয়ে নিশ্চিতভাবে আরম্ভ করে প্রায় কিছু দূর এগিয়ে তা আবার আবেগের ভারী নুয়ে এসেছে। তবুও ছাড়বার পাত্র তিনি ছিলেন না। দিনের পর দিন অসীম পরিশ্রম করে অন্য অভিজ্ঞতার আলোকে জারিত করে স্বাধীন সত্তায় ফিরিয়ে এনেছেন তাদের। তবে তা সময় লেগেছে এবং তা রূপান্তরিত হতে হতে কখনো কখনো হয়তো ছবির যে মূল বিষয় তা থেকে কিছুটা সরেও গেছে। তিনি যেন বাধ্যবাধনহীন কাউকে তার খাঁচায় পড়তে চাইছিলেন, এ যেন ঠিক প্রবাদের সোনার হরিণ ধরা। এক্ষেত্রে আপোষের কোনো দাসখত লিখে দেননি তিনি। প্রত্যেক দিন একটি তেল রঙের ছবি সম্পূর্ণ করেছেন, আবার প্রত্যেক দিন তিনি তা মুছেও ফেলেছেন, কারণ হিসাবে তিনি যা বলতেন তা ছিল খুব টিপিক্যাল। যেমন কাজটা ছিল খুব বেশি সেন্টিমেন্টাল, খুব বেশি চমৎকার, খুব বেশি ফ্যাকচুয়াল। কিন্তু এগুলি আমাদের কাছে, মানে যিনি প্রতিবেদনটি লিখেছেন তিনি বলছেন, খুব বেশি জীবন্ত বলেই মনে হতো। এই ভেবে হয়তো কেউ কেউ দুঃখিত হবেন যে সেই সময় প্রত্যেক অংশই ছিল অপূর্ব। সঙ্গে তিনি আরও বলেছেন, রামকিঙ্করের ছবিকে কয়েকটি নির্দিষ্ট ভাগে ভাগ করা যায়। তাদের কিছু কিছু কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতিকৃতি, যেমন স্বপ্নময়ী, সোমা যোশী, বিনোদিনী, নীলিমা দেবী, এগুলি প্রত্যেকটিরই চারিত্রিক বৈশিষ্ট্য হয় অনন্য। পেশাদারি ছবির মতো এদের কোনোটাই ঘষে মেজে পরিষ্কার করা ঝকঝকে মুখোশ নয়, আবার এগুলিকে ঠিক ক্যারেক্টার স্টাডিও বলা যাবে না। প্রত্যেকটি বিষয় বদলে গেছে প্রতিমায় এবং যার সঙ্গে মিলে মিশে গেছে ব্যক্তিগত নিরিখ। স্বপ্নময়ী যেন দীর্ঘ চোখের অভিসারিকা, বিনোদিনী চকিত বিহ্বলতার ছবি, যেন নারী হ্যামলেট, নীলিমা দেবী চৌকো মুখের আদিবাসী দেবীর কাছাকাছি, আর সোমা যোশী হৃষ্টপুষ্ট সুগোল অবিকৃত একটি পুতুল যেন। এগুলির পাশাপাশি আরও কিছু ছবি আছে যেগুলির বিষয়বস্তু স্থানীয় পরিবেশ, যেমন ধরুন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা গ্রাম, শান্ত বাতাসের মধ্যে দিয়ে ছাগল টেনে নিয়ে যাওয়া একটি মেয়ে, খামার বাড়ির শ্রমরত আর বিশ্রমরত মজুর, ঘরামি, ফসল কাটা এবং এই রকম আরও কিছু। কিন্তু এই সাধারণ বিষয়বস্তুর প্রত্যেকটিতে একটি প্রতীক বা মিথিক্যাল বিমূর্ততার মাত্রা যোজনা করেছেন তিনি। ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা গ্রাম এক গভীর বিমূর্ততার মধ্য দিয়ে নিয়ে যেতে দেখি আমরা, যেখানে ঝলকে ওঠা আঁকা বাঁকা বিদ্যুৎ রেখার ভিতর দিয়ে রাত্রি ঘেরা বাড়িগুলির চাল আলোকিত হয়ে উঠতে দেখা যায়। মেয়েটির ছাগল টেনে আনার মধ্যে দিয়ে মূর্ত হয়ে ওঠে বীরাঙ্গনার ভাবভঙ্গি। আবার ঘরামি বা বিল্ডার্সের দেখা যায় নারী পুরুষ শিশুসহ খুঁড়ে বার করা একটি কঙ্কাল। জন্ম জীবন মৃত্যু সবটুকু নিয়ে এ যেন মধ্যযুগীয় একটি প্রতীক। আবার ধান কাটা ধান ছাড়া এর মধ্যে একটা ইপিক মাত্রা যোজনা করেছিলেন রামকিঙ্কর বীজ। তাকে নিয়ে বলতে শুরু করলে সত্যি হয়তো শেষ করা যায় না। তার একটি পিকনিক নামক ছবি রয়েছে, সেখানে আমরা দেখেছি 1800 যৌবনদীপ্ত একদল রোম্যান্টিক মেয়েকে, তাই না? যাই হোক, সময় তো আমাকে বলছে বিদায় নিতে হবে, কারণ ফিরে আসতে হবে 8:30। কত কথা যে বলা বাকি থেকে গেল। তিনি খুব ভালো গান গাইতেন, আঁকতে আঁকতেই গাইতেন, গড়তে গড়তেই গাইতেন রবি ঠাকুরের গান, লালন ফকিরের গান। তার খুব প্রিয় দুটি গান হলো ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে, আরেকটি গান আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগনতলে। এই রবীন্দ্রসঙ্গীত দুটি প্রায়শই তিনি গাইতেন, তার খুব প্রিয় ছিল। রামকিঙ্করের এক প্রিয় ছাত্র শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রত্যেক বুধবার তার সঙ্গে আমরা আশেপাশে গ্রামে চলে যেতাম কাজ করতে, সঙ্গে সারাদিনের খাবার, রং, তুলি, কাগজ এবং নিজে বসে দেখাতেন প্রকৃতিকে কেমনভাবে নিজের মতো করে ধরতে হয়, কেবলই হুবহু নয়, নিজের ভাবনা অনুভবের মধ্যে কেমনভাবে প্রতিষ্ঠা।

করতে হয়। শুধু তাই নয়, তাকে আমরা পেয়েছি নাটকের নির্দেশক হিসাবে বেশ কয়েকটা নাটকে, এছাড়াও তাকে আমরা রক্তকরবীতে বিশু পাগল চরিত্রে অভিনয় করতেও দেখেছি। এমন এক সরস্বতীর বরপুত্রকে অভিনন্দন না জানিতে উপায় নেই। আমরা শেষ করব, আবারও কথা হবে কোনো একদিন তাকে নিয়ে। শেষ গান রেখে গেলাম সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। কেমন লাগলো আজকে প্রভাত বীণা জানাতে ভুলবেন না। 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের আজকের পোস্টে শিল্পী সুস্মিতা গোস্বামী

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোল।
2: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম, কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

তুমি যদি ডাকতে পারো আমি কি আসতে পারি না? হ্যাঁ, এমনটা সন্ধ্যা মুখোপাধ্যায় গানে গানে বললেও এমনটা আমারও মনের কথা। আপনাদের ডাকে, আপনাদের ভালোবাসায় আমরা প্রতিটা দিন সকাল সকাল ফিরে ফিরে আসি। 100.1 FM গোল্ডে শুনছেন মনের মেলোডি তানিয়ার সঙ্গে। মন কারা কথা আর মন ভোলানো গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানে আমরা সাধারণত একটা বিষয় নিয়ে কথা বলি। আমরা বলা ভুল, আপনারা বলেন আর আমরা বাকি সবাইরা সেটা শুনি। তো 8:37 হয়ে গেছে, আজকের মনের মেলোডির যে বিষয় সেটি বলবো। তবে তার আগে জানেন আমার একটু ধন্যবাদ জানানোর আছে। হ্যাঁ, মানে এটা আমাদের আগের দিনই জানানো হয়তো উচিত ছিল বা আজকের প্রভাত বিনার শুরুতেই, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি, তাই সেই ভুল শুধরে নেওয়ার একটা প্রচেষ্টা মাত্র। 21 মে, সেই দিন 22 মে সকালবেলা যে প্রোগ্রাম আমি করে গেছি, সেখানে আমার প্রচুর বন্ধুরা সৌভিক দাস, সোমা সরকার, অরুণ ঘোষ, বাকি যারা প্রত্যেক দিন করেন, বিজয় কৃষ্ণ দালাল, সীমা দাস, সুমিতা দি, তারপরে প্রিয়াঙ্কা মায়েতি, দেবলীনা গুপ্তবাবু, এরা তো অনুরোধ করেছেন, এরা মতামত জানিয়েছেন, সঙ্গে এই নতুন বন্ধুরাও তাদের মতামত জানিয়েছেন। বহুদিন পর অরুণদা মেসেজ করেছিলেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর সরি বলার আছে, এটা তো থ্যাংক ইউ গেল, সরি বলারও আছে। তার কারণ অনেক সময় হয় মেসেজের কারণে পরপর পরপর মেসেজ ঢুকতে থাকে, কারোর কারোর মেসেজ হয়তো পড়া হয়ে ওঠে না। তার জন্য এতদিন পর্যন্ত যাদের মনে এইভাবে নিজের অজ্ঞাতেই হয়তো দুঃখ দিয়েছি, তাদের কাছে সরি। আচ্ছা, এই যে আমি আপনাদের থ্যাংক ইউ বললাম, সে তো রোজই বলি, আপনারাও নিশ্চয় দিনের বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে থ্যাংক ইউ বলেন, কিন্তু সরি কি সবসময় বলা হয়ে ওঠে? হ্যাঁ, হয়তো হয়ে ওঠে, যিনি সামনে রয়েছেন তাকে সরি বলা হয়ে ওঠে, কিন্তু অনেক সময় এমনও তো হয় আমরা এমন কিছু ভুল করে ফেলি বা

আঘাত দিয়ে ফেলি অজান্তেই, যার প্রতি সেই ভুলটা করি বা আঘাতটা দিই যে কোনো কারণেই হোক, পরে নিজের ভুল বুঝতে পারলেও তাকে আর সরি বলা হয়নি। মাঝে হয়তো কেটে গেছে অনেকগুলো মাস বা কয়েকটা বছর, আর একটিবার চোখটা বন্ধ করে আর কি যদি আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, তাহলে মনের মধ্যে থাকা এই গ্লিচটার করি দিতে পারি একটা এন্ড। কারণ সরি বলে না সেই দুঃখটা, সেই অপরাধ বোধটা বোধ হয় কিছুটা কাটি ফেলা সম্ভব, কি বলেন? তার মানে আজকের মনের মেলাডিতে আসলে এই বিষয়টা বাছার পিছনে একটা কারণও আছে। অস্ট্রেলিয়ায় নাকি আজকে জাতীয় দুঃখিত দিবস, মানে ন্যাশনাল সরি ডে পালিত হয়। তো আমি ভাবলাম আজ মনের মেলাডির পরিবারে যে সমস্ত বন্ধুরা কোনো একজন ব্যক্তিকে যাকে সরি বলতে চেয়েও বলা হয়নি এবং আজ কোনোভাবেই এখনও পর্যন্ত এই মুহূর্তে বলা সম্ভব নয়, তাকে সরি বলে আমার কাছে একটা মেসেজ করে দিন। আমি অনিয়ারে পড়বো, জানি না তিনি শুনবেন কি শুনবেন না, কিন্তু এই ইউনিভার্সে আপনার এই যে দুঃখ, আপনার এই যে অপরাধ বোধ, এই যে দুঃখের ভার নামানোর প্রচেষ্টা, সেইটা তো ছড়িয়ে যাবে, সেই ভাইবটা নিশ্চয়ই সেই ব্যক্তির কাছে পৌঁছে যাবে। তাহলে আপনি খুব ছোট্ট করে সংক্ষেপে লিখে জানান যে কাকে আপনি সরি বলতে চান এবং কেন বলতে চান, এবং কেনই বা এতদিন বলা হয়ে ওঠেনি। ঠিক আছে, কোথায় পাঠাবেন? 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা এসএমএস করে ফোন করা চলবে না। তাহলে যিনি দূরে আছেন, যাকে সরি বলা সম্ভব নয়, তাকে সরি বলে মেসেজ পাঠিয়ে দিন তানিয়াকে। গানে গানে হেমন্ত মুখোপাধ্যায়।

রজত, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে জানিয়েছেন, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং রজত। রজত যেটা বলছে যে অনেক সময় বন্ধুদের সঙ্গে নানান কারণে ঝামেলা ঝাটি হয়েছে, কিন্তু সামনাসামনি আর সরিটা বলা হয়নি। তো আজ সকলকে আমি সরি বলতে চাই, কিন্তু রজত এটা বলেনি এই বন্ধুরা কোথাকার বন্ধু, মানে স্কুলের বন্ধু, না খেলার মাঠের বন্ধু, নাকি কলেজের বন্ধু, নাকি টিউশনের বন্ধু, সেটা অবশ্য রজত আমাকে নির্দিষ্টভাবে কিছু বলেনি।

সেটা ঠিক আছে, হয়তো অনেকের প্রতি তার সেই জানানোটা ছিল যে আমি সরি বলতে চাই, তো সেজন্য সরিটা একসঙ্গে রজত বলে দিয়েছে। যাই হোক, সৌভিক ঠাকুরিয়া থেকে মেসেজ করেছে, সুপ্রভাত দিদি, আমি সরি বলতে চাই আমার এক বন্ধুকে, নাম রাজু, যার সঙ্গে আমার বেশ কিছুটা ঝগড়া এবং অভিমান হয়েছিল, ভুল বোঝাবুঝি হয় এতে, আর দিদি তুমি সরি বলো না, এটা তো হতেই পারে ভুল। হ্যাঁ, হতেই পারে, কিন্তু তবু অনেক সময় বন্ধুরা মেসেজ করেন, আমার মেসেজটা আপনি আগের দিনই, কোনো একজন বন্ধু, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, উনি খুব অভিমান ভরে আমাকে মেসেজ করেছেন, আগের দিন আমার মেসেজ পড়া হয়নি। কিন্তু যতদূর হয় না, আমি সবসময় চেষ্টা করি সমস্ত মেসেজ পড়ে যেতে। এবার কি হয়, অনেক সময় মেসেজটা খোলা হলো হয়তো, এবার সিন হয়ে যাওয়ার পর তো বোঝা যায় না সেই মেসেজটা পড়া হয়েছে কি হয়নি, এবার আবার পুনরায় মেসেজ ঢুকে যায়। এইসব কারণের জন্য, কোনো কারণে হয়তো সত্যি আমি পড়ে উঠতে পারিনি, তো সেই জন্য বন্ধুর ভারী অভিমান হয়েছে, তো সেই জন্য আর কি সরি বলে দিচ্ছি, সরি আবারও অ্যাডভান্স বলছি, যদি আজও এরকম কোনো ভুল হয়ে গিয়ে থাকে আমার পক্ষে, হতেই পারে, এত মেসেজ আসে। যাই হোক, চলে যাই সুমিতাদির মেসেজে। ঢাকুরিয়া থেকে জানিয়েছেন যে আমার পাড়াতেই এক বান্ধবী ছিল, তার সঙ্গে কিঞ্চিত মনোমালিন্য হয়েছিল, তাই আজকে সেই বন্ধুকে জানাতে চাই সরি সরি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। বেশ, আজকে আমাদের যাই হোক না কেন, অনেক সময় হয় কি জানেন, এরকমটা হয় যে সেই মুহূর্তে মনে হয় আমিই ঠিক, ও যেটা বলছে সেটা ভুল, ওর কথা আমি শুনবই না, ও একদম পচা, একদম বাজে। আমরা ছোটোবেলা যেমন পচা বাজে সব বলতাম, বড়োবেলা বলতাম ও খুব যা খারাপ খারাপ শব্দগুলো আর ব্যবহারই করলাম না হয়তো, কিন্তু আমরা সেই মুহূর্তে ভাবি যে আমি ঠিক ও ভুল। আসলে ঠিক ভুলটা সবটাই আপেক্ষিক, সেই সময়ে যেটা আপনার ঠিক মনে হচ্ছে সেটা হয়তো আজ কয়েক বছর পর এসে আপনি বুঝতে পারছেন সেদিন ভুলটা আপনি করেছিলেন, আর তাই সেই বন্ধুকে সরি বলতে চান, আর সেই জন্য এই মুহূর্তে তার যোগাযোগ নাম্বার নেই হয়তো, বা সামনে গিয়ে বলার সুযোগ নেই, অথবা সামনে বলতে বা ফোন মেসেজ করে বলতে অস্বস্তি হচ্ছে। সেই জন্যই তানিয়াকে আপনি 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে জানিয়ে দিন আপনি কাকে কেন সরি বলতে চান, আর সঙ্গে এটা জানাবেন ছোট্ট করে, কেমন? আচ্ছা, বিজয় দা, বিজয় কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর থেকে মেসেজ করলেন এই মাত্র যে শুভ সকাল তানিয়া, উনি জ্ঞান তো কখনো কাউকে দুঃখ দিয়ে কোনো কথা বলেননি বা কাজ করেননি, রাস্তায় বেরোলে সবসময় সচেতন থাকেন, এবং বৌদির জন্য উনি বলেছেন যে বৌদিকে মাঝে সাঝে যেমন দাম্পত্যে হয় টুকটাক সেরকম তো হয়, কিন্তু সচেতন থাকেন যাতে আঘাত না দিয়ে ফেলেন, তবুও যদি কখনো কোনো কথায় বৌদি আঘাত পেয়ে থাকে তাহলে বৌদির কাছে উনি সরি বলছেন। এখন বৌদি দাদার এই সরি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, এটা তো পুরোপুরি বৌদির ব্যাপার। হ্যাঁ, বৌদি আরতি মুখোপাধ্যায়ের মতো গানে গানে বলতেই পারে, ভেবে দেখুন বৌদি এটাই বলবেন কি না।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

সত্যি এই যে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এই গান, এই গানের প্রতিটি শব্দ, প্রতিটি ভাব, প্রতিটি মনের কথায় যা

আমাদের মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জীবন খাতায় প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকেশ, হিসেব নিকেশ কিছুই মেলানো সম্ভব নয়, কারণ আসার যাওয়ার মাঝখানে এই যে জীবন, এই জীবনে আমাদের শুধু কাজ করে যেতে হয়, আর এই কাজ করতে করতে যদি কখনো কারোর কাছে কিছু পাই আমরা, সেটা ভালোবাসা হোক, সম্মান হোক, উপকার হোক, তাকে ধন্যবাদ জানাই। যদি নিজের অজান্তেই কখনো তাকে আঘাত দিয়ে ফেলি এবং সেটা অনেক পরে গিয়ে বুঝতে পারি যে তাকে সরি বলা উচিত ছিল, তাকে দুঃখিত বলা উচিত ছিল, এটা আমার ঠিক হয়নি, কিন্তু সরিটা আপনি বলে উঠতে পারেননি, তাহলে আজ তানি আপনাকে সেই সুযোগ দিচ্ছে। 9903055992 এই ফোন নাম্বার আপনার জন্য খোলা রয়েছে, তবে আপনি ফোন করতে পারবেন না, করতে পারবেন SMS বা হোয়াটসঅ্যাপ, এবং সেটার মাধ্যমে আপনি জানাতে পারেন যে আপনি কাকে কেন সরি বলতে চান, এবং সেটা ছোট্ট করে লিখে পাঠাতে হবে। মেসেজ পড়ব মানসীদের। মানসী বৈদ্য কোন্নগর থেকে জানিয়েছেন, সুপ্রভাত মনের মেলোডি, তার সঙ্গে তানিয়া তোমাকেও কোকিল ডাকা সুপ্রভাত জানালাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি সরি জানাতে চাই আমার প্রাণের থেকে প্রিয় ছেলেকে, কারণ আমি ওকে খুব শাসন করতাম ছোটবেলায়, এখন যখন ও দূরে থাকে খুব মনে পড়ে সেসব কথা। আমারও বয়স কম ছিল, অনেক কিছুই বুঝতাম না, আজ বুঝি আমার আরও অনেক সংবেদনশীল হওয়া উচিত ছিল। আমি এসব কথা ছেলেকেও বলেছি, ও হেসে বলেছে তুমি যা করেছ বেশ করেছ, তাই তো আজ আমি মানুষের মতো মানুষ হয়েছি। সত্যি আপনাদের সকলের আশীর্বাদে আমার সন্তান মানুষের মতোই মানুষ হয়েছে। আহা, এমন মেসেজ পড়তেও ভালো লাগে। খুব ভালো থাকুক আপনার ছেলে, আরও আরও আরও জীবনে উন্নতি করুক, সুস্থ থাকুক, এটুকুই আমাদের চাওয়া। আর যে সকাল সকাল মেসেজ করেছেন হাওড়া বালি থেকে কিশোরদা, গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং দাদা, জানিয়েছেন চলার পথে মাঝে মধ্যেই কারোর গায়ে পা লেগে গেলে গাড়ি চালাবার সময় জোরে একটু হর্ন মারলে অনেকে তাকিয়ে ওঠেন, কারোর গায়ে জল ছিটিয়ে দিলে, ছিটিয়ে গেলে আর কি, তাদেরকে সঙ্গে সঙ্গে সরি বলি। আমার একজন কাছের বন্ধু আছেন, তার পুরো নামটা বললাম না, আরবি বললেই ও বুঝতে পারবে, ওর কাছে আমি সরি সরি সরি বলতে চাই। বেশ, কেন বলতে চান সেটা বলেননি, ঠিক আছে, এটা ওদের দুই বন্ধুর কোড কোড সিক্রেট আর কি। শুভ সকাল কে পাঠিয়েছেন, মিনা কর্মকার দমদম থেকে, তানিয়া তুমি ভালো আছো তো? ভীষণ ভালো আছি দিদি, আমি আমার কাছের ও পাশের মানুষটাকে সরি বললাম, আর আমার বাবাকে বলতে চাই, সে যদি শুনতে পায়, আজ 3 বছর হলো বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন, সরি বাপি। সত্যি বাবা মায়েদের কাছে আমাদের কত যে ক্ষমা প্রার্থনা করার আছে, কত সময় তাদেরকে আমরা আঘাত দিয়ে ফেলি, তাই না? দীপঙ্কর দা গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে জানিয়েছেন, না সরি বলা হয়নি, এমন কোনো মানুষ নেই, কারোর সঙ্গে এমন কোনো ব্যবহারই করি না যে সরি বলা বাকি থেকে গেছে, আর তাই আজ আর নতুন করে কিছু বলার নেই। আপনি খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ভালোবাসা ভালোবাসা থেকে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে আমরা শুনবো এই গান।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি

0: ম্যাডাম সরি।
1: এইভাবে গান গিয়ে গিয়ে সরি যদি না বলতে চান, তাহলে আপনি কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, শুনছেন মনির মেলোডি তানিয়ার সঙ্গে। ঘড়ির কাঁটায় 9:06 হয়ে 6 সেকেন্ড। আর এই সুন্দর মুহূর্তে কিছু ভালো ভালো গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানে আমরা কথা বলছি। যদি আপনার জীবনে এমন কোনো মানুষ বা এমন একাধিক মানুষ থেকে থাকেন যাকে সরি বলতে চেয়েও আপনার বলা হয়নি, কারণ সেই মুহূর্তে আপনি নিজের ভুল বুঝতে পারেননি, অথবা যখন বুঝেছেন তখন সব কিছু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই নিজের থেকে এগিয়ে গিয়ে আর সেই পুরনো ব্যাপারটাকে ঘাঁটাঘাঁটি করার অবকাশ বা অবসর কোনোটাই আপনার কাছে ছিল না এবং আপনি চাননি। আজ একটা সুযোগ রয়েছে, আপনি তানিয়াকে হোয়াটসঅ্যাপ করে বা টেক্সট করে পাঠাতে পারেন যে আপনি কাকে কেন সরি বলতে চান, কেন এতদিন বলা হয়নি সেটুকুও জানাতে পারেন। তবে সমস্ত লেখাটাই ছোট করে লিখতে হবে, কেমন? আচ্ছা, একটু টেক্সট মেসেজ পড়া যাক। হাওড়া থেকে রঞ্জন যে মেসেজটি করেছেন তাকে বলি, বাবু এটা তো অনুরোধের আসন নয়, আজকের বিষয় নিয়ে যদি মেসেজটা থাকতো তাহলে আমি অবশ্যই পড়তাম। আপনি বরং একটা কাজ করুন, আপনি দুপুরবেলা তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানে আপনি মেসেজ করুন, ওখানে নিশ্চয়ই যারা আজ থাকবেন তারা আপনার পছন্দের গান আপনাকে শুনিয়ে দেবেন, কেমন? আচ্ছা, এরপর যার মেসেজ পড়ব, তিনি অনেকক্ষণ আগেই মেসেজ করেছেন, আশিস দত্ত উনি জানিয়েছিলেন। দাঁড়ান, এই নাম্বারগুলোর জন্য মেসেজগুলো এমনভাবে হারিয়ে যায়, এই যে পেয়েছি। আশিস দত্ত সল্টলেক থেকে জানিয়েছেন, সরি বা দুঃখিত বলে অনেক অস্বস্তিজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়, সরি বলে সম্মানহানি হয় না। এই লম্বা জীবনে অনেককেই সরি বলা হয়নি, যদিও বলা উচিত ছিল। এই রকম সবার নাম উল্লেখ করতে গেলে কিন্তু তানিয়ার সময় কলবে না, একদমই ঠিক। কিন্তু আপনার এই মাস সরি মানে সবাইকে আপনি বলতে চান, এই ভাইবটা আমরা ইউনিভার্সে দিয়ে দিলাম যে আশিসবাবু যাদের যাদের সরি বলতে চান তাদের প্রত্যেকে উনি দুঃখ প্রকাশ করেছেন তানিয়ার মাধ্যমে, কেমন খুশি? এবার ঐশী সরকার চিনার পার্ক থেকে বলেছেন, একটা প্রশ্ন করেছেন আমার কাছে, তার সেই প্রশ্ন হচ্ছে যে সরি বলা আর অ্যাপোলজি সিক করা কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, ক্ষমা প্রার্থনা করা। আপনি যদি এত কিছু না বলতে চান, আমার অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দাও, এত কিছু যদি না বলতে চান তাহলে একটাই শব্দ, সরি বা দুঃখিত, এইটা দিয়ে আপনি সংক্ষেপে আপনার মনের যে দুঃখ সেটা প্রকাশ করতে পারেন। এবার হচ্ছে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে জানি।

বলেছেন, মন থেকে তুমি যদি সরি বলো তাকে, ভোরের এই পাখি আবার গাইবে তোমার ডাকে, রঙিন ফুল ফুটবে আবার হৃদয় কানন জুড়ে, রাঙা মেঘ ছড়িয়ে যাবে এই দিগন্ত জুড়ে, গানে গানে উঠবে গিয়ে ভোরের পাখি সব, আবার তুমি পাবে এই পাখির কলরব। মিষ্টি মেয়ে মিষ্টি করে মিষ্টি ছড়া পাঠায় প্রতিদিন, সবাইকে নিশ্চয় পাঠায়, কিন্তু আমার বেশ ভালো লাগে পড়তে। আচ্ছা, মহেশতলা থেকে কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা থেকে মেসেজ করেছেন আজাদুল, শেখ আজাদুল জানিয়েছেন শুভ সকাল, শুভ সকাল ভাই। সঙ্গে জানিয়েছেন যে আলিপুর দুয়ারের রূপসা দাসকে আমি সরি বলতে চাই, আসলে ওর সঙ্গে আমার দেখা করার কথা ছিল, আমার খুব ভালো বন্ধু, কিন্তু বিশেষ কারণ বশত আমি ওর সঙ্গে দেখা করে উঠতে পারিনি, তাই সরি সরি সরি। রূপসা, তুমি যেখানেই থাকো, যদি মেসেজ শুনতে পাও তাহলে থাক না, পুরনো সমস্ত যা কিছু খারাপ লাগা সেটুকু সরিয়ে রেখে নতুন করে একটা শুরু হোক। বন্ধুত্বের তো কখনো শুরু শেষ হয় না, বন্ধুত্ব একটা জার্নি, আর সেই জার্নি আমৃত্যু চলতে থাকে, তাই না? হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য জানিয়েছেন, শুভ সকাল তানিয়া, তুমি অনুষ্ঠান করলে মন আনন্দে ভরে যায়, থ্যাংক ইউ সো মাচ অপর্ণাদি। সঙ্গে জানিয়েছেন, আমি দাদাকে কষ্ট দিয়েছিলাম, সেটা বুঝেছি অনেক পরে, যখন মনে করলাম তখন দাদা পৃথিবীতে নেই। এটাই হচ্ছে কথা, এই বিষয়টাই বলতে চাইছিলাম, শুরুতেও বললাম যে বলে দিন, মনের মধ্যে কোনো বোঝা বয়ে বাড়ানোর দরকার নেই, একটা সরিতে আপনার এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, কিন্তু যাকে বলবেন তার সঙ্গে আপনার সম্পর্কটা হয়তো অনেকটাই শুধরে যেতে পারে। দুদিনের এই পৃথিবীতে জীবন কাটানো, তার মধ্যে এত দুঃখ বয়ে বেড়ানোর কি দরকার, তার থেকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করুন তো, যেগুলো মনে করলেই মন ভালো হয়ে যায়। মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে তোমার আমার প্রথম দেখা, এই গানটি রইল আপনাদের জন্য।

আপনাদের সঙ্গে আমার প্রথম দেখা কবে? দেখা মানে কণ্ঠে কণ্ঠে দেখা আর কি, কারণ আমাদের তো চাক্ষুষ দেখার সুযোগটা নেই, সেটা মনে পড়ে না। তবে যেটা মনে পড়ে সেটা হচ্ছে প্রথম গানের কলি। সেটাও কি মনে পড়ে, প্রথম কোন দিন?

যাই, এবার মেসেজ পড়ি। সুপ্রভাত তানিয়া, মেসেজ করেছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70 থেকে। ক্লাসে যখন, আচ্ছা, ক্লাস 9-এ যখন পড়তাম, আমার সাথে আমার এক বান্ধবী ছিল, রোজ দুজনে মিলে যেতাম এবং বাড়ি ফিরতাম স্কুল থেকে। আমরা, ও যখন কথা বলতো না, সব বন্ধুরাও কথা বলছে অবশ্য, কিন্তু ও যখন কথা বলতো মুখ থেকে একটা বাজে স্মেল করতো। একবার কি হয়েছিল, সবার মাঝে, মানে স্কুলে দিদিমণিদের সামনে ওকে বিরক্ত হয়ে রেগে গিয়ে এত জোরে বলেছিলাম যে, এই তুই একদম সামনে আসবি না, তো কথা বলবি না, তোর মুখ থেকে বাজে একটা স্মেল বের হচ্ছে, তুই দাঁত মাজিস না কেন রে। এইটা বলাতে ও খুব অসন্তুষ্ট হয়েছিল, আমার সঙ্গে অনেকদিন কথাও বলতো না। তো পরে আমি সেটা বুঝেছিলাম যে ওর দাঁতে পায়রিয়া ছিল। আমার মনে হয়েছে সেদিন সবার সামনে ওভাবে না বললেও পারতাম, পরে ওকে আমি একান্তে যদি বলতাম সেটাই বোধহয় ভালো হতো। যাক, আজকে তানিয়া তোমার মাধ্যমে বলি, শান্তনা তুই যে আঘাতটা পেয়েছিলিস আমার এই কথায় আমায় ক্ষমা করে দিস, ভালো থাকিস। তানিয়ার মাধ্যমে তোকে অনেক অনেক ভালোবাসা দিলাম, ভালো থাকিস, ভালোবাসায় ভালো রাখিস। তানিয়া, তোমার কথাটা একটু ধার নিয়েই বললাম, একদম একটাই মন্ত্র তানিয়ার জীবনে, ভালোবেসে ভালো রাখুন, ভালোবাসায় ভালো থাকুন। আর যখন তানিয়া আপনাদের সঙ্গে থাকবে তখন বারবার এই কথাটা বলবেন, আমার সঙ্গে আপনারাও বলবেন, একটা পজিটিভ ভাইব, একটা সুন্দর ফুরফুরে হাওয়া আমাদের আশপাশে দেখবেন ঘুরছে, যেটা হয়তো মনটা ভালো করতে সাহায্য করবে। বেশ, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন, শুভ সুন্দর মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক, কিন্তু আমি কিছু লিখলাম না, আই এম ভেরি ভেরি সরি। সোমনাথদা খুব রসিক মানুষ, উনি মানে কি বলবো, থাক। ডক্টর উৎপল মুখোপাধ্যায় রায়পুর ছত্তিশগড় থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া বোন, প্রভাত বিনার পর এখন মনের মেলোডি শুনছি। আজ তানিয়া বোনের অনুষ্ঠিত প্রভাত বিনা অনুষ্ঠান অনেক শিক্ষণীয় ও ভালো লেগেছে। আমি মনে করি মনের মেলোডিতে মনের কথা লেখা যায়, তাই গুছিয়ে না লিখতে পারলেও লেখার চেষ্টা করি, হয়তো তাই তানিয়া দিদির ধন্যবাদের লিস্টে আমি নেই। জানি না বোঝাতে পারে কি না ও মা, আপনি একদিন মেসেজ না করলে আমি খোঁজ নিই যে কী ব্যাপার, আজকে উৎপলদা এখনও মেসেজ করেননি কেন, আর আপনি এইভাবে বলেছেন, আমি বড় দুঃখ পেলাম, বড় দুঃখ পেলাম। আপনাদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, কারণ আপনারা প্রতি মুহূর্তে আমাকে আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন আমাকে জানান SMS করে, ফেসবুক যে পেজ সেই পোস্টে লাইক দিয়ে, কমেন্ট করে। কিভাবে আপনারা আমার ধন্যবাদ জ্ঞাপনের লিস্টে থাকবেন না বলুন তো। বেশ, দাদার বাকি মেসেজটুকু পড়া যাক, মান অভিমান তো ভাই বোনের মধ্যে চলতেই থাকবে, কি বলেন। যাই হোক, আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং। স্কুলের বন্ধু প্রণব তরুপদারকে আমি সরি বলতে চাই, ছোট্ট একটি কারণে অনেক ঝগড়া হয়েছিল যেটা হয়তো অ্যাভয়েড করা যেত। সরি প্রণব, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। তানিয়া তুমি ভালো থেকো, থ্যাংক ইউ। দাদা আপনিও সাবধানে থাকবেন, খুব গরম, নিজের খেয়াল রাখবেন, প্রত্যেকেই রাখবেন, শুধু উৎপলদাকে বলা নয়। আবার হয়তো কোনো বন্ধু বলবেন যে তানিয়া শুধু উৎপলদাকেই বললেন, আমাদের তো বললেন না, না না এমনটা নয়, আপনারা সবাই আমার কাছে সমান প্রিয়। যাদবেন্দ্র পাণ্ডা সূর্যখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে জানিয়েছেন, সুপ্রভাত আর যে তানিয়া দিদি ভাই, আমার সঙ্গে খুব একটা কারোর মনোমালিন্য হয় না, তবে গত সপ্তাহে আমার অফিসের একজন বন্ধু প্রভাত, তার সঙ্গে একটা কথা মতের মিল হয়নি, সেই নিয়ে একটু আর কি হয়েছিল কথা কাটাকাটি, তাই তাকে আমি দুঃখিত জানাতে চাই আপনাদের মাধ্যমে। সকাল থেকে আপনার মিষ্টি গলা শুনছি এবং অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যাদবেন্দ্রবাবু, সঙ্গে থাকুন। চারটি মেসেজ পড়া হয়ে গেছে, আর এখন সময় হয়েছে আরেকটি গান, ফিরে এসে পড়বো সায়ন্তনী, সীমাদি, নন্দাদি, নিশাকর ধরের মেসেজ। ততক্ষণ কানে কানে থাকুক মোহাম্মদ রফির এই গানটা, যাদের রয়েছে খোপা আর সেই খোপার দিকে তাকে যদি তাকে শোনাতে চান এই গান, আপনাদের সকলের জন্য রইল মোহাম্মদ রফির কণ্ঠে।

অনেক সময় নিজের করা অপরাধ বা নিজের করা দোষ সেটা সেই মুহূর্তে বোঝা না গেলেও পরে আমরা নিজেদের ভুল যখন বুঝতে পারি তখনও সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাওয়া হয় না। যদি এমনটা আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আজ তানিয়া আপনাকে সে সুযোগ দিচ্ছে। 9903055992 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে জানাতে পারেন আপনি কাকে সরি বলতে চান, কেন বলতে চান বা কেনই এতদিন বলা হয়ে ওঠেনি, সবটাই খুব সংক্ষেপে লিখে পাঠাতে হবে। তানিয়াকে ফোন করা নিষিদ্ধ। সাগর মধ্যপ্রদেশ থেকে সায়ন্তনী পান জানিয়েছেন, আমি সরি বলতে চাই আমার বাবাকে, কারণ আমার অনেক ভুল আমি এখন বুঝতে পারি। খুব সংক্ষেপে বলেছে, সত্যি আমাদের বাবা মায়েদের কাছে আমাদের ক্ষমা তো চাওয়ার অন্ত নেই, কারণ বহু সময় আমরা তাদের সঙ্গে নানান দুর্ব্যবহার করে ফেলি, তাই না? সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে জানাতে চেয়েছেন, স্কুল কলেজের সেই সব বান্ধবীদের যাদের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে এখনও, কিন্তু কখনো না কখনো কোনো না কোনো ব্যবহারে যদি তারা দুঃখ পেয়ে থাকেন তাহলে তাদেরকে আপনি আজ সরি বলে ক্ষমা চাইছেন। থ্যাংক ইউ সীমাদি। সঙ্গে উনি জানিয়েছেন আজকের অনুষ্ঠানের ফিডব্যাক, যেটা সবসময় উনি প্রত্যেক আর্যকে ভালোবাসার সঙ্গে জানিয়ে আসেন এবং উদ্বুদ্ধ করেন।

0: বেশ, নন্দা রায় পোড়েল খুব সুন্দর করে লিখেছেন, পুরোটাই পড়ব। সুপ্রভাত তানিয়া, সুরজিতা, আপনি কি এফএম গোল্ডের মনের মেলোডি শোনেন? সরি সরি, এক্সট্রিমলি সরি সুরজিতা, যেদিন আপনাদের প্রতি আপনার সেদিন আপনাদের আপনার প্রতি যে অন্যায় করেছিলাম তার কোনো ক্ষমা হয় না। কিন্তু বিশ্বাস করুন, সেদিন আমি বাধ্য হয়েছিলাম, আমার না মনে থাকলেও, আপনার না মনে থাকলেও আমার মনে আছে, 2004 সালের সেপ্টেম্বর মাস হল বুক হয়ে গিয়েছিল পরের দিন শো। ঠিক আগের দিন আমি আপনার সঙ্গে খারাপ আচরণ করে বলেছিলাম আমি শো করব না, অথচ আমি ছিলাম মুখ্য চরিত্রে। আপনি যেমন আমাকে অত্যধিক স্নেহ করতেন, তেমনি আমিও আপনাকে কি অপরিসীম শ্রদ্ধা করতাম এবং এখনও করি তা আপনি জানেন। তাছাড়া আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের নিবিড় সম্পর্ক ছিল, আপনি এবং আপনার বাবা মা অনেক করে বুঝিয়েছিলেন। আসলে সেই সময় আমি যে মানসিক এবং পারিবারিক দিক থেকে লড়াই করে চলেছি সেটা কাউকে বোঝানোর অবকাশ ছিল না। তখন যে ল্যাবের রিপ্রেজেন্টেটিভের কাজ করেছিলাম সেখানে বলা হয়েছিল ওই দিন কাজে যোগ দিতেই হবে, নাহলে চাকরি থেকে বরখাস্ত করা হবে, আর চাকরিটা আমার খুব দরকার ছিল। বাবা মা আজ আর নেই, কিন্তু আপনি আছেন, আপনি আপনাদের আমি আপনাদের তিনজনের কাছেই করজোড়ে ক্ষমা চাইছি। মুখ ছোটা লাজুক মেয়েটা সেদিন কেন এমন ব্যবহার করেছিল তা কাউকে আজ পর্যন্ত বলতে পারেনি। সবার কাছে স্বেচ্ছাচারী খারাপ মেয়ের তকমা পেয়েছিলাম, এফএম গোল্ডের তানিয়া সেই সুযোগটা করে দিয়েছে, তাই তোমাকে এবং এফএম গোল্ডকে অনেক ধন্যবাদ তানিয়া, এতদিনে আমি ভার মুক্ত হলাম। নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড। বেশ, এ এক খোলা চিঠি পাঠিয়েছে নন্দাদি সুরজিৎদাকে। আমি জানি না এই সুরজিৎদাকে, তবে তিনি যদি শোনেন, তিনি অবশ্যই নাটকের সঙ্গে জড়িত, তার কাছে নন্দাদি একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। আশা করি সুরজিৎদা যদি এই কথা শোনেন, আসল সত্যি জানেন, নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবেন। নিশাকর ধর জানিয়েছেন, আমতা জগদ্ধাত্রীতলা থেকে, শুভ সকাল তানিয়া দিদি ভাই, ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছি, বাবা মায়ের গুরুত্ব কতখানি তখন বুঝতে পারিনি, অজান্তেই অনেক কিছু বলেছি হয়তো, এবং বাবা মা সুশিক্ষা দিয়েছেন তার জন্য বাবা মাকে ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে ক্ষমাও চাইছি যদি কখনও কোনো ভুল করে থাকি তাহলে যেন তারা আমাকে ক্ষমা করেন। গান খুব সুন্দর হচ্ছে তানিয়াদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এরপর কবে আসবেন জানাবেন, কারণ ক্যালেন্ডারে দাগ দিতে হবেই। আপনার প্রোগ্রাম শুনতে খুব ভালো লাগে, মনে হয় সারাটা দিন শুনি আপনার প্রোগ্রাম, আপনি থাকুন আমাদের সঙ্গে, ইতি নিশাকর ধর। বেশ, সারাটা দিন থাকলে তখন আর ভালো লাগবে না, এটাই হচ্ছে ব্যাপার, আমরা কবিরা বলে গেছেন আর কি, যা পাই থাক আর গেলাম না, গান বাজাতে হবে। হ্যাঁ, কবে আসবো সেটা এক্ষুনি বলতে পারছি না, কারণ আমি নিজেই এখনো জানি না, পরের মাস, এই মাসে আপাতত আর আসছি না। কেমন চলুন, আপনাদের আমার সকলের আজ আবার দেখছি যন্ত্র যন্ত্রণা দিচ্ছে, তাই জানি না কটা আমার প্লেলিস্টের গান কটা আপনাদের শোনাতে পারবো, তবে চেষ্টা করছি, কারণ আমার প্লেলিস্টের গান মানেই তো আপনারা জানেন খুব মিষ্টি মিষ্টি কিছু গান আপনাদের জন্য সাজিয়ে রাখে তানিয়া। আরেকটি লুকোচুরি, এই ছবি থেকে একটি গান শোনানোর ইচ্ছা রয়েছে, দেখা যাক অন্য কম্পিউটার আমার সঙ্গ দেয় কি না। কিশোর কুমার এবং রুমা গোটাকরতার কণ্ঠে।
1: এই তো হেথায় কুঞ্জ ছায়ায়।

0: আমিকাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

কি সুন্দর কথাগুলো না! ও স্বজন ভাই তোমার, ও স্বজন হায় তোমার মতো সুজন কজন আছে, গীতিকার সুরকার এবং শিল্পী, সব জায়গায় একজনেরই নাম জটিলেশ্বর মুখোপাধ্যায়। এত সুন্দর করে লিখেছিলেন। যাই হোক, আমাদের প্রসঙ্গে ফিরে আসি। যাদের কাছে আপনি আপনার মনের ভার হালকা করতে চান সরি বলে, তাদের মেসেজ করতে হলে যদি আপনার সংকোচ হয় সেক্ষেত্রে তানিয়াকে পাঠান 9903055992 এই নাম্বারে। তানিয়া সেই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেবে অন এয়ার। ওকে, রাকেশ কুঁতি জালালসি রায়ের বাগান হাওড়া থেকে। আচ্ছা, এটা কি জালাল কমপ্লেক্স? বুঝতে পারলাম না। যাই হোক, রাকেশ কুঁতি তিনি আজ প্রথম মেসেজ করেছেন, অন্তত আমার প্রোগ্রামে তাই দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ চ্যাটে। আপনাকে FM গোল্ড পরিবারে অনেক অনেক স্বাগত। রাকেশ জানিয়েছেন, কোনো কারণে বাবার সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল এবং আমি ভুলটা করেছিলাম। সেই ভুলটা শুধরে নিয়ে আমি সরি বলতে চাই। আজ আমি কাজের সূত্রে অনেক দূরে আছি, দীর্ঘ 5 মাস। নিশ্চয়ই বাবার কাছে, বাবা শুধু নয়, বাবা মা, এদের কাছে সন্তানের সকল অপরাধী হয়তো ক্ষমা হয়ে যায়, তবুও তাদেরকে সেটা জানানো উচিত যে আমি সত্যিই দুঃখিত, তাই না? আচ্ছা, সৌম্যদীপ ভূঁইয়া কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেসেজ করেছেন, তানিয়াদি মনের মেলাডিতে তোমাকে সহ সকল শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। আমি ছোটবেলায় একটি ভাড়া বাড়িতে থাকতাম যার পাশাপাশি অনেকগুলো ঘর ছিল, যেখানে অনেক ফ্যামিলি থাকতো, কেউ বা পড়াশোনা করার জন্যও থাকতো। তখন আমাদের ঘরেই একমাত্র সাদা কালো একটি টিভি ছিল। স্বাভাবিকভাবেই সবাই আমাদের ঘরেই টিভি দেখতে আসতো, বিষয়টা আমার খুব একটা ভালো লাগতো না, একটু বিরক্তই হতাম, কিছু না বুঝে না জেনে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলতাম। তখন আমার খুব বেশি বয়স নয় তো, হয়তো সেজন্যই এমনটা করে ফেলেছি, আজ বুঝতে পারি। তাদের মধ্যে অনেকের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে, আবার অনেকের সঙ্গে অনেক দিন হলো কোনো কথাবার্তা নেই। আমি অনুষ্ঠানের মাধ্যমে তাদের সবাইকে সরি বলতে চাই, ধন্যবাদ। সৌম্যদীপ ভূঁইয়া কাকদ্বীপ থেকে এই মেসেজ করেছেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। যারা তার সঙ্গে জড়িত এই বিষয়ে, মানে শুনছেন এই প্রোগ্রাম, বা তারা হয়তো মনে দুঃখ পেয়েছিলেন, তারা সবাই সৌম্যদীপকে একটু ক্ষমা করে দিন, কারণ মন থেকে সে সরি বলেছে আপনাদের। শুভ সকাল, আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু বলছি। আমি আমার মাকে সরি বলতাম, কারণ যদি মাকে এখন পেতাম, মা এখন আর নেই, মা যেভাবে অভাবটাকে মানিয়ে নিয়ে হাসি মুখে সব কিছু মেনে নিয়েছিল, আমি হয়তো সেইভাবে, যাই হোক, উনি পুরো কথা শেষ করেননি, শুধু এটুকুই লিখেছেন, মা এখন নেই, যদি থাকতো তাহলে নিশ্চয়ই সরি বলতাম। বেশ চন্দনদা, মা সবসময় আছেন, আপনি সরি বলুন, তার কাছে ঠিক বার্তা পৌঁছে যাবে। একটা ফোন আসছে,

কাইন্ডলি ফোন করবেন না, ফোন রিসিভ করতে পারবো না। শঙ্কর ভট্টাচার্য বলে একটা ফোন আসছে। যাই হোক, সুপ্রভাত তানিয়া দিদিভাই, আমি সরি বলতে চাই কারণ আমি প্রতিদিন অনুষ্ঠান শুনি কিন্তু মেসেজ করা হয়ে ওঠে না, এবার থেকে চেষ্টা করব। ভালো থাকবেন। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে মেসেজ করেছেন, থ্যাংক ইউ। প্রতিদিন মেসেজের অপেক্ষায় থাকবো রমাদি, কেমন? আচ্ছা, মনিকা মাইতি নামখানা থেকে জানিয়েছেন, সুপ্রভাত দিদি, তোমাকে আগে বলি সরি, কেননা আগের দিন আমার শোনা হয়নি অনুষ্ঠান। ঠিক আছে, প্রতিদিন না হতেই পারে, নানান কাজ থাকে, ব্যস্ততা থাকে, শরীরটা অনেকদিন ভালো লাগে না, অনেকদিন মন ভালো থাকে না, এমন অনেক কিছু ঘটে, তাই না? সঙ্গে মনিকা দি জানিয়েছেন যে তিনি বাবা মাকে সরি বলতে চান, কারণ অনেক ভুল করেছেন কিন্তু তাদের কোনোদিন সেইভাবে সরি বলা হয়নি। আমি যেন একটু বলে দিই, অবশ্যই মনিকাদির বাবা মা উভয়কেই জানাই আপনাদের কন্যা সন্তান আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আপনারা ভালোবেসে তাকে আশীর্বাদ করুন, তাকে ক্ষমা করে দিন। আচ্ছা, এখন সময় হচ্ছে কি গানের, গান তো শুনতেই হবে, কারণ গান না শুনলে না ঠিক আসরটা জমে না, কি বলেন? শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়, ছবির নাম আনন্দ আশ্রম। আসলে কিছু কিছু কথা শুধু প্রেমিক প্রেমিকারাই বুঝে না, সব কথাই বুঝে যায় একমাত্র বাবা মায়েরা, তাই তাদের কাছেই আমাদের যত আবদার, যত অভিযোগ, যত দোষীপনা, তাই না?

মনকে, সামনে থাকা যে মানুষ রয়েছেন তার মনটা যাতে ভালো থাকে। আর যদি জিজ্ঞাসা করেন যে তানিয়া তোমার মন কি চায়, আমার মন শুধু চায় আপনাদের মনের রানী হয়ে থাকি আমি, এছাড়া কী বা চাইতে পারি। যারা শুনছেন, যারা আমাকে পছন্দ করেন না, তারা হয়তো বলবেন উফ কী প্যাম্পার করে নিজেকে, কী করব বলুন। এই যে চোখই মনে রায় না গানের মাধ্যমে আমরা শুনলাম, সত্যি চোখের চোখই মনে রায় না, কিন্তু এই চোখ দিয়ে তো আপনাদের দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আপনাদের লেখা মেসেজগুলোর প্রতিটা শব্দ দিয়ে, আপনাদের মনকে স্পর্শ করতে পারছি শুধুমাত্র সেই অনুভূতি দিয়ে। তাই তানিয়ার সঙ্গে আপনাদের বন্ধন বোধহয় এতটা দৃঢ়, আর তাই হয়তো আপনারা এতটা ভালোবাসেন। এই যে আসবো না বলেছি এই মাসে বলে বেশ কয়েকটা মেসেজ এসেছে, নন্দাদি মেসেজ করেছেন, নিশাকরদা মেসেজ করেছেন, এবং অমিতাভদাও মেসেজ করেছেন, উৎপলদাও মেসেজ করেছেন, অভিমান হয়েছে, অনুযোগ রয়েছে। আর অভিমান অনুযোগ এগুলো কোথায় আসে? ভালোবাসা থাকলেই তবেই না আসে। তো এই যে আপনারা প্রশ্রয় দেন, এই যে আপনারা তো ভালোবাসেন, শুধু তাই নয়, আপনারা ফেসবুক পেজের যে পোস্ট সেইখানেও কত কত মেসেজ লেখেন, কত কত অভিনন্দন জানান, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। এই যে যেমন দেখুন, আজকে শান্তনুদা মেসেজ করেননি, টেগর পার্ক থেকে করেননি চন্দ্রাবলিদি, গোপাল মান্নাদা, এরকম আরও অনেকে রয়েছেন যাদের নাম হয়তো এই মুহূর্তে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তাদের প্রত্যেকের কিন্তু কথা সবসময় মনে থাকে, কারণ আমরা একটা বৃহত্তর পরিবার। আর এই পরিবারে একে অন্যের সুখে দুঃখে সঙ্গে থাকবো, থাকার চেষ্টাটুকু করবো, এটুকুই তো কাম্য, তাই না? আর তাই সেই চলার পথে যদি কখনো কোথাও কোনো ভুলচুক হয়ে যায়, তাহলে একটা ছোট্ট সরি সেটা কিন্তু অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। অমিতাভ হোর গল্ফ গার্ডেন থেকে লিখেছেন সুপ্রভাত তানিয়া, সরি এই শব্দটা খুব ছোট্ট একটি উচ্চারণ যা মানুষের ইগোকে ভেঙে চুরমার করে দেয়, মানুষকে আবার খুব ভালো সম্বন্ধে ফিরিয়ে আনে। ওই আগেও বলেছি আপনার পরিচালনা এত সুন্দর যে আপনি মানুষকে মানুষের অন্তরকে দেখতে পান, যেটা পরিচালনার মাত্রা পরিচালনাকে অনেক বেশি মাত্রা দেয়। সরি একটু বেশি লিখলাম, ভালো থাকবেন। না না, একটু বেশি লেখেননি আপনি, ছোট্ট করেই লিখেছেন। হ্যাঁ, আমি চেষ্টা করি, কী জানি আমার মধ্যে হয়তো এরকম হয়, আমি অন্যের দুঃখে খুব বেশি দুঃখিত হয়ে পড়ি, অন্যের আনন্দে অনেক বেশি আনন্দিত হয়ে পড়ি। চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে আমার যারা পরিচিত তাদের ভালো রাখার, তাদের হেল্প করার, কতটুকুই বা পারি, বাড়ি তো কিছুই না। তবুও ঠিক তেমনি আপনাদের মন ভালো করার দায়িত্বটা যখন নিয়ে এই চেয়ারটায় বসি, তখন আপনাদের প্রত্যেকের মনের খবর নিই। যেমন আজকে সত্যি আমার খবরটা নেওয়া হয়নি মিনাদির কাছ থেকে, যে সেই ভাইয়ের বউ তিনি বাড়ি ফিরেছেন কিনা, তিনি ঠিক আছেন কিনা। না, আজ আমার মন খারাপ নেই, আচ্ছা আমার মন খারাপ নেই, আমি একদম ভালো আছি। কী করে মন খারাপ থাকবে, আপনারা রয়েছেন। আর আজকে এই মাসের সেই দিন যেদিন আপনাদের সঙ্গে আজকের মতো, আমাকে আবার নন্দাদি এক্ষুনি বকে দেবে কেন বলছি যে আজকে শেষ প্রোগ্রাম, যাই হোক ঠিক আছে বলছি না, আমি অপরং অনিরিনাদির মেসেজটা পড়ি। শুভ সকাল তানিয়া, বাবা মা আজ নেই, তাই তাঁদের ছবির সামনে নীরবে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। আমার দিদি এবং আরও দাদা দিদির সঙ্গে হয়তো কখনো না কখনো উত্তেজনা বসে উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, এখনও বলে ফেলি, তাই জন্য তাদের কাছে রেডিওর মাধ্যমে ক্ষমা চাইছি। আর আজকে যেহেতু আমাদের বিদ্রোহী কবি, আচ্ছা হ্যাঁ, আজ কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, দিদি এই গানের অনুরোধটা আপনাকে আমি অনুরোধ করছি, আমার ওপর প্লিজ রাগ করবেন, তোমায় গান শোনাবো দুপুরবেলার প্রোগ্রাম, এই অনুষ্ঠানে আপনারা পাঠান, ওখানে যারা আজকে আসবেন আপনাদের সঙ্গে থাকবেন তারা অবশ্যই আপনাকে শোনাবেন। আজ এই মুহূর্তে আর নতুন কোনো রিকোয়েস্টের গান আমি নিচ্ছি না, এবং রিকোয়েস্টের গান শোনানোর উচিত নয় অনুষ্ঠানটাতে, তবু কখনো সখনো আমি শুনিয়ে দিই। আচ্ছা, গুড মর্নিং তানিয়া, আমি গোলাপ, এটা বোধ হয় গোপাল হবে, যাই হোক, গোপাল ঘোষাল প্রসাদপুর সভাপতি চলা, এত তাড়াতাড়ি লিখেছেন, সভাপতি তলা থেকে বলছি, তোমার দাদার সঙ্গে অনেক ঝগড়া করেছি, যদি একবার সরি বলতে পারতাম খুব। আচ্ছা, গোলাপ ঘোষালই লিখেছেন, আমি পড়তে বুঝতে ভুল করেছি। আচ্ছা, আমি গোলাপ ঘোষাল প্রসাদপুর সভাপতি তলা থেকে বলছি, তোমার দাদার সঙ্গে অনেক ঝগড়া করেছি, একবার সরি বলতে পারতাম যদি তাহলে খুব ভালো হতো,
খুব আফসোস হচ্ছে যেন ও যেখানেই

থাকুক না কেন ওকে আমি সরি বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই গোলাপদি, আপনার আপনি যাকে সরি বলতে চাইছেন তার কাছে এই বার্তা পৌঁছে যাক, এটাই আমাদের কামনা থাকলো। হ্যাঁ, একটা ছোট্ট মতো মেসেজ এসেছে, দেবাশিস মাল গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে লিখেছেন, কারো মনে আমি দিইনি ব্যথা, আমি দুঃখিত বলবো এই কথা, কোনো মানুষের সঙ্গে করিনি খারাপ ব্যবহার জীবনে আমার, দুঃখিত আমি এই কথাটা বলার পরেনি দরকার, আমার ব্যবহারে কোনো মানুষ এখনও হয়নি খুশি, আমার মুখে থাকে সবসময় হাসি। প্রয়াসটা ভালো অবশ্যই, আর তার থেকেও যেটা ভালো সেটা হচ্ছে এই গান। যারা যারা রাগ করেছেন, রাগ ভাঙাতে চাইছেন, তাদের প্রত্যেকের জন্য রইল হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান।

শিপ্রাদি মেসেজ করেছেন শিপ্রা কালার মালিকপাড়া লেন ভেতর থেকে, জানিয়েছেন উনি বাবা মা এবং হাজবেন্ডের কাছে ক্ষমা চাইছেন, কারণ যেখানেই তোমরা থাকো আমায় ক্ষমা করো, কোনো অন্যায়ের ক্ষমা চাইবার সুযোগ পায়নি, তোমরা হঠাৎ করে চলে গেলে, তোমরা ভালো থেকো, শান্তিতে থেকো, আমায় ক্ষমা করে দিও, তা নিয়ে আমার ভালোবাসা নিয়েও, খুব ভালো থেকো। এবং সঙ্গে শুরুতেই উনি ক্ষমা চেয়েছেন, কারণ আমি আগের দিন শিপ্রাদিকে বকেছিলাম। বকার কারণ উনি সবসময়ই দুঃখ প্রকাশ করেন সমস্ত মেসেজে, শুধু একাকিত্ব, শুধু দুঃখ কেন কেন থাকবে, একাকিত্বকে মেনে নিয়ে সেই একাকিত্বের শূন্য জমিতে ভালোবাসার, ভালো লাগার ফুল ফোটাতে হবে। তার জন্য তো রয়েছে FM গোল্ড, কানে রাখুন সারাক্ষণ, শুনুন মন ভালো করা অনুষ্ঠান, আর প্রত্যেকের সেই কথায় গানে খুঁজে নিন ভালোবাসার রসদ। আপনার তো চার্চ রয়েছে, আপনি চার্চে যান, প্রেয়ার করেন, সেই প্রেয়ারের প্রতিটা মুহূর্ত কত নৈসর্গিক, কত ঐশ্বরিক, সেই মানে চার্চে আশপাশে যে নৈসর্গিক পরিবেশ, চার্চের মধ্যের ঐশ্বরিক পরিবেশ, সেখানে মনের দুঃখ থাকার কথাই নয়, মনকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, এই হোক মন্ত্র। কেমন সুতবা।

দি দমদম পার্ক থেকে জানিয়েছেন সুতপা বসু। উনি বলেছেন যে আমার ভাই একটা ভুল করেছিল, সেই ভুলের জন্য খুব বকাবকি করেছিলাম, যাতে ওর ভালো হয় আজ ওর কাছে সেই জন্য ক্ষমা চাইছি। আর একটা মেসেজ এসেছে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, কোনো দিন আগে থেকে মেসেজ করবেন না, একদম শেষ সময় মেসেজ করবেন। আমি রিকোয়েস্ট করি এত যে একটু সকাল করে মেসেজ করবেন, কিন্তু মেসেজ আমার কাছে আসে না। যাই হোক, লিখেছেন ঝনঝন করে পড়ল ভাঙলো বড় আয়নার কাঁচ, রাস্তা নাই আর, ভাবছি সবাই কীভাবে বাঁচবি বাঁচ। 1981 সালের ঘটনা, ছাত্ররা যায় দার্জিলিং ট্যুরে, মালিক নেননি ক্ষতির টাকা, সরি বলতে যাচ্ছে উরে। ওকে, ব্যাপারটা এরকম যে কোনো কলেজ ট্যুর ছিল হয়তো, দার্জিলিংয়ে কোনো হোটেলের একটা আয়নার কাঁচ ভেঙে ফেলেছিলেন, তো সেইখানে মালিক ক্ষতিপূরণের টাকা নেননি, কিন্তু তাকে সরি বলা হয়নি, তাই সেটা আজকে বলতে চাইছেন। বেতার বন্ধু রবীন মানা জুজারসা পাঁচলা হাওড়া থেকে জানিয়েছেন, মনের মেলোডিতে আপনাকে মাঝে মাঝে পাই, সবার মেসেজ পড়েন যত্ন করে, আমরা খুব খুশি থাকি অনুষ্ঠান জুড়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে তো বটেই, আমরা প্রত্যেকেই মাঝে মাঝে আসি, সব মানে মাসের মধ্যে 5 থেকে 6 দিন, তাই না? আজকের মতো নিতে হবে বিদায়, সময় একদম শেষ। কোন গানটা যে রেখে যায় আপনাদের জন্য, বেশ এই গানটা রইল, তানিয়ার সঙ্গে একসঙ্গে বলুন সেই মন্ত্র, ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন, একদিন সকালে হঠাৎ করে চলে আসব আবারও আপনাদের সঙ্গে প্রভাত বিনা অনুষ্ঠানে আগামী মাসে। আর যদি আগে থেকে জানতে চান, তাহলে আগের দিন রাত্রেবেলা এফএম গোল্ডের ফেসবুক পেজে ঠিক রাত 10টায় পেয়ে যাবেন আগামী দিন কী প্রোগ্রাম রয়েছে, প্রভাত বিনা কে করছে তার খবরাখবর। গানে গানে কিশোর কুমার এবং আশা ভোঁসলে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের পরে বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপদ ও অবাধ সামুদ্রিক বাণিজ্য ছিল আলোচনার মূল বিষয়বস্তু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। আজ হজ তীর্থযাত্রা সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। ভারতসহ সারা বিশ্বে 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। পশ্চিমবঙ্গের সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উত্তরপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশি মিৎসু মোতেগি এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির

0: যুদ্ধে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন।
1: Economic resilience should be promoted, that supply chain should be strengthened, trusted and secure technologies diffused and production capacities enhanced. Our deliberations touched on the current energy and fertilizer availability as well as that of critical minerals and resources. The goal is to intensify cooperation among ourselves while also assisting others. We, the Quad nations, are open societies who foster innovation and creativity in our quest for growth and prosperity.
0: ডক্টর জয়শঙ্কর আরো বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স, নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ প্রশমন কার্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। তিনি জানান, চলতি বছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড দেশগুলিকে সঙ্গে ফুয়েল সিকিউরিটি ফোরাম সংক্রান্ত একটি সম্মেলনের আয়োজন করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশি মিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে কেবল কারে আটকে পড়া 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবের রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা একটি প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। শ্রী রাধাকৃষ্ণন তরুণ প্রজন্মকে দৃঢ় সংকল্প, শৃঙ্খলা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ গঠনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, গত এক দশকে ভারত দূরদর্শিতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করে চলেছে। তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে চলতি উত্তেজনার মধ্যে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। দেশ গঠনে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, কৃষি, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান বা মহাকাশ প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রেই মহিলারা অনেক এগিয়ে গেছেন। 3 কোটিরও বেশি নারী লাখপতি দিদি এবং নমোদ্রোণ দিদি হয়ে উঠেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সফরকালে রাষ্ট্রপতি মহিলাদের জন্য বিশেষভাবে নিবেদিত পিঙ্ক বাস পরিষেবার উদ্বোধন করবেন। এর লক্ষ্য হল রাজ্যে নিরাপদ ও সহজলভ্য পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করা। সিকিমের সমৃদ্ধ পরিবেশগত ঐতিহ্য প্রত্যক্ষ করতে রাষ্ট্রপতি মুর্মু রিচ পার্কে অবস্থিত আর্কিডোরিয়াম পরিদর্শন করবেন। পরে তার নামগিয়াল ইনস্টিটিউট অফ তিব্বতোলজি পরিদর্শনের কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি নাথুলা পাস পরিদর্শন করবেন এবং গ্যাংটকে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সফরের শেষ দিনে রাষ্ট্রপতি মুর্মু সিকিম পুলিশকে রাষ্ট্রপতি পুলিশ কালার পদক প্রদান করবেন। আজ আরাফতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্য দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ মিনা ধর্ম থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা আল্লাহর কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকেই হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেছেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000-এরও বেশি ভারতীয়র হাজির জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। জেড্ডায় ভারতের কনসাল জেনারেল ফাহাদ আহমেদ খান সুরি বলেছেন, মক্কায় অবস্থিত ভারতীয় হজ মিশন সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় হাজিদের আবাসন

যাতায়াত, পরিবহন এবং চিকিৎসা সেবার বিষয়গুলি দেখছে। ভারতের হজের কোটা গত বছরের মতোই অপরিবর্তিত রয়েছে। এবছর 1,75,025 জন হাজি হজ পালনের সুযোগ পাচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজই বারাসাত আদালতে তোলা হবে। গতরাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও একটি স্কুটি চালকও সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমে ওই ভিডিও হুমকি দিতেও দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের বিডিওকে আটক করে। উল্লেখ্য, গত বছর 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারিয়েছেন, আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। দুই দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।

0: নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। 1938 তিনি হারামনি, নবরাগ মালিকা, গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। 1942 9 জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠ করার সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। তার কবিতা এবং গান আজও সমাজ জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক, উদ্বুদ্ধ করে বর্তমান প্রজন্মকে। ভারতের আবহাওয়া দপ্তর আজ দিল্লিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিদর্ভ এবং পশ্চিম রাজস্থানের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার প্রবল সম্ভাবনা। ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন অংশেও দিনের বেলায় একই রকম আবহাওয়া বজায় থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, জ্ঞান ও কর্ম যেন সকল দেশের অনুপ্রেরণার কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞানী দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের পথ প্রশস্ত করে। আইপিএলের প্লে অফ পর্বে আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধে 7:30। দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করেছে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের পরে বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপদ ও অবাধ সামুদ্রিক বাণিজ্যই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। আজ হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র আরাফতের দিন। ভারত সহ সারা বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মানুষ সৌদি আরবে সমবেত হয়েছেন। খবর এখনকার মতো এই পর্যন্ত।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। विदेश मंत्री डॉक्टर एस जयशंकर की अध्यक्षता में आज क्वाड विदेश मंत्रियों की बैठक नई दिल्ली में हुई। ऑस्ट्रेलिया की विदेश मंत्री पेनी वोंग, जापान के विदेश मंत्री तोशिमित्सु मोतेगी और अमेरिका के विदेश मंत्री मार्को रूबियो ने बैठक में हिस्सा लिया। क्वाड देशों ने हिंद प्रशांत समुद्री निगरानी पहल और समुद्री क्षेत्र में गतिविधियों और स्थितियों की जानकारी के लिए साझा तस्वीरों पर सहमति जताई। विदेश मंत्री डॉक्टर एस जयशंकर ने सोशल मीडिया पोस्ट में कहा कि क्वाड बंदरगाह बुनियाद ढांचे पर एक विशेषज्ञ पैनल बनाने पर विचार करेगा। फिजी में एक पायलट बंदरगाह परियोजना और समुद्र के नीचे बिछी केबलों पर भी सहयोग करेगा। उन्होंने कहा कि बैठक के मुख्य नतीजों में से क्वाड क्रिटिकल मिनरल फ्रेमवर्क को अंतिम रूप देना था। क्वाड देशों ने भारत अमेरिका क्रिटिकल मिनरल्स फ्रेमवर्क पर भी हस्ताक्षर किए। हिंद प्रशांत ऊर्जा सुरक्षा, प्रौद्योगिकी प्रबंधन, नीति, अंतर्राष्ट्रीय बाजार विश्लेषण और आपातकालीन प्रतिक्रिया अभ्यासों के क्षेत्र में क्वाड पहल की घोषणा भी की गई। क्वाड विदेश मंत्रियों की बैठक के बाद विदेश मंत्री डॉ.

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো।

0: শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
4: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর .gov.in।

0: 100.1 FM গোল্ড। আপনারা প্রত্যেকে অপেক্ষা করে বসে থাকেন এই সময়টা আপনাদের প্রিয় গানগুলো শোনানোর জন্য। যে গানের রিকোয়েস্ট আপনারা করেন আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ডে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আমরাও কিন্তু অপেক্ষায় থাকি আপনাদের সেসব পছন্দের গান শোনাবো বলে। এসব কিছু নিয়েই তোমায় গান শোনাবো আজ স্টুডিও প্রান্তে আমরা দুজন, অনুপূর্বা
1: আর শাশ্বতী। আর এখন থেকে ঠিক দুটো পর্যন্ত আপনাদের পছন্দ করা গানগুলো শোনাবো, তারপরে আবার ফিরে আসবো 2:30, সেটাও আপনাদের সঙ্গে আজ বেশ একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসবো। 2:30 থেকে 4:00 পর্যন্ত থাকবো সঙ্গে। আর এই মুহূর্তে আপনাদের পছন্দ করা গান নিয়ে আজ যেহেতু কাজী নজরুল ইসলামের জন্মদিন, তাই তার গান দিয়ে শুরু করবো আপনাদের অনুরোধ করা গান শ্যামল মিত্রের কণ্ঠে। কে অনুরোধ করেছেন গানের পরে জানাই।

শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি আমরা শুনছিলাম, আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কলকাতার হিন্দুস্তান পার্ক থেকে সুনীত ও সোনালী সেনগুপ্ত। আপনাদের জন্য রইল এই গানটি, শোনালাম। এরপর ভূপেন হাজারিকার কণ্ঠে যে গানটি শুনতে চেয়েছেন সে গানটা নিশ্চয়ই শোনাবো। শুনতে চেয়ে অনুরোধ করেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: সিংহম অলিফিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিফিয়া নার্সিং হোম।
2: হারিয়ে যেতে যেতে অজান।

0: বলার অপেক্ষা রাখে না। আরতি মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছিলাম কখনো মেঘ ছবি থেকে। গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, এবং লিখেছেন শাশ্বতী সঙ্গে যে শোনালে খুবই আনন্দ পাবো। তো নিশ্চয়ই তিনি আনন্দিত হয়েছেন,
1: ভীষণ আনন্দ পাওয়ারই কথা, কারণ উনি আবার দুঃখ করেছেন একটু যে ওনার নাকি রিকোয়েস্ট রাখা হয়নি এর আগে। কিন্তু এরকম আমাদের অনেক রকম সমস্যা থাকে, সময় কম থাকে, প্রচুর রিকোয়েস্ট থাকে, তো আপনারাও একটু আমাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেবেন, এই অনুরোধটুকু রইল। নিশ্চয়ই আমরা সুযোগ থাকলে শোনাবো না এমন কিন্তু না,
0: একেবারে।
1: এর পরের শিল্পী আমরা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান শুনবো, কার অনুরোধে গানের পরে জানাচ্ছি।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে। আর এর পরে আমরা গান শুনব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। বৃষ্টির গান শুনতে চেয়ে বন্ধু অনুরোধ করেছেন, গান শুনে নিই, তারপর কোন বন্ধু তার নামও জানিয়ে দেওয়া হবে।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুমিত সিংহ চুচুড়া হুগলি থেকে। সত্যি উনি বলেছেন যে এই কাঠফাটা রোদ্দুরে যদি একটুখানি মানে গান শুনেও আরাম পাই।
1: এটা আমাদের মনের কথা,
0: মনের কথা, একেবারে মনের কথা। যদিও আজ আমরা মানে বাড়ি থেকে আসার পথে সামান্য ছিটে ফোটা বৃষ্টি,
1: কিন্তু শাশ্বত ওই ছিটে ফোটা বৃষ্টি কিন্তু ভয়ঙ্কর
0: একেবারেই,
1: মানে উত্তপ্ত চাকুতে একটু জল ছিটিয়ে দিলে যা হয় আরো বেড়ে গেছে,
0: তাপ আরো বেড়ে গেছে। আপনারা, আমরা এই মুহূর্তে যেহেতু স্টুডিওর মধ্যে আছি, বুঝছি।

0: মানে বুঝতে পারছি না, আপনারা নিশ্চয়ই সেই উত্তাপটুকু বুঝতে পারছেন। আর এই গান আপনাদের সেই উত্তাপে একটু শীতলতার বাতাস বইয়ে দিয়েছে আশা করি। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
2: শাশ্বতী, আমরা সরাসরি গানে ফিরি। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নন্দরামপুর থেকে অনুরোধ করেছেন মনোরঞ্জন দে, সুস্মিতা দে, মাইতি, সোমাশ্রী মাইতি, অনিমা দে, অনেকে মিলে শুনতে চেয়েছেন তুফান ছবি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান, যতবার দেখি মাগো তোমায় আমি।

লতা মঙ্গেশকরের গান শুনছিলাম, আপনাদের অনুরোধ করা গান, আর এর পরেও যে গানটি শোনাবো আপনারাই অনুরোধ করেছেন, শুনতে চেয়েছেন সর্বেশ্বর পাল মাহেশ থেকে ফিরোজা বেগমের কণ্ঠে এই নজরুল গীতিটি।

0: শাশ্বতী, দেখো আজকে নজরুল ইসলামের জন্মদিন, বন্ধুরাও সেই কথাটা মাথায় রেখে প্রচুর নজরুল ইসলামের গান শোনার জন্য রিকোয়েস্ট করেছে।
1: আমরা অনেকগুলো গান শুনেছি, আরো শুনবো, নজরুল ইসলামের গান শুনবো, কিন্তু তার আগে এখন আরেকটি অনুরোধ রয়েছে, একটা দুই ভাই ছবি থেকে গানের অনুরোধ।
0: হ্যাঁ, দুই ভাই ছবি থেকে গানের অনুরোধ আছে, গাঙে ঢেউ খেলে যায় কন্যা মাছ ধরিতে যায়। এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং ইলা বসুর দ্বৈত কণ্ঠের গান। অনুরোধ করেছেন পানিহাটি থেকে প্রীতিনন্দন এই গানটি শোনানোর জন্য।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: বনুশ্রী সেনগুপ্তর কণ্ঠে গানটি শুনছিলাম, আর অনুরোধ করেছিলেন তাপসকান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে। পরের গান কি শুনবো আমরা অনুপূর্বা?
1: পরে রবীন্দ্রসঙ্গীতের জন্য কিন্তু অনুরোধ আছে, কিন্তু যে শিল্পীর কণ্ঠ স্পেসিফাই করে দিয়েছেন সেটা আমরা শোনাচ্ছি না, মানে সেটা আমরা উজ্জ্ব রাখছি।
0: গানটি আপনার পছন্দের কিন্তু শিল্পী আমাদের পছন্দের।

0: চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানটি শোনাচ্ছিলাম। শিবতলা থেকে কিশলয় কোলে, শিবতলা হাওড়া, তিনি অনুরোধ করেছিলেন এই গানটির জন্য এবং শাশ্বতী লিখে দিয়েছেন, 27 এপ্রিল আমার অনুরোধের গান শোনানো হয়েছিল, শিকে ছিঁড়ে ভাগ্যক্রমে হয়। তো আজকে নিশ্চয়ই শোনানো হলো, খুশি হবেন। তিনি যদিও অনুরোধ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় অথবা ইন্দ্রাণী সেনের কণ্ঠে গানটি শোনানোর জন্য, কিন্তু এই দুজনের কারোর গানই আমরা শোনাইনি, আমরা শুনিয়েছি চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। যাই হোক, গানটা তো শুনিয়ে
1: গান শোনানো হয়েছে এবং একদমই এবারে নিশ্চয়ই আর মানে মনে কোনো আর আমরা শেষ করব আজকে আবার একটি নজরুল গীতি দিয়ে। এই নজরুল গীতি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অদিতি মিত্র বজবজ থেকে।
0: এই গানটি দিয়েই সম্ভবত আমাদের শেষ গান,
1: একদম শেষ গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ফিরে আসছি 2:30
0: এবং 2:30 আজকে যে আমরা ফিরব, আমাদের কিন্তু একটা চমক আছে। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন, একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে অতিথি করে আমরা ফিরে আসব শাশ্বতী আর অনুপূর্বা।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
2: আর ইলেকট্রিক বিলে?
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্য ঘর।
5: এবং রিপোর্ট করতে শুরু করুন।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। শুনছেন ফিল্মি গানের

0: সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে।
1: সুরেলা সফর প্রত্যেক দিন দুপুর আড়াইটের সময় আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন সুরেলা সফর অনুষ্ঠানের জন্য। আজও অপেক্ষা করে আছেন আমরা জানি। আজ কিন্তু একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি স্টুডিও প্রান্তে। আমি অনুপূর্বা,
2: আমি শাশ্বতী, আর আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সকলের প্রিয় নজরুলগীতির একদম এক খ্যাতি সম্পন্ন শিল্পী সুস্মিতা গোস্বামী।
3: নমস্কার।
1: এবং সুস্মিতাদি কেন আজকে স্টুডিওতে, লাইভ স্টুডিওতে রয়েছেন আমাদের সকলের সাথে, এটা বলার অপেক্ষা রাখে না। আজ কাজী নজরুল ইসলামের 128তম জন্মবার্ষিকী। কাজী নজরুল ইসলাম, যার সাথে এই আকাশবাণীর অত্যন্ত গভীর সম্পর্ক ছিল, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে, গীতি আলেখ্য থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠানে তিনি এখানে অংশগ্রহণ করেছেন। এমনকি তিনি যখন বাকরুদ্ধ হয়ে যান, সেই দুঃখ বিষাদময় ঘটনাটিও ঘটেছিল তিনি যখন আকাশবাণীতে অনুষ্ঠান করছিলেন তখন। যে মানুষের সাথে আকাশবাণীর ওতপ্রোত সম্পর্ক, সেই মানুষের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে আজকে সুরেলা সফরে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যেই তিনি নমস্কার জানিয়ে সকলকে অভিবাদন জানিয়েছেন, শিল্পী সুস্মিতা গোস্বামী। শাশ্বতী, আমরা সরাসরি চলে যাই অনুষ্ঠানে। দিদি, আপনাকে সমস্ত শ্রোতা বন্ধুর তরফ থেকে, আমাদের তরফ থেকে এই লাইভ প্রোগ্রামে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত।
3: আর আমিও সকলকে অনেক অভিনন্দন জানাই আজকের এই বিশেষ দিনে আমরা সবাই মিলে কবির জন্মদিন পালন করব।
1: নিশ্চয়ই, আমরা গানে চলে যাই আপনার।

0: অপূর্ব,
1: অসাধারণ, অসাধারণ
0: পরিবেশটা এক মুহূর্তে চেঞ্জ হয়ে গেল।
1: বহুশ্রুত গান,
0: বহুশ্রুত গান,
1: তার পরিবেশনটাই ব্যতিক্রম বলে মানে একেবারে অন্যরকম হয়ে গেল।
2: গানটা এত সুন্দর লেখা, এত সুন্দর সুর সংযোজনা,
0: একদম
1: ঠিকই তাই,
2: একদম চিরন্তন,
1: চিরন্তন সত্য,
2: সব ধর্মের মূল
1: মূল সত্য। নজরুল ইসলামের গান দিদি, গানের ফাঁকে ফাঁকে আমরা জানতে চেষ্টা করব যে আপনার সঙ্গীত জীবন, আপনার ছোটবেলা থেকে কিভাবে নজরুল ইসলামের গান শেখা, মানে আপনার কি মূল উদ্দেশ্যই ছিল যে নজরুল ইসলামের গান শেখা, বা নজরুল ইসলামের গানের উপর ভিত্তি করেই আপনি একজন সঙ্গীত শিল্পী হবেন, আপনার গানের জগতের সাথে বড় হওয়ার কথা একটু একটু বলুন, শ্রোতারা অপেক্ষা করে আছেন।
2: ছোটবেলা থেকে তো বাবার কাছে হাতে করে, তারপরে যেটা হলো, আমি অ্যাকচুয়ালি তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল একসাথে শিখেছি।
0: আচ্ছা,
2: তো রবীন্দ্রনাথের গানে তখন খুব নিয়মকানুন। এবারে আমার না সব রকম গান গাইতে খুব ইচ্ছে করতো, এবং আমি দেখলাম সেটা একমাত্র নজরুল ইসলামের গানে সম্ভব, যেখানে নানা দিক,
1: বহুমাত্রিক,
2: হ্যাঁ বহুমাত্রিক, আর এত ভার্সেটাইল যে
0: এখানে অনেক সুযোগ।
2: তারপরে তখন নজরুল গীতির মানে আকাশে যে এত নক্ষত্র, তাদের সকলের গান শুনতাম আর অবাক হয়ে ভাবতাম যে এত সুন্দর গান এনারা করেন, আমি পারবো, চেষ্টা করি, দেখা যাক কি হয়। বিশেষ করে পুরবিদি আমার রোল মডেল ছিলেন, আমি অনেক জায়গায় বলেওছি, পুরবিদিকেও বলেছি, তো এত ভালো লাগতো তখন থেকে আসলে নজরুল গীতি গাওয়ার একটা আকাঙ্ক্ষা।
0: আর একদম ছোট বয়স থেকেই কি গানের সঙ্গে সংযোগ?
2: হ্যাঁ, একদম ছোট মানে 6 বছর থেকে গান শিক্ষা শুরু। তারপরে আমাদের বাড়িতে আবার পড়াশোনার খুব চাপ ছিল, কাজেই পড়াশুনো নষ্ট করে গান গাওয়া চলবে না, আমার মা আর কি স্পেশালি, তো ওই সমানভাবে ব্যালেন্স করে সব কিছুই ছিল আর কি, মানে পড়াশুনো, গান বাজনা, খেলাধুলো, খেলাধুলো করতে হবে নাহলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এরকম সব কিছু ব্যালেন্স করে। তখন তো আর মোবাইল

0: ছিল না, টেলিভিশনে ছিল না, তাদের সময়টা অনেক,
1: সময়টা অনেক ছিল। এই যে নজরুল গানের কথা বলছিলেন, গানের ক্ষেত্রে নজরুল গীতিতে আপনার শিক্ষাগুরু কারা?
0: আমার গোড়ার দিকে তো আমি অনেক কিছু আর কি, অনেক না, এদিক ওদিক শিখেছি আর কি লোকালি। অ্যাকচুয়ালি আমার সঙ্গীত জীবনের মানে সূর্যপ্রতিম মানুষটি হলেন আমার গুরু পণ্ডিত সুকুমার মিত্র। আমার যত সাফল্য ওনার কাছে আসার পর, তার আগে কিন্তু আমি ওই কম্পিটিশনে 13-14-18-তে থাকতাম। হ্যাঁ, এবার ওনার কাছে এসে আমি ইন্টার কলেজিয়েটে কিন্তু চ্যাম্পিয়ন হই 3 বছর পর পর। তো সঠিক দিশারি না থাকলে যে অনেক প্রতিভা থাকলেও হয় না, সেটা তার প্রমাণ। আর আমি ক্লাসিক্যাল শিখেছি পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং যেটা বলার সেটা হচ্ছে 2026 আমার গুরুজি আর কি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের 100 বছর, 2027 আমার আরেক গুরু পণ্ডিত সুকুমার মিত্রের 100 বছর।
1: আমরা পরের গানে যাই, কোন গান শুনবো?
0: একটু রাগাশ্রী একটা গান।
1: বেশ বেশ বেশ।

0: শ্রোতা বন্ধুরা যারা পরে টিউন করেছেন 100.1 FM গোল্ড তাদের জানিয়ে রাখি, আজকে সুরেলা সফরে আমাদের বিশেষ অনুষ্ঠান লাইভ স্টুডিওয়ে আছেন নজরুলের ইসলামের গানের রানী বলতে তিনি বর্তমানে সুস্মিতা গোস্বামী, কারণ আজ নজরুল ইসলামের 128তম জন্মদিবস, তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ আয়োজন।
1: হ্যাঁ, এরপর আমরা দিদির কাছে জানতে চাইব যে এই যে আপনার গানের জগতে আসা ছোট বয়স থেকে, মানে কোন সময়ে আপনি মানে ছোট বয়সে তো সিদ্ধান্ত নেননি যে আপনি
2: না
1: যে শিল্পী পরবর্তী জীবনে
2: শিল্পী ভাবতেন, বড় হলে গানের দিদিমণি হব,
1: গানের দিদিমণি হব। মানে কোন সময় ভাবতে শুরু করলেন যে গানকে নিয়েই আপনি মানে বাকিটা জীবন কাটাবেন?
0: ভালোবাসা
2: আমার জীবনের প্রথম সাফল্যের সোপান কিন্তু আকাশবাণী।
1: আচ্ছা,
2: কেমন আকাশবাণী যে অন্তরের অন্তঃস্থলের সিংহাসনে প্রতিষ্ঠিত। আমি যুববাণী আকাশবাণী করি, তখন প্রথম যে যুববাণী থেকে একটা অনুষ্ঠান হয়, তখন প্রদীপ মিত্র ছিলেন, পরে উনি স্টেশন ডিরেক্টর হন। তো প্রদীপদা একটা অনুষ্ঠানে বললেন যে দেখো কবি সুকান্তের একটা গান, 18 বছর বয়স কি দুঃসহ, এই গানটা আমি চাই তুমি গাও। তো আমি গাইবো, জ্যোতির্ময় বললেন শুরু করবেন, বেশ ভালো, তোমার তো 18 বছর হয়নি, তুমি পারবে তো? তাই বললাম আমি খুব চেষ্টা করবো প্রদীপদা, বললেন যে বেশ ঠিক আছে। শিশির মঞ্চে হয়েছিল, সে ছবি আমার আজও আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো সেখান থেকে আমার স্বপ্ন দেখা শুরু, এবার গান গাইতে হবে, দিদিমণি না, এবার পারফর্ম করতে হবে। তারপরে যুববাণী, তারপরে অল ইন্ডিয়া রেডিও কম্পিটিশনে স্ট্যান্ড করলাম, ফার্স্ট হলাম, সেখান থেকে স্ট্রেট উইদাউট অডিশন জেনারেল সেকশন, তারপর বিহাইয়ের জন্য অডিশন দিলাম, স্ট্রেট এ গ্রেড, মানে ডাবল প্রমোশন।
1: কিন্তু সময়ের অপেক্ষা ছিল,
2: ফটাফট হয়ে গেছে, এবং এমন মজার কথা
1: হয়েছে সেটা আপনার মধ্যে সেই
2: ঈশ্বরের আশীর্বাদ
1: একেবারে
2: একদম। আরেকটা যেটা মজার কথা, প্রদীপদা থাকাকালীনই আমার টপ গ্রেড হয়েছে, সেই যুববাণী টপ গ্রেড, মানে শুরু শেষ।
0: লাইভ স্টুডিওতে দিদির গান তো আমরা শুনবই, সেই সাথে আপনি বলছেন আকাশবাণীর সামনে সাথে আত্মিক যোগ, প্রচুর আপনার রেকর্ড করা গান কিন্তু আমাদের সঙ্গে আছে,
2: আমরা
0: শ্রোতা বন্ধুদের শোনাবো।
1: হ্যাঁ, অবশ্যই অবশ্যই
0: শোনাই আপনার গান।

0: আকাশবাণীতে তো প্রচুর দিদির রেকর্ড করা গান আছেন, আমরা সেখান থেকে একটা শোনাচ্ছিলাম। দিদি আমরা লাইভ গানে চলে যাই,
1: তার আগে বন্ধুদের জানিয়ে রাখি যে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে কিন্তু লাইভ যাচ্ছে। আপনারা ওখানে আপনাদের গানের রিকোয়েস্ট রাখতে পারেন নজরুল গীতির, দিদি সেই গান অবশ্যই আপনাদের শোনানোর চেষ্টা করবেন। দিদির গানে ফিরে আসি।

সত্যি সুরের বাণীর মায়া দিয়ে একদম শ্রোতা বন্ধুদের মন ছোঁয়া হয়ে গেছে অলরেডি। মানে শ্রোতা বন্ধুরা অনেক রিকোয়েস্ট পাঠাতে শুরু করে দিয়েছেন ফেসবুক পেজে, আর তবলা যিনি বাজাচ্ছেন তাকেও বলেছেন অতুলনীয় বায়ার কাজ।

0: দর পবিত্র সাহা বলেছেন, আর গান শুনতে রিকোয়েস্ট করেছেন দিদির কাছে, দুটো রিকোয়েস্ট,
1: ভরিয়া পড়ান এই গানটি অথবা তুমি সুন্দরতাই, এই দুটোর মধ্যে যে কোনো একটা গান শুনতে চেয়েছেন। জানিয়ে দিই তবলা এবং কিবোর্ড, গান তো একাকী গায়কের নয়, সকলে মিলেই সেটা শ্রুতি মধুর হয়ে ওঠেন। সঙ্গতে যারা আছেন সুস্মিতা গোস্বামীর সাথে, সুকুমার কুণ্ডু আছেন তবলায় এবং সৌমেন্দ্রনাথ দত্ত আছেন কিবোর্ডে।
0: আর দুজন বন্ধুর অনুরোধ, কিন্তু একই বন্ধুর দুটো গান নয়, দুই বন্ধুর দুই অনুরোধ।
1: অঞ্জনা ব্যানার্জি, তিনি ভরিয়া পড়ান এই গানটি শুনতে চেয়েছেন, আর সুব্রত রঞ্জন দাস, তিনি তুমি সুন্দরতাই।
2: ঠিক আছে, সেম স্কেল।

0: আহা, মন ভরে গেল। এটা আমার কথা নয়, শুধু আমার একার কথা নয়, ফারাক্কা থেকে বলছেন ইফতেকার হোসেন আপনার গান শুনে। আকাশবাণী কলকাতার FM, আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে লাইভ যাচ্ছে আজকের সুরেলা সফর। এবং আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ যারা এই সবে টিউন করেছেন তাদের জন্য জানিয়ে রাখি, নজরুল গীতি শিল্পী সুস্মিতা গোস্বামী।
1: সেই সাথে সুস্মিতাদির সাথে আমরা দুজন স্টুডিওতে আছি, আমি অনুপূর্বা,
0: আমি শাশ্বতী।
1: সুস্মিতাদি, এই গানটা গাওয়ার আগে আপনি বলছিলেন যে আমার খুব প্রিয় গান তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। তো নজরুল ইসলামের গানের তো অনেক ধারা, এত বৈচিত্র্যময় বহুমাত্রিক গান, কোন ধরনের গান নজরুল ইসলামের গাইতে বেশি ভালো লাগে বা প্রাণ ছুঁয়ে যায় আপনার ব্যক্তিগতভাবে?
2: আমার ব্যক্তিগতভাবে সব গানই প্রাণ ছুঁয়ে যায়, আমার ওনাকে মানে কি বলবো অবলম্বন করে বেঁচে থাকা,
1: মানে এত ধারা।
2: হ্যাঁ,
1: ফোক লিখছেন, মানে শ্যামাসঙ্গীত তার যখন শুনছি আমরা চোখ দিয়ে জল এসে যায়,
2: সত্যি কথা।
1: একদিকে তিনি বিদ্রোহী কবি, একদিকে তিনি ভালোবাসার কবি,
0: একেবারে কাব্যগীতিগুলোর মধ্যে সেখানে প্রেম বিরহ কি নেই,
1: আবার বিদেশি সুরে গান
0: একেবারে।
2: আর সবচেয়ে কথা, নায়িকার মুখে গান কিন্তু কম হয়,
1: কম না,
2: জেনারেলি মেয়ে ছেলেরাই প্রেম নিবেদন করে। তো এই যে তুমি সুন্দরতায় চেয়ে থাকি প্রিয়, এটা কিন্তু একজন নায়িকা বলছে,
1: নায়িকা বলছেন ঠিকই। আমরা আপনার রেকর্ড করা আরেকটা গান শোনাই শ্রোতাদের।
2: আচ্ছা,

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন ট্রাই DND অ্যাপ। আজকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
0: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 FM Gold.
5: সুরেলা সফর নিয়ে আমরা স্টুডিওতে রয়েছি, হই হই করে আমরা পালন করছি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। লাইভ স্টুডিওয়ে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী সুস্মিতা গোস্বামী।
6: যে গানটি গাইছি, গানটি অনেকদিন ধরে আমার এক শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন, আজকে হয়তো কোনো কারণে জানি না আছেন কিনা, তো আমি তাকে কথা দিয়েছিলাম এটা গাইব।
5: আচ্ছা,

0: অপূর্ব
1: বলার অপেক্ষা রাখে না।
2: আমাদের নিজস্ব ফেসবুক পেজ 100.1 FM গোল্ডে প্রচুর শ্রোতা বন্ধু কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন এবং তারা তাদের মতামত জানাচ্ছেন, ভীষণ ভালো হচ্ছে অনুষ্ঠান। এবং দিদির কাছে ক্রমাগত রিকোয়েস্ট আসছেন, যেমন সুস্মিতা রায় রিকোয়েস্ট করেছেন, মাফ করবেন, সুমিতা রায়, রুম ঝুম ঝুম ঝুম এই গানটার জন্য। সৌমেন দত্ত শ্রোতা বন্ধু আছেন, উচাটন মন ঘরে রয় না এই গানে, আমারও ভীষণ প্রিয় গান।
0: এখন অবধি দিদির কাছে তিনজন গানের রিকোয়েস্ট মানে পেন্ডিং রয়েছে তিনজনের।
1: আচ্ছা, আমি বলি যে রিকোয়েস্টের গানগুলো অর্ধেক করে করে
2: সবাইকে একটু খুশি করতে হবে।
1: ঠিক আছে,
2: অঞ্জনা ব্যানার্জি রিকোয়েস্ট করেছিলেন ভরিয়া ভরিয়া এই গানের জন্য।

0: অসাধারণ সঙ্গীত সাধনা এবং সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন প্রায় 3,500-এর বেশি গান এবং কত ধারার গান। দিদি, আপনার পছন্দের গান যা শ্রোতাদের শোনাবেন বলে আপনি ঠিক করে এসেছেন
1: সেখান থেকে একটা শুনি, তারপর আবার রিকোয়েস্টে যাব না।
2: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা শ্যামা সংগীত করি?
1: একদম
0: অবশ্যই। শ্রোতা বন্ধুরা, যারা পরে টিউন করেছেন কিংবা শুনছেন, তাদের জানাই 100.1 FM গোল্ড আজকে বিশেষ একটি অনুষ্ঠান কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে। আমাদের লাইভ স্টুডিওতে এই অনুষ্ঠান হচ্ছে। শিল্পী সুস্মিতা গোস্বামী, তিনি আছেন স্টুডিও প্রান্তে, আছি আমরা দুজন, অনুপূর্বা
1: আর শাশ্বতী, আর সঙ্গে তো আপনারা রয়েছেন
0: অবশ্যই।

0: দারুণ দারুণ।
1: নজরুল ইসলামের গান শুনতে শুনতে একটা কথাই মনে হয়, একটা মানুষ কত সংগ্রামের মধ্য দিয়ে তার জীবনকে অতিবাহিত করেছেন। সেখানে দারিদ্র ছিল, অর্থের অভাব ছিল,
2: প্রতিবন্ধকতা
1: ছিল
2: ছোট থেকে এবং শেষ জীবন পর্যন্ত।
1: কিন্তু সঙ্গীত তার মধ্যে দিয়ে যে অসাধারণ

0: সত্যি মানে এই যে কাজী নজরুল ইসলাম, তিনি যখন শ্যামা সঙ্গীত লিখছেন তখন কোথাও মনে হয় না যে তিনি অন্য ধর্মাবলম্বী মানুষ, সেখানে কোথায় সর্বধর্ম একটা সমন্বয় ঘটেছে কাজী নজরুল ইসলামের
1: মধ্যে। প্রথম গানটাতে
0: একেবারে একদম প্রথম গান সেটা দিয়ে খেলিছয় বিশ্বলয় দিয়ে শুরু করেছেন আপনি, আর এভাবেই কিন্তু প্রত্যেকটা গানের মধ্যেই যেন আমরা নিজেদেরকে মানে নতুন করে উজ্জীবিত করার মতো মানে মানে উপাদান খুঁজে পাই বলা যায়।
2: প্রচুর শ্রোতা বন্ধু এই মুহূর্তে কিন্তু আমাদের অনুষ্ঠান
0: শুনছেন,
2: লাইভ স্ট্রিমিং এ শুনছেন, দেখছেন, তারা প্রত্যেকে লিখছেন অনুষ্ঠান ভালো হচ্ছে, দিদির গান প্রত্যেকের প্রাণ জুড়িয়ে দিচ্ছে, এই জ্যৈষ্ঠ 11ই জ্যৈষ্ঠ খরতপ্ত জ্যৈষ্ঠের দুপুরবেলা হলে কি হবে, প্রত্যেকে সুরে সুরে কিন্তু মাতোয়ারা হয়ে গেছেন। সেই সাথেই রিকোয়েস্টের বন্যা আছে রীতিমতো, রুম ঝুম ঝুম ঝুম গানটার জন্য রিকোয়েস্ট আছেন সুস্মিতা রায়, আমরা একটু শুনতে পারি
0: অল্প করে, তারপর
2: আমাদের মনো ঘরে রয় না
1: বেশ,
2: তো আমাদের ঘড়ির কাঁটাও কিন্তু দৌড়চ্ছে, 3:30 হয়ে গেছে, জানি না সকলের মনকে খুশি করতে পারবো কিনা, আমরা চেষ্টা করছি। সুস্মিতা দি এরপরে তাহলে কোন গান শুনছি?
1: পুরোটাই গাই, কারণ এটা একদম সৌমেনের গান রুমঝুম।
0: আচ্ছা,
1: এটা অর্ধেক গাইলেও ওরে গিয়ে যাবে।
2: সৌমেন দত্ত, সৌমেন দত্ত অনুরোধ করেছেন উচাটন মন ঘরে,
1: সৌমেন এখানে আমাদের কিবোর্ড পছন্দের গান, এখন আজকে যিনি বাজাচ্ছেন
2: কিবোর্ড বাজাচ্ছেন, কিবোর্ডে আছেন আরেকবার জানিয়ে দিই সৌমেন্দ্রনাথ দত্ত, এবং তবলায় আছেন
0: সুকুমার কুণ্ডু।
1: যে গানটা গাইলাম শ্যামার নামে লাগে, এটা একবারে শ্যামা সঙ্গীত, একটা কত সুন্দর কম্পোজিশন, আবার হিন্দি ভজনও কিন্তু ওনার অনেক আছে,
0: একটা শুনবো আমরা।
1: হ্যাঁ,

0: বিদেশি সুরের গান কি অসাধারণ, এমন গান সাথে এমন মানুষ খুব কমই আছে ছোটবেলায় নাচে না, তাই না? স্কুলে কিংবা বার্ষিক কোনো অনুষ্ঠানে একটু আমাদের FM ফেসবুক পেজে যেসব লাইভ প্রোগ্রামে শ্রোতা বন্ধুরা আছেন তাদের কথা একটু বলি। সুস্মিতাদি আমাদের সহকর্মী বন্ধু আছেন, সংযুক্তা ব্যানার্জি, সে লিখেছে ও সুস্মিতাদি কি যে মধু ঢালা কণ্ঠ তোমার, সেই সাথে কিন্তু গানের রিকোয়েস্ট আছে নাচে নটরাজ মহাকাল এই গানটির জন্য। আচ্ছা, যে বললাম ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, দিদির নিজস্ব কিছু গানের পছন্দের তালিকা তৈরি করে এনেছেন,
1: না একটি ভজন শোনাবেন বলছিলেন, সেটা শুনিয়ে কি এটা না আগে শোনাবেন এটা?
2: সব তো কনফিউজিং,
1: আসলে প্রত্যেকটি গানই এত মন ছুঁয়ে যাওয়া গান।
0: আপনি যে গান সিলেক্ট করে এসেছেন শোনাবেন,
2: নাচে নটরাজটা গাই।
1: আচ্ছা বেশ বেশ,
2: এটাও কিন্তু অ্যাকচুয়ালি এটা ধ্রুপদাঙ্গের গান, কিন্তু নাচের ফরম্যাটে এটা রেকর্ড করা হয়েছিল শঙ্করভরণম রাগে, আর আর কি বলি, বোলবানি দিয়ে করা হয়েছিল, এখন সেটা থাকছে না, আমি এমনি গানটি গাইছি আর কি।
0: নজরুল ইসলামের গানে যেটা আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক আগুল ছিল, তার নোটেশন ছিল, কিন্তু নজরুল ইসলামের গানে অনেক শিল্পী তো তার নিজের মতো করে কোনো সুর
1: স্বাধীনতার
0: একটা,
2: নজরুল ইসলাম কিন্তু স্বাধীনতা
0: দেননি
2: না, কারণ আমরা ধীরেন্দ্রচন্দ্র মিত্রের নজরুলগীতি অন্বেষা বলে একটি বই পাই, তাতে যেহেতু উনি নজরুলের সহচর ছিলেন, কারণ ওনার ট্রেনিংয়ে গান করেছেন, ওনার সাহচর্য পেয়েছেন, তো ধীরেনবাবু যেটা বলছেন যে কবি গায়কী অনুযায়ী গান গাওয়ার অনুমতি দিতেন, কিন্তু কখনোই
0: নোটেশন
2: স্ট্রাকচার কখনো পাল্টানোর অনুমতি দেননি।
0: তার মনের মাধুরী মিশিয়ে সুরটা করে গেছেন, সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করলে সেটা তিনি কখনোই পছন্দ করবেন না।
2: আরেকটা কি ব্যাপার, সেটা হচ্ছে কি যেটা আমার এতদিন ধরে এই সাবজেক্টটা নিয়ে থাকার জন্য আমার যেটা মানে রিয়েলাইজেশন, সেটা হচ্ছে যে যে গান যতটুকু ডিমান্ড করে তার বাইরে কোনো শিল্পীর কোনো অধিকার
0: অধিকার নেই,
2: অকারণ কালোয়াতে কিন্তু মানুষের থেকে দূরে সরিয়ে দেয়,
0: কারণ তারাই তো সাজিয়ে সেটাকে পূর্ণভাবে সুন্দর করে গেছে।
2: আর স্বয়ং নজরুল ইসলাম এত পণ্ডিত মানুষ ছিলেন, উনি যেভাবে সৃষ্টি করেছেন তার বাইরে আরো অনেক করলে ভারাক্রান্ত।
0: ঠিক তাই, অবশ্যই আমরা গানে চলে যাই।
2: হ্যাঁ নিশ্চয়, আমি বেশি সময় নষ্ট করব না,
0: আসলে আমাদের মনে হচ্ছে না আসলে সময় কত বেশি বেশি গান শুনতে পারবো,
1: আপনার কথা শোনাও আমাদের মানে সৌভাগ্যের বিষয়, কিন্তু মানে শ্রোতা বন্ধুরা গান শোনার জন্য বেশি উদগ্রীব,
2: এটা আমাকে পুরোই গাইতে হবে, কারণ না হলে ব্যাপারটা খুলতেই হবে।

0: কি শুনলাম
1: সত্যি,
0: আর কি বাজালেন দুজন, সৌমেন্দ্রনাথ দত্ত এবং সুকুমার কুণ্ডু কিবোর্ড এবং তবলায়, অসাধারণ। মানে চোখ দিয়ে জল এসে গেছে এইরকম সঙ্গত এবং গান।
1: কিন্তু আমাদের অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা পরের গানে যাব, পরের গানে যাব,
2: আপনার পছন্দে,
1: আমার পছন্দে যাব। কিন্তু আমি এই জন্য এই গানটি গাইব, সেটা হচ্ছে কবির যে চেঞ্জটা
2: একদম
1: ওটা একটু দেখানোর জন্য আর কি। এটা কিন্তু শিশু সঙ্গীত, হ্যাঁ
0: আচ্ছা,
1: এবং শিশু সঙ্গীতের সাবজেক্টটা যেটা, সাবজেক্ট ম্যাটার আর কি, বিষয়বস্তু, এটা কিন্তু একটা ব্যাং।
2: আচ্ছা,
0: ও
1: এবার অনেকের একটা ধারণা আছে যে নজরুলগীতি মানে একটা যুদ্ধযাত্রা, লড়াই, কালবাতি, এটা কিছুটা আংশিক সত্য। যেমন যে সমস্ত রাগাশ্রী গান আছে সেখানে অনেক সুযোগ আছে করার, কিন্তু আবার অনেক গান আছে যেগুলো একেবারে

0: সত্যি একেবারে
1: ভারী মজার, কিন্তু স্বল্পশ্রুত, খুব বেশি পরিমাণ শোনা যায় না।
0: আমরা প্রজাপতি প্রজাপতি যত শুনি,
2: ওই জন্যই আমি এটা গাইলাম,
0: এই গানটা ততটা শুনি না।
2: আরেকটা পুতুলের বিয়ে গান আছে, খেলিয়ায় পুতুল খেলা হয়ে যায় খেলার বেলা, এটা খুব মিষ্টি গান, কিন্তু এখন গাইছি না।
0: না, এবার আপনার পছন্দের মতো আপনি গান করুন। আমাদের হাতে আর 15 মিনিট সময় রয়েছে,
2: তার মধ্যে ওর একটা আছে স্বপ্নে দেখি,
0: স্বপ্নে
2: যদি সময় হয় তো নিশ্চয়ই এটা এবার অর্ধেক করে গাইব।
1: হ্যাঁ হ্যাঁ,
2: পুরোটা গাইব না, বলছি আবার গিয়েও ফেলছি।
0: আপনারা 100.1 FM গোল্ডে ফেসবুক পেজে লাইভ দেখতে পাবেন, শুনতে পাবেন দিদিকে। শিল্পী সুস্মিতা গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন 100.1 FM গোল্ডে সুরেলা সফরে।
2: রামচন্দ্রের উপর একটি হিন্দি ভজন।

0: নজরুল জন্মজয়ন্তী 128তম আমাদের বিশেষ আয়োজন 100.1 FM গোল্ডের এই সুরেলা সফরে। আমাদের লাইভ স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী সুস্মিতা গোস্বামী, সাথে আমরা আছি আমি অনুপূর্বা,
1: আমি শাশ্বতী।
0: বিভিন্ন ধারার গান আমরা ইতিমধ্যেই শুনেছি, আরও প্রচুর গান শোনার ইচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটা আমাদের দৌড়চ্ছে। দেখা যাক কতগুলো গান আমরা শুনে উঠতে পারি। এবং শ্রোতা বন্ধুদের রিকোয়েস্ট, প্রত্যেকেই যারা আছেন লিখছেন যে দুপুরবেলাটা যেন সুরেলা মানে এত মধুর হয়ে উঠছে।
1: আবার একজন লিখছেন সুরে সুরে ভরে উঠছে দিদি, দিদিকে বলছেন মন ভরিয়ে দিচ্ছেন শ্রোতা বন্ধুদের, মানে সবাই ভীষণভাবে খুশি, ভীষণভাবে আনন্দ
0: এবং সঙ্গতের কথা সবাই লিখেছেন,
1: সঙ্গতের কথা অসাধারণ বলছেন।
0: আমরা পরের গানে চলে যাই,
1: পরের গানে চলে যাবো এবং সঙ্গত শিল্পীদের নাম আরেকবার বলে দিই। কিবোর্ডে রয়েছেন সৌমেন্দ্রনাথ দত্ত এবং তবলায় সুকুমার কুণ্ডু, আর আপনাদের গান শোনাচ্ছেন আমাদের সকলের প্রিয় সুস্মিতা গোস্বামী।
2: আমি সকলের হয়ে সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওদের সামনে মাইক নিয়ে ওরা বলতে পারছে, ওদের হয়ে, আমার হয়ে, তোমাদের হয়ে, সকলের। আচ্ছা, স্বপ্নে দেখি
1: আবেশ
2: ফুলসজ্জা সব সবকিছুই আছে।

0: এরপর কি শুনবো দিদি, আমরা আর মানে কথার মধ্যে যাচ্ছি না, এখন শুধু গানে গানেই থাকি।
1: আমাকে একটু সময় দিতে
0: হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই।
1: একটা ফোক গাইলে মনে হয় ভালো হয় না? খুব
2: হ্যাঁ, আমরা কোনো লোকগান শুনিনি এখন। নজরুল ইসলামের লোকগান প্রচুর আছে,
1: প্রচুর আছে, সত্যি কথা।
0: গানের সম্ভার তো অপূরণীয়,
1: সেটাই কথা।
2: এবং শ্রোতা বন্ধু যারা আছেন, এই মুহূর্তে একটু চট করে দেখে নি কারা কি লিখছেন।
0: শর্মিষ্ঠা সরকার রায় লিখছেন অপূর্ব, মানে একদম মানে মানে যেটা আমাদের ফেসবুক পেজের একটা বৈশিষ্ট্য যে সাইন দিয়ে অনেক সময় এক্সপ্রেশনটা থাকে, সেখানে লাভ সাইনে কিন্তু ভরে যাচ্ছে এইরকমভাবেই। আবার অনেকে বলছেন আহা অপূর্ব, এরকম লিখতেই থাকছেন।
2: ইফতেহার হোসেন বলে একজন লিখেছেন নজরুল ইসলামের গানের একটি মানে তার কথা, গানের কথা না, মিথ্যা শুনিনি ভাই এর হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই, নজরুল ইসলাম বেঁচে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে। নিশ্চয়ই এটা আমাদের সকল বাঙালির প্রাণের কথা,
1: ভারতবর্ষের কবি কাজী নজরুল ইসলাম
0: একেবারে।

0: আমাদের হাতে আর মিনিট পাঁচেক মতো সময় আছে,
1: 5 মিনিট সময় আছে। আপনি উচ্চারণ মনো দিয়ে শেষ করবেন বলেছিলেন, এই গানটা মনে হয় এই গানটাই 5 মিনিট লাগবে,
2: কারণ গজল তো গাওয়া হয়নি, গজল গাওয়া হয়নি, অবশ্যই গাওয়া উচিত।
0: দিদি গানের খাতা খুলতে খুলতেই একটু মানে জিজ্ঞাসা করি, আপনি আকাশবাণীর এ গ্রেড শিল্পী, আকাশবাণীর সাথে আত্মিক যোগ,
2: কিন্তু একটু ভুল হলো,
0: আচ্ছা
2: টপ গ্রেড,
0: টপ গ্রেড। তো এই এফএম এর যে লাইভ শোতে এসে আপনার কিরকম লাগলো, শ্রোতা বন্ধুদের সাথে সরাসরি ইন্টারঅ্যাকশন না হলেও? তারা
2: এফএম যখন তৈরি হয় না, যেদিন স্টার্ট হয় সেদিন একটা হোল নাইট গতানুগতিক সিস্টেম থেকে একটু আলাদা, টোনাল কোয়ালিটি অনেক ভালো, তো সব মিলিয়ে আর বন্ধুদের সাথে সরাসরি যোগাযোগ সব মিলিয়ে ভীষণ সুন্দর,
0: ভীষণ সুন্দর।
1: আমাদের পরম পাওয়া,
2: আমার পুরো ছোটবেলা আকাশবাণী,
0: নিশ্চয়ই
2: একেবারে মানে আমার শৈশব বলবো না, কৈশোর যৌবন
1: অনেকটা জুড়ে আকাশবাণী
2: অনেকটা।
1: তাহলে আমরা এই গান শুনতে শুনতেই আজকের সুরেলা সফর থেকে বিদায়
0: নেব। আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে
1: এতক্ষণ ছিলেন
0: হ্যাঁ সুস্মিতা গোস্বামী, এবং আমরাও ছিলাম লাইভ স্টুডিওতে অনুপূর্বা
1: শাশ্বতী, এবং আমাদের সঙ্গে ছিলেন সহশিল্পী কিবোর্ডে সৌমেন্দ্রনাথ দত্ত এবং তবলায় সুকুমার কুণ্ড। দিদি শেষ গান শুনে,
2: গজল নজরুল ইসলামের তৈরি,
1: একদম,
2: এবং নজরুল ইসলাম একমাত্র রাইটার যার লেখা আরবি উর্দু
1: সব ভাষা ঘটেছে।
2: এটা গজলঙ্গের গান হলেও এটা কিন্তু ঠুংরি ভাঙা গান, জানো তো, খাম্বাজ ঠুংরি,
1: খাম্বাজ ঠুংরি।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ অনুষ্ঠিত হয়। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ এবং রেয়ার আর্থ মিনারেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্তের সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। শ্রী শাহ ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম দ্বিতীয় পর্যায়কে রাজস্থানের সীমান্ত অঞ্চলের উদ্দেশ্যে উৎসর্গ করেন। পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সরকারি প্রক্রিয়া আগামীকাল পুরোদমে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে। শ্রী জয়শঙ্কর আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তি স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড দেশভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
1: For the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives, as maritime democracies, pluralistic societies, and market economies. We share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
0: এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং রেয়ার আর্থ মিনারেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী বলেন, এই রূপরেখাটি একটি বহুমুখী সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে। সুপ্রিম কোর্ট আজ 2017 জলাভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিধির অধীনে জলাভূমির সংজ্ঞার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন শুনেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিট আবেদনটি শোনেন। আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণ যুক্তি দেন, 2017 সালের জলাভূমি

0: বিবিধির সংজ্ঞা সীমিত করার ফলে জলাভূমির সুরক্ষা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে এবং পরিবেশগতভাবে সংবেদনশীল 99টির মধ্যে 44টি জায়গা সুরক্ষার আওতার বাইরে চলে গেছে। খাদি ও গ্রামীণ শিল্প কমিশন KVIC 2025-26 অর্থবছরে 1,87,000 কোটি টাকার পণ্য বিক্রির ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে KVIC চেয়ারম্যান মনোজ কুমার জানান, লক্ষ লক্ষ গ্রামীণ কারিগরের কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে। শ্রী কুমার বলেন, 2013-14 সালের তুলনায় গত 12 বছরে বিক্রিতে 501%, উৎপাদনে 380% এবং কর্মসংস্থানে 56% বৃদ্ধি ঘটেছে। দিল্লিতে প্রতি কেজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস CNG-র দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি CNG-র দাম এর ফলে দাঁড়িয়েছে 83.09 টাকা। আজ আরাফাতের দিন, ডে অফ আরাফাত, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা আল্লাহর কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকেই হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে যে এবছর হজ পালনকারী 1,75,000-এরও বেশি ভারতীয় হাজির জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। জেদ্দায় ভারতের কনসাল জেনারেল ফাহাদ আহমেদ খান সুরি জানান, মক্কায় অবস্থিত ভারতীয় হজ মিশন সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় হাজিদের আবাসন, যাতায়াত, পরিবহন এবং চিকিৎসা সেবার বিষয়গুলি দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। তিনি সেখানে সীমান্তরক্ষী বাহিনী BSF জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং দেশের সীমা সুরক্ষায় তাদের নিষ্ঠার প্রশংসা করেন। এরপর শ্রী শাহ ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম 2 রাজ্যের সীমান্ত অঞ্চলের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই উদ্যোগের আওতায় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে শিক্ষা, সড়ক, বিদ্যুৎ এবং কর্মসংস্থান সহ প্রয়োজনীয় পরিকাঠামো ও সুযোগ সুবিধা বাড়ানো হবে। বারমের, বিকানের এবং জয়সলমীর জেলার গ্রামগুলিকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। শ্রী শাহ এরপর বিকানেরে BSF সদর দপ্তরে সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি বৈঠকের সভাপতিত্ব করবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চিরসংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর মাধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সরকারি প্রক্রিয়া আগামীকাল পুরোদমে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের APJ আবুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। 1 জুন থেকে এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। ফর্ম পূরণের যে প্রক্রিয়া ও যাচাইয়ের কাজ চলাকালীন যতদিন না অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনে পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। শ্রী অধিকারী আরও বলেন, মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন 5 টাকাতে মাছ ভাত পাওয়া যাবে, বাকি 5 টাকাতে মিলবে ডিম ভাত। কেন্দ্রের এক পের মাকে নাম উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভায় মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
1: মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হয়েছে। ভারত সরকার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21 জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। পশ্চিমবঙ্গ সরকার এই ন্যাশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করছে, আমরা ঘোষণা করেছি। 5 জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে ইনক্লুডিং কর্পোরেশনে মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর, দুটো দপ্তর নোডাল থাকবে, তারা ফলের গাছ দেবেন এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগানোর জন্য।
0: মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ দপ্তরকে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এক্ষেত্রে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হবে।
1: আজকে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, ক্যাবিনেটে এটা অনুমোদনের জন্য আমি রাখবো। আয়ুষ দপ্তরকে আমরা হেলথ থেকে আলাদা করছি, আমরা আয়ুষ মিনিস্ট্রি আলাদা করব এবং

0: আয়ুষের ক্ষেত্রে আমরা একজন ভালো কম্পিটেন্ট অফিসারকে দায়িত্ব দেব, করে আয়ুষের যে অপরচুনিটি রয়েছে গোটা দেশে সেই অপরচুনিটিকে আমরা কাজে লাগাব।
1: রাজ্যে জোর কদমে শুরু হতে চলেছে জনগণনার কাজ। বিরাট এই কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি বড়সড় সম্মেলনেরও আয়োজন করা হচ্ছে। আগামী 29 মে নবান্ন সভাগড়ে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লীগ পর্ব শীর্ষস্থানে থেকে শুরু শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। পরাজিত দল শুক্রবার নিউ চণ্ডীগড়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের সাঞ্চু বর্জার আউটপোস্ট পরিদর্শন করেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। খবর শেষ হল, পরবর্তী খবর 6:35।

0: করুন। আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে তিনটি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনার দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। এরপর মুখ্যমন্ত্রী লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক

0: ঈদের নামাজ এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেডে হবে বলে ঘোষণা করা হয়েছে। মালদার মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত এরাজ্যে চালু করা হবে। দক্ষিণ কলকাতার নেতাজিনগরে বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিনে গানে কবিতায় তাকে স্মরণ করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আগামীকাল পূর্ণ মাত্রায় শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে হলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে, তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: কেন্দ্রের এক পের মাকে নাম উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায় মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর প্রত্যেক বিধায়ককে এলাকায় বিতরণ করার জন্য গাছ দেবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে 15, 16 এবং 17 জুন জনকল্যাণ শিবির হবে। সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে মানুষকে অবহিত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হয়েছে। ভারত সরকার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21 জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। 5 জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে ইনক্লুডিং কর্পোরেশনে মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর, দুটো দপ্তর নোডাল থাকবে। তারা ফলের গাছ দেবেন এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগানোর জন্য।
0: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ দপ্তরকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন। এই পরিষেবার নাম রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্থির করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। ঈদের নামাজ এবার রেড রোডে নয়, ব্রিগেডে হবে বলে স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঈদের সময় রাজ্যের তরফে জারি হওয়া বিধিনিষেধে শৈথিল্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। ওই দিন সেখানে 2000 পুলিশ মোতায়েন থাকবে, থাকবে কেন্দ্রীয় বাহিনীও। শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে এখন বৈঠক করছেন। বিরোধী দলের কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। মালদার মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5 জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাসের পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন।

0: নবান্ন সূত্রে খবর, জনগণনার প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। মালদার হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যের চেক। হবিবপুর ব্লকে জিতু মঞ্চে 212 জন জমি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দাম বাবদ প্রাপ্ত অর্থ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত গবেষণা। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে প্রিন্সিপাল সুস্মিতা চক্রবর্তী ছাড়াও রয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য শক্তিপদ জানা এবং শ্রেণী শিক্ষিকা। আজ সকাল থেকে ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা এই গাফিলতির জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে তিনি বলেন,
1: আমরা প্রত্যেকে সাজাচ্ছি, শুধু অ্যারেস্ট করলে হবে না, কদিন পর বের পেয়ে বেরিয়ে আসবে। আমরা অ্যারেস্ট চাই না, আমরা আমার ছেলেকে যারা তীরে তীরে মেরে ফেললো ওদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক সাজা চাই। ওরা যেন কোনোদিন জেল থেকে না বেরোতে পারে, আমার ছেলে যেন আমার কোলে যেমন ফিরে আসবে না, ওরাও যেন আমার বাড়ির কোনোদিন না ফিরতে পারে। পুলিশ প্রশাসন সবার কাছে আমার একই আবেদন।
0: কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে গভীর শ্রদ্ধায়। রাজ্য সচিবালয়ে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান পদস্থ আধিকারিকগণ। বিধানসভায় কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যরা। একটি প্রতিবেদন,
2: কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় নিউটাউনে নজরুল তীর্থে। অংশ নেন প্রথিতযশা শিল্পীরা।

0: এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি জেলা সদর ও মহকুমায় কবির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটদের সঙ্গে অংশগ্রহণ করেন স্থানীয় নজরুলপ্রেমী সকলে। কাজী নজরুল ইসলামের মূর্তিতে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কবির আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। আজ সকাল থেকেই রাজ্যের বহু জায়গায় তাঁর দৃপ্ত লেখনী সোচ্চার ছিল পুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে।
1: আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আগামীকালের জন্য 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে তিনটি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনার দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

আপনি শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: 100.1 MHz AIRFM গোল্ড ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 8:07 হয়ে 27 সেকেন্ড। আপনি টিউন করেছেন FM গোল্ড, আর এই কারণে যেটা বলার আপনাকে সেটা হচ্ছে প্রত্যেক দিন এই সময়টাতে আপনাদের সুচিন্তিত বেশ কিছু মতামত আমরা পাই, এবং আমরা যেমন সেই সমস্ত মতামত পেয়ে আপ্লুত হয়ে যাই, তেমনি এই মতামতগুলো অন্যদের জানাতে গেলেও আমাদের ভীষণ আনন্দ হয়। কারণ ভীষণভাবে কি বলবো, এই সমস্ত আপনাদের যে মতামতগুলো আমাদের পথ চলার ক্ষেত্রে পাথেওই বলতে পারবো, কারণ একটা অন্যরকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমাদের দিন বাকি দিনগুলো কাটে। তো যাই হোক, আজ আপনার কথায় মৌসুমী কল্পলাল আছে আপনাদের সঙ্গে, পুরো 8:45 পর্যন্ত থাকবে। আর বিষয়টা একবার জানিয়ে দিই, তারপরে কোন কোন মাধ্যমে আসবেন সেগুলো জানেন, কিন্তু তবুও আরও একবার আমাদের বলার দরকার তাই বলবো। আজকের বিষয়, একাকিত্ব অভিশাপ নাকি আত্ম আবিষ্কারের সুযোগ? আরও একবার, একাকিত্ব অভিশাপ নাকি আত্ম আবিষ্কারের সুযোগ? আসলে বহু সময় বহুভাবে একটা বয়সের পরে মানুষ একাকিত্বে ভোগে। এখন এই একাকিত্ব ব্যাপারটা কারো কারো মনে করে যে আমি ভীষণ লোনলি ফিল করছি, আমার নানান রকম সমস্যা, কেউ আমার সঙ্গে যোগাযোগ রাখছে না, কিছু সমস্যা বোধ হয় আছে। যাই হোক, এইভাবে নিজের জীবনে কিছু সময়টা সে একটা অন্ধকারের মধ্যে থাকার জন্য কি হয়, বাকি যে মোটিভেশনগুলো তার মধ্যে একদম পুরোপুরি অফ হয়ে যায়। তো সেই একাকিত্বকে তিনি অভিশাপ বলে মনে করেন। আবার অনেকে ভাবেন যে না, এটা তো আত্মআবিষ্কার, অর্থাৎ নিজেকে নতুন করে জানার, নতুন করে চেনার, নতুন করে বোঝার একটা রাস্তা বলা যেতে পারে।
1: একদমই তাই। মৌসুমী কল্পলাল আজকের শুনবে আপনাদের কথা, কেননা আপনার কথাই আজকের বিষয়, একাকিত্ব অভিশাপ নাকি আত্ম আবিষ্কারের সুযোগ। আর সেটা বলার জন্য যে যে মাধ্যমগুলো খোলা রয়েছে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডফোন নাম্বার, যেখানে কিনা আপনি ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, 2248-8085 এটা নাম্বার। আর আমাদের যদি আপনি চান হোয়াটসঅ্যাপ করবেন সেটাও করতে পারেন, অলরেডি অনেকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন, যারা আমাদের ফেসবুকের পোস্ট দেখেছেন তাদের অবশ্যই হোয়াটসঅ্যাপগুলো পড়া হবে। আর যারা এখনও করেননি ভাবছেন নাম্বারটাই তো জানলাম না, নাম্বারটা হচ্ছে 9903052992। এই নাম্বারে সরাসরি ফোন করবেন না, বারবার করে বলছি, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, টেক্সট মেসেজও করতে পারেন নাম লোকেশন দিয়ে। এইগুলো করে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকে আমাদের আপনার কথায় যে পোস্ট পড়েছে ফেসবুক পেজে, মানে 100.1 FM গোল্ডের পেজে, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টও কিন্তু করতে পারেন। তবে এই মুহূর্তে সরাসরি ফোনে চলে যাব। কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার,
2: দেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষবাবু।
2: আজকে একটি সুন্দর বিষয় আনার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
1: বলুন।
2: আমি মনে করি একাকিত্ব অভিশাপ নয়। আসলে আমরা একাকিত্বকে যেমন ভাবে নেব, একাকিত্বের অনেক সদর্থক দিক আছে। বয়স হওয়ার মানেই বোধ হয় স্মৃতির সঙ্গে আড্ডা দেওয়া, আত্মবিশ্লেষণ তো অবশ্যই হয়, সারা জীবন কাজ করতে গিয়ে আমরা অনেক ভুল ত্রুটি করি, সেই সমস্ত ভুল ত্রুটি সেগুলো অনেকটা শুধরে নেওয়ার একটা সুযোগ থাকে আত্মবিশ্লেষণের মাধ্যমে। ঠাকুর রামকৃষ্ণও বলেছিলেন মাঝে মাঝে একা হবি, অর্থাৎ এই একাকিত্ব যে আত্মবিশ্লেষণের সুযোগ দেয় শুধু তাই নয়, অনেক সময় মানুষকে সৃষ্টিশীল করে তোলে। আমি একাকি যখন থাকি অনেক ছোট ছোট ছড়া কবিতা গান লিখি, এবং এটা একটা সৃষ্টিশীলতার দিকে নিয়ে যায়। আর সব থেকে বড় কথা যে একা যখন থাকি আকাশবাণীর অনুষ্ঠানগুলো শুনে সেই সব অনুষ্ঠানগুলোর ভালো লাগা, ভালো দিক মন্দ দিক সমস্ত কিছুই সুলচেরা বিশ্লেষণ করা সম্ভব হয়। তাই আমি মনে করি একাকিত্ব অভিশাপ নয়, আশীর্বাদ।
0: নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে।

0: পাওয়া গেল যে কিনা বলছে যে একাকিত্ব আসলে কিন্তু আবিষ্কার। এরপরে আমরা ফেসবুকের কমেন্ট সেকশনে একটু কমেন্ট বক্সে যাব, সেখানে বলছেন শেখ জাকির হোসেন, একাকিত্ব শব্দের অর্থ হলো অন্যের সাথে সংযোগের অভাবে সৃষ্ট সঙ্গহীনতা বা বিচ্ছিন্নতার অনুভূতি। এর ভালো মন্দ দুটো দিকই আছে। সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রে তাঁর সৃজনশীলতার বিকাশ ঘটাতে বিশেষ সহায়তা করে একাকিত্ব। চিত্রকর, কবি, লেখক, গবেষক, এই সমস্ত শ্রেণীর মানুষ একাকী নিজেদের কাজে নিমগ্ন থাকে। এতে তাঁদের সৃষ্টি আরও উন্নত হয়। সেই দৃষ্টিকোণ থেকে বলা চলে একাকিত্ব কিন্তু আত্ম আবিষ্কারের একটা সুযোগ। অন্যদিকে জীবনের ব্যর্থতা, আত্মীয় পরিজন, সমাজের অবজ্ঞা এবং তাচ্ছিল্যের নেতিবাচক প্রভাব যখন মানুষকে একা করে দেয়, তখন মানুষ ক্রমশ হতাশ হয়ে পড়ে, নিজেকে গুটিয়ে নেয়, আত্মহননের পথ বেছে নিতে পিছপা হন না। এক্ষেত্রে একাকিত্ব অভিশাপ রূপে কাজ করে। তবে আমি মনে করি একাকিত্বের মাঝেও আমাদের জড়িয়ে থাকে আমাদেরই চেতন ও অবচেতন মনের ভাবনাগুলো। তাই বলা যেতে পারে একাকিত্ব আদতে নিজের মধ্যে বিরাজমান অনেকাত্ম সঙ্গে পথ চলা। শেখ জাকির হোসেন, বাগবাড়ি, তারকেশ্বর, হুগলি থেকে তিনি আমাদের কিন্তু ফেসবুকের আজকের পোস্টারের নিচে কমেন্ট করে জানিয়েছেন।
1: পাশাপাশি আমরা একটু হোয়াটসঅ্যাপেও চোখ রাখব। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গুড়িয়া, কলকাতা থেকে লিখেছেন, একাকিত্বের কারণ যদি নিতান্তই অভিশাপ হয়, একটু ছন্দের আরও একবার প্রথম থেকে, একাকিত্বের কারণ যদি নিতান্তই অভিশাপ হয়, ব্যাপারটা আক্ষরিক অর্থে কর্মফলের বিষয়ে। সত্যি কি কারুর অভিশাপে হয় একাকিত্বের উদয়? সত্যি যদি তাই হয়, ব্যাপারটা কুসংস্কারময়। একাকিত্ব বহুজনের কাছে মনের মতো মাধ্যম, স্বাধীন চিন্তা, স্বাধীন ভাবনায় স্বস্তিতে ভরপুর একদম। ব্যক্তিগত স্তরে এবার দু একটি কথা বলি। একাকিত্বের ক্যানভাসে সৃষ্টিসুখের উল্লাসে চলি। একাকিত্বের বাতাবরণে ফুটে ওঠে সৃজনের ছবি, সুস্থির চিন্তাধারায় সবই ইতিবাচক ভাবি। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গুড়িয়া, কলকাতা থেকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে।
0: এবারে বলেই আপনাদেরকে যে আজকের যে বিষয়টা, যে বিষয় নিয়ে আপনারা কথা বলছেন, সেটা হচ্ছে একাকিত্ব। সেটা অভিশাপ নাকি আত্ম আবিষ্কারের সুযোগ? আপনি ঠিক কী ভাবছেন সেটা আমাদেরকে জানাবেন সরাসরি ফোন নাম্বারে 9903052992, সেখানে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করে। আর যদি কথা বলতে চান তাহলে হচ্ছে 2248-8085। ঠিক এই মুহূর্তে কে আছেন
1: একটু প্রসঙ্গক্রমে একটু বলে দিই। আসলে আজকে অনেকেই দুই দিদির কথা বলছেন, কিন্তু আজকে এক দিদি আসতে পারেনি, সেই জায়গায় এক দাদা চলে এসছে। আমি কল্পলাল আছি, সুতরাং নতুন যারা হোয়াটসঅ্যাপ বা টেক্সট যাই করুন না কেন, কল্পলাল থাকবে আপনাদের সঙ্গে বাকি সময়টা। নামটা উল্লেখ না করলেও দাদা উল্লেখ করবেন।
0: কে আছেন আমাদের সাথে? না, এই মুহূর্তে কেউ নেই, ছিলেন 2248-8085-এ। তবে আমাদের কাছে প্রচুর ঝুড়ি ঝুড়ি কমেন্ট রয়েছে, আমাদের কাছে হোয়াটসঅ্যাপের অনেক অনেক মেসেজও রয়েছে, আর ফোনও রয়েছে। কে আছেন দেখে নিই আরো একবার। নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন? বলুন রমাদি।
2: ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া নয় তো কোনো কাজের কথা, নিজের সাথে সময় কাটানো একাকিত্ব নয় কোনো ব্যথা। বাইরের কোলাহল ছেড়ে দূরে মন যখন নিজের টানে কথা বলে, তখনই তো চেনা যায় নিজেকে, অচেনা এক নতুন আলো ছলে। অভিশাপ নয়, এ তো এক আশীর্বাদ, নিজেকে নতুন করে গড়ে নেয়ার ডাক, সব হারিয়েও নিজেকে ফিরে পাওয়া। একাকিত্বের খাতায় এই তো মোড়ক, তাই নীরবতাকে ভয় না পেয়ে তাকে করুন আপন মনের মতো। আত্ম আবিষ্কারের এই সুন্দর পথে জেনে নিন নিজের শক্তি কত। এই নিস্তব্ধ তাই একদিন হয়ে ওঠে জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। আপনার ভেতরের সুপ্ত প্রতিভা ও শক্তিকে চিনে নেয়ার জন্য এই সময়টুকু অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: আপনিও খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন প্রত্যেকটা মুহূর্তে। আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি আমাদের একাকিত্ব ঘোচানোর জন্য, কখন আপনারা আসবেন। আমরা আবার একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন সুমিতা রায়, লিখেছেন, কোথা থেকে লিখেছেন, ঢাকুরিয়া থেকে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা জানালাম দিদিকেও। একাকিত্ব অভিশাপ নয়, নাকি আত্ম আবিষ্কার।

0: সুযোগও নয়। একাকিত্ব হয় পরিস্থিতিতে, একান্নবর্তী পরিবার যখন পতন হতে থাকে তখন সেই পরিবারের পরের প্রজন্ম একা হয়ে পড়ে, এটা কোনো সুযোগ নয়। পরিস্থিতির চাপে মানুষ একা হয়। আজ আমিও একান্নবর্তী পরিবারে থাকতাম, আমার মাসিও থাকত, আজ আমরা দুজনেই একা। কেন? মা বাবা দাদু ঠাকুমা কাকা কাকিমা সবাই যখন পরিবারের মায়া ত্যাগ করে চলে যায় তখন কেউ না থাকলে একা হতেই হয়। যেমন আমাদের আজ কেউ নেই, তাই তো আমরা একা থাকি। যে সঙ্গী রেডিও টিভি নানান মাধ্যমের গান বই পড়া, এটাই তো বাস্তব জীবন দিদিরা। ও, এটাই তো বাস্তব জীবন দিদিরা। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজটি।
1: এর সাথে সাথে আমরা সরাসরি ফোনেও একটু দেখে নি কে আছেন আমাদের সাথে।
2: নমস্কার দিদি ভাই এবং দাদা ভাই দুজনকেই
1: নমস্কার। নমস্কার, বলুন।
0: নমস্কার, বলুন।
2: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম থেকে বিশ্বজিৎ রোজ বলছিলাম।
0: বলুন বিশ্বজিৎ বাবু।
2: দাদা ভাই এবং দিদি ভাই আপনাদেরকেও নমস্কার।
0: নমস্কার জানালাম আমরাও, বলুন দাদা।
2: দাদা ভাই দেখুন, একাকিত্ব কিন্তু অনেক অনেক সময় মনে হয় যেন আমাদের ভাগ্য বিড়ম্বনা, যেদিকে ছোটাচ্ছে আমরা সেদিকে ছুটছি। কেননা এই কারণেই এইভাবে প্রমাণ পাই, আমি একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী। হ্যাঁ, হঠাৎ করে আমার জীবনে একজন বন্ধু বনাম গুরুদেব এলেন আমার সঙ্গে। উনি মানে যথারীতি মেল মহাব্বত করতে থাকেন এবং আজকে 5 দিন হয়ে গেল ওনার সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। যোগাযোগটা কিভাবে হচ্ছে? উনি আমাকে সমস্ত কিছু বিষয় শোনান এবং যে সোশ্যাল মিডিয়ায় আমি যেহেতু চোখে দেখি না, উনি কিন্তু আমাকে সমস্ত বিষয়গুলো শোনান, কিন্তু আমি শোনার ক্ষেত্রেও আমার মনে হচ্ছে যেন একাকিত্ব ফিল করছি। তা একাকিত্বটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে এমনি তো অন্যজনের যার দৃষ্টিহীন, যে সে কিন্তু সব সময় সবার সঙ্গে কথা বলে বা মেলামেশার মাধ্যমেই, কিন্তু কথাবার্তা মাধ্যমেই মেলামেশাটা হয়। তা দাদা ভাই, আমি আমার বন্ধু বা বনাম গুরুদেবকে যেন আপনার এই রেডিও মাধ্যমে বলছি, যেন উনি সম্পর্ক যেমন ছিলেন সেরকমই যেন থাকেন, এইটুকুই শেয়ার করলাম।
0: নমস্কার জানালাম আমরাও। এবং সত্যি আপনার এই আরতি বা এই যে অন্তর থেকে চাওয়াটা নিশ্চয়ই পূরণ হবে। আপনি থাকুন, আমাদের সঙ্গে থাকুন, সকলের সঙ্গে বেঁধে বেঁধে থাকুন, খুব ভালো থাকবেন। হোয়াটসঅ্যাপে আমরা আবার চলে যাই। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, শুভ সন্ধ্যা। একাকিত্ব মূলত দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, এটি একটি অভিশাপ নয় বরং নিজের ভেতরটা ঘুরে দেখার এবং আত্ম আবিষ্কারের এক দুর্দান্ত সুযোগ। একা থাকার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তা মানসিক প্রশান্তি এবং ব্যক্তিত্বের বিকাশে বড় ভূমিকা পালন করে। নিঃসঙ্গতা মানুষের মননশীলতা এবং সৃষ্টিশীলতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কোনো কাজে গভীর মনোযোগ দেওয়ার জন্য এটি সেরা সময়। একা চলতে শেখা মানুষ মানসিকভাবে অনেক বেশি দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়। নিজেকে জানার এবং নিজের সাথে সময় কাটানোর এই সুযোগটি জীবনের একটি দারুণ আশীর্বাদ হতে পারে। একাকিত্বকে ভয় না পেয়ে তাকে নিজের দক্ষতা বৃদ্ধি এবং আত্ম উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজ।
1: সরাসরি এবার একটু আমরা ফোনই দেখি কে আছেন আমাদের সাথে। নমস্কার।
0: নমস্কার,
3: হ্যাঁ সন্ধ্যা, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা
0: বলছি। হ্যাঁ সায়ন, বলো বলো।
3: আসলে একা হতে হয়, নাহলে বড় মুশকিল। একাকিত্ব কখনোই অভিশাপ নয়।
0: আচ্ছা।
3: হ্যাঁ, একাকিত্ব অভিশাপ কখন? যখন মানে যখন মানে একাকিত্ব যদি বেড়ে যায়, বেশি হয়, তখন কিন্তু অভিশাপ। কিন্তু একদমই একা একা হলাম না, তাহলে তো আমি নিজেকে চিনতেই পারলাম না, নিজেকে তো খুঁজলামই না।
0: মানে আত্মবিশ্বাসের একটা রাস্তা
3: আমার আঁকা। এক্স্যাক্টলি, আমার মধ্যে যে আরেকটা সায়ন লুকিয়ে রয়েছে, এই সায়নের সাথে তো আমি বন্ধুত্ব স্থাপন করতে পারলাম না, তাহলে তো আমি নিজেকেই ঠিক করে চিনলাম না, তাহলে মানুষ অন্য মানুষকে আমি চিনবো কি?
0: খুব সুন্দর বললে তো।
3: একা হতে হবে, একা হতেই হয়। আমি যখন একা হই তখন আমি আমার আমার যে ভেতরের যে আমার যে বন্ধু আমার, তার সাথে আমি কথা বলি, ঝগড়া করি, তর্ক করি, সে কখনো আমাকে হারিয়ে দেয়, আমি তাকে কখনো হারিয়ে দিই। এই তর্কটা কিন্তু খুব দরকার সেই সায়নের সাথে। মানে আমি সায়নের সাথে আমার ভেতরে আর এক সায়ন।

0: তর্ক বিতর্ক না হলে আমি সৃষ্টি করতে পারবো।
1: বাহ, দারুণ দারুণ, খুব ইন্সপায়ারিং কথা সায়ন, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তুমি খুব ভালো বলো, আমাদের অপরাপর শ্রোতা বন্ধুরা খুব ভালো বলছে, কিন্তু ওই বললাম না, কিছু কিছু শব্দ, কিছু কিছু শব্দবন্ধ, বাক্যবন্ধ এমনভাবে আমাদের ইন্সপায়ার করে যে আমরা মানে ভাববি যে এরপরে যখন মনে হয় যে কখনো একাকিত্বে ভুগ, মানে একা হয়ে যাব, তখন একাকিত্বে ভুগবো না, বরং নিজেকে আবিষ্কার করতে পারবো, নিজেকে চিনতে পারবো। আমাদের সঙ্গে বন্ধুরা তো থাকবেন, 2248 8085 এই নাম্বার তাদের জন্য খোলা আছে, এছাড়াও আরও দুটো মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ আছে, আছে ফেসবুক পেজের কমেন্ট সেকশানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন যেমন করছেন। ফেসবুক পেজে আমরা আবার একটু পৌঁছে যাই, কি দেখি কে লিখেছে
2: কিছু। আমাদের ফেসবুক কমেন্ট সেকশনেও বেশ কিছু কমেন্ট রয়েছে, তার মধ্যে এর পরের একটা কমেন্টে আমরা চলে যাই। সেই কমেন্টে বলছেন, একাকিত্ব অভিশাপ নাকি আত্ম আবিষ্কারের সুযোগ, বিষয়টা তিনি বলেছেন, লিখেছেন অনেক ডিটেলসে, কিন্তু কে বলেছেন একবার নামটা বলে দিই। মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। তিনি বলছেন, একাকিত্ব কখনো অভিশাপ, আবার কখনো আত্ম আবিষ্কারের এক গভীর সুযোগ। মানুষ যখন আপনজনের ভিড়ে থেকেও নিজেকে একা অনুভব করে, তখন তা কষ্টের কারণ হয়। অতিরিক্ত একাকিত্ব মানুষকে হতাশা ও নিঃসঙ্গতার দিকে ঠেলে দিতে পারে। তবে সব একাকিত্ব নেতিবাচক নয়, নীরব সময় মানুষকে নিজের সঙ্গে পরিচিত হতে শেখায়। একাকি মুহূর্তে মানুষ নিজের ভুল, স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে ভাবতে পারে। অনেক সৃষ্টিশীল কাজের জন্ম হয়েছে নিঃসঙ্গতার গভীরতা থেকে। একাকিত্ব মানুষকে আত্মনির্ভরশীল ও মানসিকভাবে শক্তিশালী করতে সাহায্য করে। কিন্তু যদি এই একাকিত্ব দীর্ঘস্থায়ী হয় এবং মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তবে তা অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই একাকিত্বকে ভয় না পেয়ে তাকে ইতিবাচকভাবে কাজে লাগানো প্রয়োজন। সঠিকভাবে গ্রহণ করতে পারলে একাকিত্বই হতে পারে আত্ম আবিষ্কারের সবচেয়ে বড় সুযোগ। মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে।
1: আবার একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন কে না পাঠিয়েছেন, হাওড়ার বালি থেকে কিশোর লিখেছেন, ছোটবেলা থেকে অনেকগুলো ভাই বোন একসঙ্গে বড় হয়েছি, তাই একাকিত্ব কাকে বলে সেটা বুঝতে পারিনি। সবসময় হই হই করেছি, বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা লেগেই থাকে এখনো পর্যন্ত। আমি একা থাকতে পারি না, কাউকে না কাউকে নিয়ে কথা বলতে চাই। অনেক বাবা মা ছেলে মেয়েকে শিক্ষিত করে বাইরে পাঠিয়ে দিয়েছে তাদের উন্নতির জন্য, কিন্তু বাবা মা একদম একা হয়ে গেছে। এবার এদের দুজনের মধ্যে একজন চলে গেলে কি অবস্থা হবে বলুন তো। যদিও এখন বৃদ্ধাশ্রমে হাই নিচ্ছে অনেক সিনিয়র সিটিজেন। আমি আমার মেয়েকে বাইরে পাঠাতে চাই না, এখানেই থাক, একটু কম টাকার মাইনে হোক, আমরা সবাই মিলে একটু ঝগড়া করে একটু মজা করে দিন কাটাই, এটা হলে আমার আর একাকিত্ব মনে হবে না। ঘর এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, দাদার ছেলে মেয়ে বাইরে চলে গেছে চাকরি নিয়ে, এটা অভিশাপ হবে কেন? সময়ের সঙ্গে সঙ্গে একটা ফ্যাশন চলছে, বাবা মা একাকিত্ব হয়ে গেছে, একাকি হয়ে গেছে হলে ভালো হতো। ছেলেটা তার আমেরিকায় থাকে, এটাই তার গর্ব আমার মনে হয়। অনেকে আবার একা থাকতেও ভালোবাসে। আমার যারা স্কুল কলেজের বন্ধু ছিল, সবার সংসার আছে, একটা দুটো সন্তান আছে, আমি প্রতি রবিবার 2-3 জন বন্ধুকে নিয়ে এখনও আড্ডা মারি। ওরা বের হতে চায় না, ওরা একটু ঘরকুনো হয়ে গেছে, মোবাইলে ঢুকে গেছে, আমিও অনেকটা সময় মোবাইলে থাকি। সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে এনার্জি হারাচ্ছে, বুঝতে পারছি, তাও সপ্তাহে একটা দিন আড্ডা মারবই। এইভাবে যতদিন বন্ধুবান্ধব ঘর সংসার নিয়ে থাকা যায় আর কি, বাকিটা ভবিষ্যৎ বলবে, কাল কী হবে, লাভ কী ভেবে। কিশোর বালি হাওড়া থেকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে এই মেসেজ।
2: ফোনে চলে যাবো সরাসরি, কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
3: আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনারা এত সুন্দর ভাবে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করেন না, মানে কি বলবো, একদিন যদি না আমি এই আপনাদের সুন্দর এই অনুষ্ঠানে না উঠতে পারি না, মনটা যেন খুব খারাপ হয়ে যায়। আমি বলবো দাদা ভাই, যে একাকিত্ব আমার পক্ষে কিন্তু অভিশাপ বলে আমি মনে করি।
1: আচ্ছা, কিরকম?
3: কারণ আমি বেশিরভাগ একটু মানে কি বলবো, সকলের সঙ্গে হাসি খুশি আনন্দ উপভোগ সকলকে নিয়ে একটু উৎপন্ন থাকি।
1: আচ্ছা,
3: তো আমি আমাদের বাড়িতে বেশ ভালোই মানে পরিবার অনেকগুলি, আমার দাদা বর্দা মেজদা সকলেই আছে, তারা কিছু হয়তো বাইরে থাকে, কিন্তু আমার পরিবার আমার দুই মেয়ে আমার আমার স্বামী স্ত্রী, তো আমরা কিন্তু ওই দেশেতেই থাকি। তো একা থাকলে যে যে মনের একটা চিন্তা যে দূর হয় সেটা কিন্তু তা নয়, একা থাকলে মনে অনেক চিন্তা জুড়িয়ে যায় যে কি

0: আপ ভালোবাসা আনন্দ ফুর্তি সকলের সঙ্গে বিরাজ করে আমি কিন্তু উৎফুল্ল থাকি, হাসি খুশিতে থাকি। কিন্তু ওই রকমই আমার পরিবার যখন আমি বাড়িতে আমি এর মনস্থ করেছিলাম যে দেখি একাকিত্ব থেকে আমার কতটা আমার উপভোগ ভালো লাগে, তো সেইটাও আমি পরীক্ষা করেছি। আজ আমার 55 বছর বয়স হতে যাচ্ছে, তো আমার পরিবারকে আমার 2 মেয়েকে আমি বাইরে পাঠিয়ে দিই যে বেড়াতে তোমরা যাও, কোনোদিন তো যাওনি, আমি তো বেরিয়ে এসেছি। কিন্তু কি বলবো, 20 দিনের ব্যবধানে যখন আমি বাড়িতে একাকিত্ব ভাবে ছিলাম, তো আমি কি বলবো, আমি কাউকে পাড়ার কাউকে কিচ্ছু বলতে পারিনি। একমাত্র পরম করুণাময় আমার আল্লাহকে খালি ধন্যবাদ দিই যে কিভাবে আমি জীবন যাপন করব, কিভাবে থাকবো। তো সেই দিনটা আজ আমার মনে পড়ে যে সত্যি একাকিত্ব সত্যি আমার কাছে কিন্তু সেই অভিশাপ। কোনোদিন আমি তাদের ভাই এখনো শেয়ার করি, দাদা ভাই দিদি ভাই, যে তোমরা ছেড়ে যেন আমার, আমি যদি আগে চলে যাই দুনিয়া ছেড়ে সে যাই যাবো, কিন্তু তোমরা যেন আমাকে ছেড়ে যেন চলে যাও, এই একাকিত্ব যে কি ব্যবধান এটা আমি পুরোপুরি পুরো বুঝতে পেরে গেছি।
1: না না, খুব ভালো থাকবেন, আপনি একাকি থাকবেন না। আপনার আপনি যেরকম সঙ্গ আপনার প্রিয়জনকে নিয়ে সারাক্ষণ পরিবেষ্টিত হয়ে থাকতে ভালোবাসেন, দেখবেন জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই থাকবেন, এটুকু আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে
2: প্রার্থনা করতে পারি। একদমই তাই। আমাদের বেশ কিছু ফেসবুক কমেন্ট এসেছে আজকের ফেসবুক পেজ থেকে, যারা এখনো পর্যন্ত ভাবছেন যে লিখবো লেখেননি, তাদের জন্য বলে দিই আমাদের লেখার দুটো জায়গা কিন্তু খোলা আছে। একটা হচ্ছে 9903052, এখানে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করে লিখতে পারেন। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের আজকের যে পোস্ট, মানে আপনার কথার যে পোস্ট রয়েছে, সেই পোস্টের কমেন্ট সেকশনে এসেও লিখতে পারেন। একাকিত্ব অভিশাপ নাকি আত্ম আবিষ্কারের সুযোগ, এবং সেই রকমই একটি পোস্টের কমেন্ট সেকশন থেকে, মানে ওই পোস্টেরই কমেন্ট সেকশনের একটা কমেন্ট আপনাদের জন্য পড়ে শোনাই। সেটা হচ্ছে শেষ মোহাম্মদ সিশান, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে তিনি লিখেছেন, আমি হাওড়া স্টেশনে অসংখ্য ভিড়ের মাঝে একলা হয়ে যাই, বড় একা লাগে এই ভিড়ের মাঝে। দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠে যখন দাঁড়াই তখনও একা লাগে, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে বড় একা লাগে, শুয়ে শুয়ে কড়ি কাঠকুনি, দেওয়াল ঘড়ির আওয়াজ, মসজিদের আজান, ফার্স্ট ট্রেন ছেড়ে যায়, বড় একা লাগে। তবে একাকিত্ব আমার খারাপ লাগে না, আমি সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠি। যত কবিতার লাইন, গল্প, কথার প্লট এই সময় এইভাবেই জেগে ওঠে। ভোরবেলা যখন পূর্বের আকাশ ফিকে হয় তখন আমি কবিতা লিখি একা একা। আমি মনে করি কিছুক্ষণ নিজেকে একা থেকে সময় দিতে হয়, একা থাকলে আত্মসমীক্ষা করা যায়। আমার মনে হয় পৃথিবীতে আমি এক ক্ষুদ্র জীব মাত্র, অস্তিত্বহীন এক জীব, একা থাকলে নিজেকে খুঁজে পাওয়া যায়। লিখেছেন আমাদের শীষ মোহাম্মদ সিশান, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে।
1: পাশাপাশি হোয়াটসঅ্যাপে চোখ রাখি কে পাঠিয়েছেন, বাউরিয়া জাগৃতি থেকে, জাগৃহী থেকে মমতা ঘোষ লিখেছেন, একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি নিজের সাথে পরিচিত হওয়ার এবং আত্ম আবিষ্কারের এক দারুণ সুযোগ, নিজেকে জয়ী করার প্রথম ধাপ। নমস্কার, ভালো থাকবেন। মমতা ঘোষ পাঠিয়েছেন আরেকটা ছোট্ট মেসেজ আছে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন, প্রত্যেক মানুষের নিজস্ব স্পেস দরকার, তবে সবসময় নয়, সবসময় হলে একাকিত্ব মানুষকে গ্রাস করবেই। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে পাঠিয়েছেন মেসেজটি।
2: ফোনে চলে যাই, কে আছেন আমাদের সাথে?
1: নমস্কার, সরাসরি আমরা আপনাদের সঙ্গে কথা বলছি 2248-8085। কেউ কি আছেন এই মুহূর্তে?
2: কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন?
3: আমি গোপা বসু বলছি, অভিশিক্ষা 1 এম বাইপাস থেকে।
1: হ্যাঁ গোপাদি, একটু রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দিতে হবে।
3: আচ্ছা,
1: হ্যাঁ কমিয়ে দিয়ে বলুন
3: একটু।
1: হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেই এটাই বলবো যে রেডিওতে, রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দেবেন বা একটু দূরে গিয়ে কথা বলবেন যাতে ফিডব্যাকটা না আসে। প্রত্যেকের কাছে এটা অনুরোধ যারা সরাসরি টেলিফোন করে।
3: সরি একটু টাইম লাগবে।
1: না না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলুন গোপাদি।
3: যেটা হচ্ছে একাকিত্ব খারাপ কিছু খুব একটা নয়, ভালোই লাগে একা থাকতে, সেটা কোনো ব্যাপার না। থেকেছি অনেক বছর ধরে, আমার হাজবেন্ড মারা গেছেন অনেক বছর, আমার ছেলে বাইরে থাকে, কিন্তু আমার একটা প্রবলেম যেটা হচ্ছে আমার চোখে স্ট্রোক হয়, আমি ভালো দেখতে পাই না।
1: আচ্ছা,
3: এখন হচ্ছে আমি আমার ন্যাচারালি ভালো দেখতে অনেক টোটাল ব্লাইন্ড নয়, বাট যেটা

0: আজকাল চ্যাট ট্যাট গুলো একটু অন্ধকার অন্ধকার চারিদিকে বাড়ি টারি উঠে গেছে, তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমার ছেলে বা তার স্ত্রী তারা অন্য জায়গায় থাকে, চাকরি কলকাতায় নাকি চাকরির স্যালারি কম, বাইরে চাকরির স্যালারি বেশি, তারা টাকা রোজগার করতে গেছে। এখন হয়েছে কি, আমি এই যে চোখে দেখতাম, যে চোখে আমি অনেক একা থেকেছি, আমার ওসব কিছু ব্যাপার নেই, আর একটু ডাকা মুখো আছি, তো এখন হচ্ছে মানে এক্সট্রোভার্ট ভীষণ রকম। তো এখন আমি এই যে একা থাকি, দেয়ালটা ধরে চলি, কিছু একটা ধরে চলি, অনেক সময় পুড়ে যাই, বাইরে গেলে আমাকে একজনকে ধরতে হয়, নিজের সেলফ কনফিডেন্সটা চলে গেছে, আমি বোধ হয় পড়ে যাবো, আমি বোধ হয় দেখতে পাবো না, এই যে জিনিসটা ওরা কিন্তু সব জানে, কিন্তু ওদের এই মানসিকতাটা আমার খুব খারাপ লাগে, ভেরি পেনফুল টু মি, যে ওরা এইভাবে কি করে রেখে দিয়ে দিনের পর দিন তারা টাকা রোজগার করে যাচ্ছে এবং করে যাবে। আমার বয়স 72-73 বছর, আর বললে বলে লোক রাখো, লোক তো আর লোক কেউ তো চালাতে হবে না, লোককেও তো ইয়ে করতে হবে, তো এই মানসিকতার মানুষ যারা তারা এটা মা বলে না, ওরা এটাকে প্রায়োরিটি দিয়েছে, লোক রাখলে ঠিক হয়ে যাবে, তো তুমি রাখছো না, তোমাদের বারবার বারবার বলছে একজন লোক রাখো, একজন এ করো, কিন্তু এই যে মানসিকতা একদম মানুষ সে দেখছে না, বা 73 বছর বয়স, তো সেই মানসিকতাটা তৈরি হলো কি করে? ছোটবেলা বলতাম না তোমার তো মা তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, এখন এইটা আমার কাছে খুব পেনফুল মনে হয়।
1: আপনাদের
0: এখানে ওইটা আমার একটু মানে কমপ্লেনই বলবো আছে, যেটা হচ্ছে আপনারা যারা ওই হোয়াটসঅ্যাপ পাঠান না, তাদের একটু ওয়ার্ডস গুলো যদি ওই প্রাত্যহিকের মতো একটু মেনশন করে দেন, যে এত ওয়ার্ডের মধ্যে পড়বে করবেন, তাহলে একটু আমাদের সুবিধা হয়। আপনার আমার ফোনটা অনেকবার বেজেছে, আপনার হোয়াটসঅ্যাপ পড়ে যাচ্ছে।
1: হ্যাঁ, আসলে বলি দিদি, আমরা রাখছি, কথা হবে নিশ্চয়ই আপনার সঙ্গে। আসলে যেটা হয়, কিছু কিছু বিষয়ে এমন ভাবে আমাদের নির্বাচন করা হয়, হয়তো আপনাদের মতোই যারা শুনছেন অনেক কিছু ভেতর থেকে কথা বেরিয়ে আসে, মানে যেটা হয়তো অন্য জায়গায় প্রকাশের মাধ্যম থাকে না, এই জায়গাটা হয়তো মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, ফলে অবশ্যই তাই একটা শব্দের লিমিটেশন থাকলে খুবই ভালো, কিন্তু কোথাও মনে হয় যে না বলুক না, প্রাণ খুলে কথা বলার এটাই তো একটা জায়গা, কারণ আপনার কথা আপনি যদি একটু মন খুলে কথা বলতে পারেন, এটা তো আমাদেরও একটা বড় পাওনা না। সুতরাং সবাই আসুন, সবাই কথা বলুন, তবে হ্যাঁ, এটুকু সময়ের মধ্যে যতটা আমরা পারবো আপনাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারা যায়, ততটা আমাদেরই একটা প্রাপ্তি। আমরা আবার একটু ফেসবুকে চোখ রাখি, কে পাঠিয়েছে দেখি। মেসেজ
2: ফেসবুকে বেশ কিছু আমাদের কমেন্ট রয়েছে, এবং সেই কমেন্টগুলোর মধ্যে এইবারে যার কমেন্টে যাব, সেই মানুষটিও বেশ রেগুলার বেসিসেই আমাদের কমেন্ট লেখেন। এই মুহূর্তে কল্যাণ কুমার শান্ডিল্য, তিনি রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 759 থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাদেরকে। মনোবিজ্ঞানের ভাষায় একাকিত্ব একটা মানুষের মানসিক অবস্থান নির্দেশ করে, কেউ হুল্লোড় পছন্দ করে, কেউ একাকিত্ব, কিন্তু যারা সেই মানুষটিকে দেখে তারাও গতানুগতিক নকশার বাইরে ভাবতে পারেনি, কেউ তাকে অবসাদগ্রস্ত পাগল বলে দাগিয়ে দেই, কারণ আমাদের মন কম্পন এক নয়। একটু খেয়াল করলে বুঝতে পারা যায় কারোর সাথে যে আন্তরিক, কারোর সাথে কথা বলা, এগুলো বলতে কিন্তু কুণ্ঠা হয়, কম্পনে অমিল। কেউ একাকিত্ব পছন্দ করে, কারো দম বন্ধ অবস্থা। দুটি মানুষই ঠিক, দু ধরনের মানসিকতার অবস্থানই কিন্তু ঠিক। শিল্প মনস্ক ক্রিয়েটিভরা, ক্রিয়েটিভ যারা, তারা একাকিত্ব তারা সৃষ্টির মাঝে উপভোগ করে, তারা তথাকথিত সামাজিক নয়, একাকিত্বের তাদের সুখ, তারা তাদের সাথেই মিশতে চায়, যাদের ভাইব তাদের মানসিক কম্পনের সাথে ম্যাচ করে, এরা নিজেকে খোঁজার চেষ্টাও করে, যেটাকে অন্যরা পাগলামি হিসাবে দেখে। লক্ষ্য করলে বুঝ

0: দেখবেন একটা উচ্চতায় পৌঁছলে সেই মানুষগুলো স্টাডি রুমে সময় কাটাতে পছন্দ করে, ভিড় একদম পছন্দ করে না। সেখানে বিশৃঙ্খলা মানুষের এবং বিশৃঙ্খলা শব্দেরও, নিজেকে খুঁজে পাওয়ার পরিবেশ নেই সেখানে। তাই বলতেই হয় ইন্টেলিজেন্ট পিপল প্রেফার বিং অ্যালোন, একাকিত্ব কখনোই অভিশাপ নয় যদি না সে কোনো পারিবারিক কারণে একা হয়ে যায়। তবে আজকাল মোবাইল আসক্তিতে ঘরে আমরা সবাই ক্রমশ নিজ নিজ বৃত্তে ঘুরপাক খাচ্ছি, এটা একটা একাকিত্বের দোষ। তবে এখনও পর্যন্ত এই অবস্থাকে অভিশাপ বলবো না আত্ম আবিষ্কারের সুযোগ, সেটা আচ্ছা অভিশাপ বলবো না, এটাকে আত্ম আবিষ্কারের সুযোগই বলবো, আমাদেরকে জানিয়েছেন কল্যাণ কুমার শান্ডিল্য। আর এর সাথে আরও একটা ছোট্ট আমাদের ফেসবুক কমেন্ট পড়ে নিই, বলছেন আমি সর্বেশ্বর পাল মহেশ থেকে জানাচ্ছি, একাকিত্ব আমি উপভোগ করি এই জন্যই যে ওই সময় আমি একটা সুন্দর সময় নিজেকে উপহার দিতে পারি, বিশেষত এই সময় বই পড়া ও রেডিও শোনার সুযোগ হয়, যে কাজ আমার চিত্ত বিনোদন আর উৎসুক মনের ক্ষুধা মেটায়, আর একটা একাকিত্ব নেশার মতো, বলছেন সাগর মধ্যপ্রদেশ থেকে সায়ন্তনী পান। তিনি বলছেন একাকিত্ব একটা নেশার মতো, একা থাকতে থাকতে প্রতিটা জিনিসের প্রতি আলাদা অনুভূতি জন্মায়, নিজেকে আলাদা করে জানা যায়। আর একা থাকা ভালো, কারণ এটা জানা যায় যে আমি কতটা একা, সব কিছু নিজেকেই করতে হবে, জানিয়েছেন সায়ন্তনী পান।
1: আচ্ছা, এরপর আমরা আবার একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে, শুভ সন্ধ্যা আর যে মৌসুমী দিদি ভাই এবং আর যে কল্পলাল দাদা ভাই, আমরাও শুভ সন্ধ্যা জানালাম এবং নমস্কার। যে কোনো সৃজনশীল কাজের জন্য নিরবতার প্রয়োজন হয়, একাকিত্ব সেই নিরবচ্ছিন্ন পরিবেশ তৈরি করে, একাকিত্ব ক্লান্তি থেকে মুক্তি দেয় এবং মনকে প্রফুল্ল রাখে। ঠিক তাই, একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং আত্ম আবিষ্কারের এক সুযোগ। যে একা থাকতে জানে তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, একাকিত্ব এনে দেয় আত্মবিশ্বাস আর শান্তি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন এই মেসেজটি হোয়াটসঅ্যাপে। এবং আরও একটা মেসেজ প্রণব কর খুব ছোট্ট করে লিখেছেন কলকাতা 18 থেকে, যে লোনলিনেস ইজ আ গুড অপরচুনিটি টু নো দে সেলফ প্রপারলি। প্রণব কর কলকাতা 18 থেকে লিখেছেন। এরপর আমরা চলে যাব ফোনে, কেউ রয়েছেন কিনা একবার দেখে নিই সরাসরি
0: কে আছেন। হ্যাঁ হ্যালো, বলুন।
2: হ্যাঁ হ্যালো, দিদি ভাই দাদা ভাই দুজনকেই আমার শুভ রাত্রি, মানে শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা কথার শেষে
2: বলছি যে আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
1: বলুন বলুন।
2: হ্যাঁ বলছি যে দেখুন, একাকিত্ব একটা অভিশাপ। হ্যাঁ থাকা, সেটা আমি একাকিত্ব থাকতে পারি না, কারণ আমি হচ্ছি হরবোলা লোক। হ্যাঁ মানে সবার সাথে মিশে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসি। এবারে তারপরে আমার ঘরের সংসারের যারা আমার ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে, মা আমার 78 বছর বয়স, মা তাকে নিয়ে একসাথে চলছি। আর তার থেকে যদি একাকিত্ব বেশি হয় তাহলে কিন্তু আমি গীতাকে নিয়ে চলতে ভালোবাসি, গীতা পড়ি এবং গীতাকে সঙ্গে নিয়ে চলি। যেমনি শ্রীকৃষ্ণ অর্জুন গিয়ে যুদ্ধক্ষেত্রে বলছে যে আমি আর যুদ্ধ করব না, আমার আত্মীয়দের সাথে কি করে যুদ্ধ করব। তখন শ্রীকৃষ্ণ বলছে আমি তো সবাইকে মেরে রেখেছি, তুমি খালি উপলক্ষ মাত্র। তো সেই জন্য আমি ওই উপলক্ষ মাত্র মানে বাড়ির মধ্যে, যে আমি তো সবার সাথে চলতে ভালোবাসি, সেই উপলক্ষটা নিয়েই চলছি। শ্রীকৃষ্ণের কর্ম করে যাও, ফলের আশা করো না, এই জায়গাটা বললাম। দাদা ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: ভালো থাকবেন আপনি।
1: আমরা চলে যাই আমাদের 9903059922 তে, কিছু টেক্সট মেসেজও আছে আমাদের যারা পাঠিয়েছেন। কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখেছেন, আমার কাছে একাকিত্ব প্রথমে অভিশাপের মতোই লাগতো, চারপাশে এত মানুষ তবুও নিজেকে একা লাগতো, কিন্তু আস্তে আস্তে বুঝেছি এই একা সময়টাই আমাকে আমার সাথে পরিচয় করিয়েছে। ভিড়ের মধ্যে তো আমরা সবাইকে সময় দিই, নিজেদের দিই কখন। একা না থাকলে জানতামই না আমার গান গাইতে ভালো লাগে, ডায়েরি লিখতে ভালো লাগে। তাই একাকিত্ব অভিশাপ নয়, নিজেকে খুঁজে পাওয়ার একটা দরজা। এই দরজাটা ভিড় ঠেলে বন্ধ রাখে, ধন্যবাদ। আরও একটা টেক্সট মেসেজে চলে যাই, কে পাঠিয়েছেন, বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ এবং কনক ঘোষ লিখেছেন, একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি নিজের সাথে সময় কাটানোর এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার এক দারুণ সুযোগ। ভিড় থেকে দূরে নিজের চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে

0: নেওয়ার এবং নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার জন্য এই মুহূর্তগুলো অত্যন্ত মূল্যবান। মানুষের মন হচ্ছে বড় শক্তি, এর চেয়ে বড় শক্তি আর কোথাও নেই।
1: চলে যাই ফেসবুকের কমেন্ট সেকশনে, সেখানেও বেশ কিছু কমেন্ট রয়েছে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, তিনি বলছেন, আমার একটা আকাশ ছিল, আকাশের রামধনু ছিল, আর ছিল এক নদী, পাহাড় থেকে সোজাসুজি সাগর অবধি। একাকিত্ব আমার কাছে আত্ম আবিষ্কারের একটা ছোট্ট প্রদীপ, যার আলোতে আমি পথ চলি। আমি প্রথম থেকেই বৃদ্ধাশ্রমের পক্ষে, এখানে আত্ম আবিষ্কার এবং প্রার্থনার সুযোগ আছে। যারা লিখতে ভালোবাসে, বৃদ্ধাশ্রম তাদের কাছে এক সুখের ঠিকানা। বৃদ্ধাশ্রম একাকিত্ব আমার জীবনের তাই জড়িয়ে আছে আত্মার আত্মীয় হয়ে। এইসব কারণে আজকের বিষয়টি আমার মনে ছেয়ে গেছে। আমার অনেক কবিতা একা নির্জনে বসে লেখা, অপুর সংসার এবং নিমন্ত্রণ ছবি আমার লেখার প্রেরণা হয়ে আছে। কতদিন দেখিনি তোমায়, তুমি এসো টগর ফুলের সৌরভ, শিউলি ফুলের মল্লিকা জড়ানো, বিকেলে ভোরের ফুলের মতো হয়ে। কাজী আবু জাফর লিখেছেন এই কমেন্টটা, এবং তারপরে আরও একটা কমেন্ট অনুপ কুমার রায় চন্দননগর হুগলি থেকে বলছেন, জানি না, লড়াই করে চলেছি নিজের সঙ্গে, দেখতে চাই শেষ পর্যন্ত কি ঘটে, কারণ জীবনে ঠকতে ঠকতে গিয়ে কোথায় দাঁড়ায় আমিও কিন্তু সেই দিকেই যাচ্ছি, এবং আমার লক্ষ্য সেটাই যে আমি দেখে ছাড়বো শেষ। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে বলছেন যে একাকিত্ব, তারও কিন্তু ভাষা রয়েছে, একাকিত্ব জীবনে আসেই। আমিও নিজেরই স্মার্টফোন নিয়ে নিজেকে ঘরকুনো করে আত্মকেন্দ্রিক করে ফেলেছি। এখন আবার নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা দুজন, আমাদের একজন, বাবা মা উভয়ই কর্মরত, ফলে ছেলে বা মেয়েটি একাকিত্ব অনুভব করছে। এটা একটা অভিশাপ, মানি না। আত্মজিজ্ঞাসা, আত্মনির্ভরতা, আত্মবিলাসেরও কথনের মাধ্যমে নিঃসঙ্গতার অভিশাপ, নির্বাক হওয়ার দুঃখ সরানো যায়। নমস্কার, আপনাদের শ্রবণ সঙ্গী তপন কুমার
0: সুবীর বোধক খালনা থেকে পাঠিয়েছেন টেক্সট মেসেজ, লিখেছেন, একাকিত্ব মানুষের জীবনে অভিশাপ নয়, মানুষ বর্তমানে একা থাকতে বেশি ভালোবাসে। সে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে, তাহার যে সমাজের কাছে কিছু দায়বদ্ধতা আছে যা সে ভুলে যায়, সেই সমস্ত মানুষের বনে গিয়ে বাস করা ভালো। এটা আমার ব্যক্তিগত মত। বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করলো, সেই ছেলেমেয়েরা বড় হয়ে আর বাবা মায়ের দায়িত্ব নিতে চায় না, তারা বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেই নচিকেতার গান মনে পড়ে যায়। সুবীর বোধক খালনা হাওড়া থেকে পাঠিয়েছে টেক্সট মেসেজ। এরপর পাঠিয়েছে কে না, শুভ সন্ধ্যা দাদাভাই দিদিভাই, আপনাদের উপস্থাপনা একদম ভাড়াপাটি শুনছি, টপিক নিয়ে আর কিছু বললাম না ইত্যাদি, যাই হোক, এটা ওনার ভালো লাগার জায়গাটা বলছে। কিন্তু সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, কল্পলাল এবং মৌসুমী শুভ সন্ধ্যা, চাই বা না চাই জীবনে কখনো কখনো একাকিত্ব আসে, একাকিত্ব আমার কাছে অভিশাপ তো নয় বরং আত্ম আবিষ্কারের এক অপূর্ব সুযোগ। যখনই একা থাকার সুযোগ পাই তখনই নিজেকে খুঁজে পাই, ভালো লাগা সব কিছু আমার সামনে ভিড় করে থাকে এবং ভিড় করতে থাকে, এবং এসবের সাথে একান্তে একান্ত নির্জনে আলাপে আলাপে গোলাপ ফোটাতে থাকি। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে
1: ফোনে কে আছেন, সরাসরি চলে যাব। নমস্কার।
2: আমি শ্যাওলাপুরি থেকে অশোক দত্ত বলছি। দেখুন, একাকিত্ব আমার এক পিস্তত দাদা ছিল, ওনার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, বৌদি একটু মৃত্যু হয়েছে, কিন্তু তারপরে ও একা থাকতে থাকতে আমার সঙ্গে ফোনে কথা বলতো, দাদা আমার এখানে আয়, তা ফোনে একা থাকতে থাকতে ও একটু মানে সেই মাথা খারাপ মতো ও হয়ে যায় না, সেই রকম মানে ভুলবক চেক করছে, দিয়ে একদিন গলায় দড়ি দিয়ে মরে গেল। তাহলে তার একাকিত্ব অভিশাপই হয়ে গেল, তাই না? আমরা ছোট থেকে একা থাকতে পারি না। আমি ছোট থেকে মানে আমার 74 বছর বয়স হলো, আমরা ওই 91 পরিবারে বড় হয়েছি, কাকা জ্যাঠা এই ঠাকুমা দাদু, এখনো পর্যন্ত আমি আমার সহধর্মিণী আমার মেয়েকে নিয়ে এখন যদিও আলাদা আছি কিন্তু আমরা একা থাকি না, আরো মেয়ে আছে, নাতনিরা আছে। নমস্কার দিদি ভাই।
1: নমস্কার। নমস্কার।
0: নমস্কার,
1: খুব ভালো থাকবেন। আমরা ফেসবুকের কমেন্ট সেকশনে একটুকুনি চোখ রাখি, এবং সেখানে সৌমদী ভূঁইয়া তিনি বলছেন যে আপাত দৃষ্টিতে একাকিত্ব বিষয়টাকে আমরা অভিশাপ হিসাবেই দেখি, কিন্তু আমার কাছে একাকিত্ব একটা আশীর্বাদের মতো, কারণ এই সময়টাতেই আমরা কিন্তু নিজেদের সবথেকে বেশি খুঁজে পাই। যখন আমি একা থাকি তখন আমি নিজেকে নিজের মতো করে ভাবতে পারি, লিখতে পারি, নিজে গান শুনতে পারি, ছবি এডিট করতে পারি। সারাদিনের ব্যস্ততার মধ্যে আমি আসলে এই একান্ত সময়টুকুই খুঁজি যেখানে নিজের ইচ্ছেগুলোকে একটু প্রাধান্য দিতে পারি। হ্যাঁ, আমি স্বীকার করি একাকিত্বের মধ্যে কখনো কখনো ডার্ক চিন্তাভাবনাও আসে, অনেক সময় ওভার থিঙ্কিংও হয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার মধ্যে এটা সচেতনতা বোধ একটা কাজ করে। আমি বুঝতে পারি কখনো চিন্তাটা অতিরিক্ত চিন্তা হয়ে যাচ্ছে, আর সেই উপলব্ধিটাই আমাকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনে। আমার মনে হয় একাকিত্ব তখন অভিশাপ হয় যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু যদি কেউ সেই সময়টাকে আত্মবিশ্লেষণ, সৃজনশীলতা এবং আত্ম আবিষ্কারের জন্য ব্যবহার করতে পারে তাহলে একাকিত্ব আর নিঃসঙ্গতা বা এরকম জিনিস মনে হয় না। একাকিত্ব মানুষকে নিজের ভিতরের মানুষটার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তাই আমি মনে করি একাকিত্ব অভিশাপ নয়, আত্ম আবিষ্কারের একটা অসাধারণ সুযোগ। সৌম্যদ্বীপ মুইয়া, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: আচ্ছা, সপ্তর্ষী মজুমদার বরানগর থেকে লিখেছেন হোয়াটসঅ্যাপে, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়গুলি যখন একের পর এক প্রবঞ্চনা শুরু করে তখন একাকিত্ব বিশেষত মনে দীর্ঘস্থায়ী শূন্যতা সৃষ্টি করে, কিংবা মানুষের সঙ্গ থেকে দীর্ঘদিন দূরে থাকলে এক ধরনের মানসিক শূন্যতা তৈরি হয় যা থেকে বিষণ্ণতা বা মনে অপসাদ আসতে পারে, একাকিত্ব তখন অভিশাপরূপী পরিগণিত হয়। কিন্তু আমাদের মতো তরুণ প্রজন্মের কাছে একাকিত্ব আত্ম আবিষ্কারের সুযোগ করে দেয়। বর্তমানে আমরা এতই ব্যস্ত যে নিজের সাথে পরিচয় ঘটানোর অবকাশটুকু পাই না। আচ্ছা, এটা একটু দীর্ঘ মেসেজ, আমরা এটুকুই পড়লাম, আমাদের আর কিছু মেসেজও রয়েছে, যেমন পাঠিয়েছে অনেকে পাঠিয়েছে, আসলে সময়টা এত কম, পায়েল ব্যানার্জি পাঠিয়েছে।
1: আমরা আসছি হোয়াটসঅ্যাপের মেসেজে, তার আগে বলে দিই যে আর একটা আমাদের ফেসবুক কমেন্ট রয়েছে, সেখানে দীনেশ নস্কর, তিনি বলছেন যে দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে বলছেন, একাকিত্ব এখন অনেক মানুষ হয়ে গেছে, ফ্যামিলিগুলো ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে, কিছু করার নেই, ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বাইরে চলে যাচ্ছে, তাও আবার মা বাবা বলছে আমি একা থাকবো, তুই সুখে থাক, মানুষকে তো বলতে পারবো আমার ছেলে বাইরে কোথাও আছে, এবং এটাই তাদের কাছে গর্ব। আমি একা থাকতে পারি না এখন, একটুকুনি একা হয়ে গেছি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কিরম গুটিয়ে নিচ্ছি, মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি এটা নিয়ে, আগের মতো আর সব কিছুই ভালো লাগে না। কিন্তু আমার এক বন্ধু আছে কিশোরদা, প্রতি রবিবার হলে আমরা চার পাঁচজন বন্ধু মিলে টেনে বাইরে করে বার হয়ে যাই, তারপর দেখি ভালোই লাগছে, আবার সেদিন প্রতিদিন প্রত্যেকটা রোববার বেরোনো হয় এমন নয়, বেরোলে কিশোরদা ফোন আসে কখন বেরোবি, কতক্ষণ আড্ডা, বেশিক্ষণ আড্ডা হয় না, এই পাঁচটা থেকে আটটা নটা অবধি হয়, একঘেয়েমি জীবনটা কিন্তু কেটে যায়, দীনেশ নস্কর বলছেন।
0: আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে পাঠিয়েছে, শুধু প্রাপ্তি স্বীকার করলাম, পড়ার সময় হচ্ছে না। হাওড়া থেকে রঞ্জন পাঠিয়েছে টেক্সট মেসেজ, এছাড়াও আমাদের যে সমস্ত শ্রোতারা বন্ধু আছেন যারা, তারা পাঠিয়েছেন, যেমন কে পাঠিয়েছেন একবার প্রাপ্তি স্বীকারটা করে নি, কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকেও পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন এটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত হোয়াটসঅ্যাপ করেছেন, কিন্তু সময়ের অভাবে পড়া হয়ে উঠল না। এছাড়াও পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য, কিন্তু সময় আপাতত যা বলছে সাময়িক বিদায় নিচ্ছি, ঠিক ফিরে আসবো 9:30 আজকে আরোগ্য নিয়ে মৌসুমি।
1: এবং আরোগ্যতে আজকের যদি আপনার কোনো হৃদয়ের সমস্যা থাকে আসুন সরাসরি।
3: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं प्रियंका अरोड़ा। मुख्य समाचार, केंद्र सरकार ने घुसपैठ और अन्य कारणों से उत्पन्न जनसांख्यिकी परिवर्तन की चुनौतियों से निपटने के लिए उच्च स्तरीय समिति का गठन किया। गृह मंत्री अमित शाह ने कहा, ड्रोन के जरिए नशीले पदार्थों और हथियारों की तस्करी रोकने के लिए 6 महीने के भीतर ड्रोन रोधी प्रणालियां स्थापित कर दी जाएंगी। क्वाड देशों ने हिंद प्रशांत समुद्री निगरानी सहयोग की शुरुआत की, आतंकवाद के सभी रूपों और अभिव्यक्तियों की निंदा की। सरकार ने प्याज का न्यूनतम सुनिश्चित खरीद मूल्य प्रति क्विंटल 1,270 रुपए से बढ़ाकर 1,580 रुपए किया। खेल मंत्री मनसुख मांडविया ने भविष्य में ओलंपिक खेलों के लिए योगासन का समर्थन किया। पहली विश्व योगासन चैंपियनशिप अगले महीने अहमदाबाद में होगी और एशियाई अंडर 23 कुश्ती चैंपियनशिप में भारतीय पहलवान मोहित कुमार और चंद्र मोहन ने पुरुषों की फ्री स्टाइल

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold।
4: ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:30 হয়ে গেছে, আর আপনাদের অপেক্ষা ঠিক এই সময়টা একটু অন্যরকম। তার কারণ আপনার সুস্থ থাকার, আপনাকে ভালো থাকার একটা প্রচেষ্টা এফ এম গোল্ড ঠিক এই প্রতি মঙ্গলবার এই সময়টায় নিয়ে আসে, এবং আজও তার অন্যথা নয়। কারণ আজ কল্পলাল এবং মৌসুমি চলে এসেছে আপনাদের সঙ্গে আপনার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আরোগ্য নিয়ে, এবং সঙ্গে তো অবশ্যই বিশেষজ্ঞ রয়েছে।
5: একদমই তাই, এবং আজকে যারা আমাদের ফেসবুকের পোস্ট অলরেডি দেখেছেন তারা তো জানেন আজকের কি বিষয় নিয়ে। যারা দেখেননি তাদের জন্য বলি যে এই

0: সময় দাঁড়িয়ে, মানে এখনকার এই সময়, এই সাল, এই তারিখ যাই বলুন না কেন, এই সময়টাতে ঠিক দাঁড়িয়ে খুব কম বয়সে, যেটা কিনা আমরা ভাবতাম যে এই রোগটা শুধুমাত্র বয়স্কদের জন্য, সেটা হচ্ছে না। খুব কম বয়স থেকে, খুব ইয়াং এজ থেকে এই সমস্যাটা সবার হচ্ছে, এবং শুধু সাধারণ মানুষ নয়, বহু সেলিব্রিটি যাদেরকে দেখা গেছে খুব ইয়াং বয়সে এই অসুস্থতাটার জন্য, তারা হয়তো আমাদের ছেড়ে চলেও গেছেন। আমাদের খুব প্রিয় গায়ক চলে গিয়েছেন, প্রিয় অভিনেত্রী চলে গিয়েছেন, তারা চলে গিয়েছেন। কি সেই রোগ? খুব কম বয়সে হার্টের বিভিন্ন সমস্যা, এই নিয়ে আজকের কথা হবে। কম বয়সীর মানেই আমি হার্ট নিয়ে কিছু চিন্তা ভাবনা করব না, না, সেই দিনটা কিন্তু এখন আর নেই। এবং কম বয়সী মানে হার্টেরও যত্ন নিতে হবে, না শুধু মন ভেঙে গেলেই যে হার্টের যত্ন নিতে হবে তা নয়, হার্টটাকে সুস্থ রাখার জন্য যত্ন আপনাকে নিতে হবে। কিভাবে নেবেন এবং সেই হার্টের যত্নের জন্য কি কি করণীয়, এবং আপনার হার্টের সমস্যা আছে কি না কি করে বুঝবেন, সেই সব কিছু নিয়ে আজকের আরোগ্যতে যেমন মৌসুমী কল্পলাল রয়েছে, ঠিক তেমনই আমাদের সাথে কিন্তু বিশিষ্ট অতিথি রয়েছেন ডক্টর ধীমান কাহালি, যিনি কিনা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট।
1: নমস্কার।
2: নমস্কার ডাক্তারবাবু, আপনাকে
0: প্রথমে অনেক স্বাগত। একদম তাই। এবং প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, যে আগেকার থেকে যেমনটা বলছিলাম, বেশ কিছু সেলিব্রিটিদেরও আমরা হারিয়েছি এই হার্ট অ্যাটাকের জন্য বা হার্টের অসুখের জন্য, আগেকার থেকে এখন দেখা যাচ্ছে খুব কম বয়সীদের হার্টের সমস্যা অনেক অনেক বেশি, এটা কেন হচ্ছে?
1: এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। তার কারণ ধরুন আমাদের স্ট্যাটিস্টিক্স যা বলে যে 100 জন পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয় আমাদের দেশে, তাহলে শতকরা 25 জনের বয়স 40-এর কম, আরও শতকরা 25 জনের বয়স 50-এর কম, অর্থাৎ 40 থেকে 50-এর মধ্যে। কাজেই দেখা যায় যে শতকরা 50 ভাগ, মানে অলমোস্ট হাফ অফ দ্য পেশেন্টস যাদের হার্ট অ্যাটাক হচ্ছে, তারা 50 বছরের কমই বয়স। এবং এটা কিন্তু বেশ বিদেশের সঙ্গে, অর্থাৎ পশ্চিমীদের সঙ্গে অনেকটাই তফাত রয়েছে, কারণ ওদের দেশে এটা বেশি বয়সের অসুখ, মানে 50 বা তার বেশি বয়স যাদের আছে, 60 বছর+ ইত্যাদি, তাদের অসুখ এটা। তো আমাদের দেশে বলে যে প্রিম্যাচিওর অ্যাপিয়ারেন্স অফ দিস করোনারি আর্টারি ডিজিজ ইন ইয়াং ইন্ডিভিজুয়ালস। তো আমি পার্সোনালি এবং আমরা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, আমি যেহেতু প্রেসিডেন্ট, তো আমরা দেখেছি যে বেশ 100 পেশেন্টকে আমরা একদম ইন্টেন্সিভভাবে গবেষণা বলতে পারেন বা যাই বলুন না কেন, ইনভেস্টিগেট করে দেখেছি যে প্রত্যেকটি পেশেন্টের, এবং শুধু আপনি যেটা বললেন, আমরা জানি যে যারা পুরুষ তাদের মধ্যে এই হার্ট অ্যাটাকের প্রায় একচেটিয়া এই ছোটো বয়সে যাদের হয় তাদের মধ্যে, কিন্তু না এখন আমরা দেখি যে মহিলাদের মধ্যেও এই হার্ট অ্যাটাক হচ্ছে, বাট ডেফিনেটলি কম। তার কারণ হচ্ছে ধরুন তাদেরও কিন্তু অনেক কিছু রিস্ক ফ্যাক্টার্স রয়েছে, এবং তাদের কতগুলো বিশেষ রিস্ক ফ্যাক্টার রয়েছে। তার কারণ আমরা নর্মালি জানি যে 50 বছর অবধি মোরাললেস, মানে মেনোপজাল এজ অবধি, মহিলাদের ওই ইস্ট্রোজেন নামে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে হরমোনস আছে, সেটা ওনাদেরকে একটা ইমিউনিটি দেয়, এবং সেটা 50 বছর না, আরও 10 বছর, মানে 60 বছর অবধি পার্শিয়াল ইমিউনিটি দেয়। অর্থাৎ ওই ওয়েনিং হরমোনাল লেভেল যেটা ব্লাডে থাকে, শরীরে থাকে, সেটা পার্শিয়াল ইমিউনিটি দিয়ে যায় প্রায় 58-60 বছর বয়স অবধি। এই অবধি আমাদের পুরুষদের একাধিপত্য এই হার্ট অ্যাটাক বা সেরিব্রাল স্ট্রোক রোগের। সেরিব্রাল স্ট্রোকটা আমি এর মধ্যে আনবো না, হেমরেজিক সেরিব্রাল স্ট্রোকটা বিশেষ করে আনবো না, কারণ ওটা হাই ব্লাড প্রেশারের জন্যই এক্সক্লুসিভলি হয় বা অন্য কিছু কারণে হতে পারে। কিন্তু হার্ট অ্যাটাক যেটা হয় সেটা প্রায় একচ্ছত্রভাবে এই পুরুষদের রোগ ছিল, এই কম বয়সে বিশেষ করে, কিন্তু না এখন আমরা দেখতে পাচ্ছি যে এই উইথ মডার্ন টার্ন অফ ইভেন্টস, এই যে মডার্ন সিভিলাইজেশন, তার যে স্ট্রেস, তার যে স্ট্রেন, সেটা কতটা আমাদের জনগণ নিতে পারছেন তার প্রমাণ হচ্ছে যে 31 বছরের মহিলা খুব জোর ব্যথা নিয়ে একদিন আমার কাছে এলেন সন্ধেবেলা। আমরা সঙ্গে সঙ্গে ক্যাথল্যাবে নিয়ে গেলাম, কেন তার একটা ইম্পেন্ডিং হার্ট অ্যাটাক হচ্ছিল। লাকিলি আমি তার হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করতে পেরেছি। চিন্তা করুন, মাত্র

0: 31 বছর বয়স, ছোট্ট একটি মেয়ে আছে, বিবাহিত। তার রিস্ক ফ্যাক্টর কি অনুসন্ধান করলাম, তার বাবারও এই স্টেন্টিং হয়েছে, তার বাবারও একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং তিনি ডায়াবেটিক। তো এই হচ্ছে তার রিস্ক ফ্যাক্টর। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, শতকরা 95 ভাগেরও বেশি ক্ষেত্রে আমরা দেখেছি খুব কোচিত কদাচিত আমরা কোনো রিস্ক ফ্যাক্টর পাই না। কিন্তু এই ভদ্রমহিলার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি এবং ডায়াবেটিস এই দুটো ফ্যাক্টর ছিল। কারণ মহিলাদের এই রোগ সাধারণত হয় না, কিন্তু হয় নাটা কিন্তু অ্যাবসলিউট না, হয় কম হয় কিন্তু পাওয়া যায় না তা নয়। আবার একটা ছেলের গল্প বলি, কীরকম পাওয়া যায় না। সে গুজরাটি ছেলে, 22 বছর বয়সে তার বাবা মা কাঁদতে কাঁদতে আমার কাছে ঢুকলেন, ঢুকে আমাকে নমস্কার করছেন, আমি তো সরে যাচ্ছি যে না না দাঁড়ান, অত আর সমানে কাঁদছেন, বাবা কাঁদছেন মা কাঁদছেন, ছেলের প্রচণ্ড বুকে ব্যথা। রামকৃষ্ণ মিশন হসপিটালে গেছিলেন, তখন ওখানে ক্যাথল্যাব ছিল না, খুব ভালো চিকিৎসা হয়েছে ওখানে রামকৃষ্ণ মিশন হসপিটালে, ওনারা থ্রম্বোলাইসিস করেছেন এবং ক্যাথল্যাবের ফেসিলিটি ছাড়া যা যা সম্ভব তখন ওনাদের ছিল না, সব কিছু চিকিৎসা হয়েছে। এবং ছেলেটি তা সত্ত্বেও ওর ওটা ফেল থ্রম্বোলাইসিস বলি, অর্থাৎ ওষুধে কাজ হয়নি, এবং উনি আমাদের কাছে আসেন, 22 বছরের গুজরাটি যুবক, হালকা এরকম সরু রোগা দেখতে, তার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, নন স্মোকার, নন অ্যালকোহলিক, ফ্যাটি জিনিস বেশি খান না, যোগাসন করেন, প্রাণায়াম করেন, কোনো রিস্ক ফ্যাক্টর নেই। তারপর অনেক অনুসন্ধান করে দেখা গেল যে তার থাইরয়েড ফাংশনটা আমরা বায়োকেমিক্যাল হাইপোথাইরয়েডিজম বলি, অর্থাৎ 8 TSH, খুব কম এলিভেটেড, মাইল্ড হাইপোথাইরয়েডিজম, ভেরি মাইল্ড হাইপোথাইরয়েডিজম তার রয়েছে। হাইপোথাইরয়েডিজম ইজ এ রিস্ক ফ্যাক্টর আমরা জানি, তা প্রবাবলি সেটা তাও একটা রিস্ক ফ্যাক্টর পাওয়া গেল, যদিও সেটা খুব বেশি রকম হাইপোথাইরয়েডিজম ছিল না। যাই হোক, ছেলেটি এখন অনেক বয়স হয়ে গেছে, 32-33 হবে, এবং দিব্যি ভালো আছেন, সব কিছু করছেন, চাকরি বাকরি করছেন, সব কিছু করছেন।
1: একটা প্রশ্ন এখানে থেকে যায় যে এই যে এই জেনারেশনের কথা বললেন যে 31 বছরের একজন মানুষ এরকম সমস্যা নিয়ে আপনার কাছে এসেছেন, এখন এই জেনারেশনের একটা বহু সময় আমরা দেখি যে কাজের ক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে থেকে কাজটা করতে হয়, অনেকক্ষণ ধরে বসে হয়তো তার কাজের ক্ষেত্রটাই এমন, এবং এই যে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কি হার্টের কোনো সমস্যা হতে পারে, কারণ আর তো কোনো ওয়ে নেই, মানে অন্য কোনো মাধ্যমও তো নেই এই কাজের, তার এই কাজটা করার জন্য।
0: নিশ্চয়ই তাকে কাজ করতেই হবে। তো আমি আপনার এই ঘরে ঢোকার আগে দেখছিলাম যে আপনাদের সামনে অনেকটা জায়গা রয়েছে, প্রায় 100 ফিট জায়গা অন্তত রয়েছে, আগেকার দিনের বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। তা আমরা বলি লেজারলি অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি যেমন এই একটা অনুষ্ঠান করছেন, এরপর আবার আপনি আধ ঘন্টা বা এক ঘন্টা পরে ফ্রি হয়ে যাবেন, তো যখন ফ্রি হবেন তখন আপনি ওখানে গিয়ে একটু জোরে জোরে হেঁটে নিলেন, বেশ জোরে, মানে গা ঘামিয়ে যাকে বলে, হার্ট রেট 120-130 উঠে খুব জোরে জোরে হেঁটে নিলেন। সবাই তো ভাবছে আরে কী রে পাগল নাকি, এসব পাগল ভাবুক আমার কী আছে, তাতে কী এসে যায়। তারপর ধরুন এখানে আপনি ওপরে উঠবেন, দোতলায় উঠবেন, তো লিফট রয়েছে, লিফটে না উঠে আপনি সিঁড়ি দিয়ে উঠলেন। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি, এটাকে আমরা লেজারলি অ্যাক্টিভিটি বলি। দেখা যায় যে যারা লেজারলি অ্যাক্টিভিটি করেন তাদের মধ্যে হার্টের রোগ বা স্ট্রোক কিংবা ইভেন ক্যান্সারের ইনসিডেন্স অনেক কম। একটা ভালো ব্যাপার হচ্ছে যে যারা এই লাইফস্টাইল রিস্ক মডিফিকেশন করেন, অর্থাৎ মডিফিকেশন করার পরে তাদের শুধু যে হার্ট অ্যাটাক কম হয় তা নয়, তাদের স্ট্রোকের ইনসিডেন্স কম হয়, নন হেমরেজিক্স, ইসচিমিক স্ট্রোক যেটা সেরিব্রাল স্ট্রোক ব্রেনে হয়, যাতে প্যারালিসিস হয়ে যায় একটা দিক, বা হয়তো কথা বলতে পারেন না ইত্যাদি, অ্যাফেশিয়া বলি আমরা। এবং তার সঙ্গে তার দেখা যায় যে তাদের ক্যান্সারের ইনসিডেন্সও কম হয়, কেন তাদের ওবেসিটি কম হয়, যারা সারাদিন এভাবে ঘোরাফেরা করেন কোনো দরকার নেই, সোশ্যালাইজিং হয়, ধরুন আপনি গিয়ে আপনার এক বন্ধুর সঙ্গে আরেক প্রান্তে উনি বসেন, তার সঙ্গে দেখা করে 2-4 মিনিট কথা বললেন, দুজনে মিলে একটু হাঁটতে হাঁটতে এক কাপ চা খেলেন, হ্যাঁ। তা এইভাবে আমরা দেখি যে লেজারলি অ্যাক্টিভিটি যারা করেন, যারা সেই সময় কিছু না কিছু করেন, অনেক রকম অনেক এক্সারসাইজ আছে আজকাল অনেকে সেই সময়ে যেগুলো টেবিলে বসে করা যায়, সেই রকম কিছু যোগব্যায়াম বা কিছু এক্সারসাইজও করা যেতে পারে।
1: আচ্ছা,
0: কাজে করার যে উপায় নেই তা না, মোটিভেশন থাকা চাই। তা সেই মোটিভেশন থাকলে, আর যিনি সারাদিন হয়তো ব্যস্ত আছেন, 8-9 ঘন্টা নর্মালি ডিউটি হয়, আমাদের কথা ছেড়ে দিন, আমরা 14-15 ঘন্টা খাটি, তো ব্যাপার হচ্ছে অনেকেই খাটেন অবশ্য, তো ব্যাপার হচ্ছে যে ওই সেই তারাও কিন্তু আধ ঘন্টা সময় নিজের জন্য রাখতে পারেন। এবং হাই ইনটেন্সিটি ট্রেনিং যদি তার

0: তারা করেন। তবে প্রবাবলি ম্যাডাম এইমাত্র যেটা বলছিলেন যে অনেক আর্টিস্ট আমরা দেখছি কম বয়সে চলে যাচ্ছে, তারা স্ট্রেস টেস্ট করছেন, একদম সঠিক আপনারা যেটা বলেছেন, আমরা সবাই দেখেছি, টিভিতে দেখেছি, খবরের কাগজে দেখেছি, রেডিওতে শুনেছি যে তারা হঠাৎ করে মারা গেছেন। তার কারণ হচ্ছে যে অ্যাসেসমেন্ট করা হয় না। যে কোনো হাই ইন্টেন্সিটি ট্রিটমেন্ট, ধরুন আপনি যদি কেউ ট্রেডমিলে 7 কিলোমিটার স্পিডে হাঁটেন, দেখবেন তারা দৌড়চ্ছেন, হয়তো তখন 8-8.5 কিলোমিটার স্পিড চলে। তো সেই স্পিডে ঢোকানোর আগে, করানোর আগে তাকে কিন্তু একটু পরীক্ষা করতে হবে। স্ট্রেস টেস্ট করেই পরীক্ষা করা যেতে পারে যে তার হার্টের কোনো ইসচিমিক ডিজিজ আছে কিনা। আজকাল 31-32 বছর বয়সে স্ট্রেস টেস্ট করলে যারা সিমটোম্যাটিক, অবশ্য এসিমটোম্যাটিকদেরও পাওয়া যায়, হয়তো চাকরিতে ঢুকবেন, এলআইসির কোনো একটা বড় অ্যামাউন্টের প্রিমিয়াম দেবেন, ইন্স্যুরেন্স করতে যাচ্ছেন, তাদের দেখা যায় যে তারা যদি জোরে হাঁটেন তাহলে দেখা যায় যে তাদের হয়তো কিছু চেঞ্জেস আসে স্ট্রেস টেস্টে করানোর সময়তে, মানে যেটা মেডিকেল টেস্ট আর কি, সেই স্ট্রেস টেস্ট। তো সেই জন্য সেটা দেখে নিতে হবে, তারা যদি সেরকম থাকেন তাহলে তাদেরকে বলতে হবে যে না, আপনারা ফিট নন, এবং তাকে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখে কিছু করার থাকলে সেটা করতে হবে।
1: আমাদের শ্রোতাদেরও অনেক প্রশ্ন আছে এই বিষয়ে, আমরা জানি, আমরা বলবো আপনারা আসুন, টেলিফোন লাইন তো আপনাদের জন্য খোলাই আছে, 2248-8085, তার আগে অবশ্যই 033টা বসিয়ে নেবেন, তারপর 2248-8085 এই নাম্বারে আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই পারেন, আপনার যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে অবশ্যই আসবেন। এছাড়া আরও একটা মাধ্যম আছে,
2: একদম তাই, এছাড়া আরও একটা মাধ্যম আছে যে মাধ্যমে সরাসরি দেখতেও পাচ্ছেন আপনি, মানে শুধু শুনতে নয় দেখতেও পাচ্ছেন, মানে আমাদের ফেসবুক লাইভের কথা বলছি, এবং ফেসবুক লাইভে সরাসরি আপনি যেমন দেখতে পাচ্ছেন সেরকম সরাসরি কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারেন। আর আজকের যে বিষয় যে একদম অল্প বয়সীদের বা কম বয়সীদের হার্টের সমস্যা এবং তার সমাধান, ফেসবুক লাইভ 100.1 FM গোল্ডের পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন, এছাড়া আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে আমাদের ফেসবুকে, সেখান থেকেও কিন্তু সরাসরি আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ফোনে কে রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে?
1: নমস্কার, সরাসরি কথা।
3: ডায়াবেটিক এবং হার্ট পেশেন্ট, এদেরকে এই যে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য ছোট্ট ছোট্ট বড়িগুলো ডাক্তারবাবুরা দিচ্ছেন, এই বড়িগুলো যদি দীর্ঘদিন ঘড়িয়ে ধরে খাওয়া হয় তাহলে এর সুদূর প্রসারী পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে? কিছু যদি হয়,
0: খুব ভালো প্রশ্ন করেছেন আপনি,
3: বলেন।
1: ঠিক আছে অনিমেষবাবু, আমি শুনতে থাকুন।
0: অনিমেষবাবু ভালো প্রশ্ন করেছেন। তো এই যে কোনো ওষুধেরই, অ্যালোপ্যাথিক ওষুধ খেলে অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো এই স্ট্যাটিন ওষুধগুলো বাজারে আসে, আমরা 1994 সালে প্রথম স্ক্যান্ডিনেভিয়ান সায়েন্টিস্টরা, মেইনলি ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেনের খুব বিখ্যাত প্রতিষ্ঠান যেখানে প্রচুর বৈজ্ঞানিক কার্যকলাপ হয় ডাক্তারি সংক্রান্ত, সেখান থেকে এই স্ট্যাটিন বেরিয়েছিল, সিম্বা স্ট্যাটিন। এবং একটা স্টাডিতে দেখা গেল যে এই সিমভাস্ট্যাটিন 20 মিলিগ্রাম ইন 2/3 অফ দ্য পপুলেশন এবং 40 মিলিগ্রামস ইন 1/3 অফ দ্য পপুলেশন, এদেরকে যদি দেয়া যায়, 4,444 জন পেশেন্ট ছিলেন, 5 বছর ধরে পরীক্ষা চলে। পরীক্ষার পরে কি দেখা গেল, না যাদের এই স্ট্যাটিন দেওয়া হচ্ছে, এমনকি 20 মিলিগ্রাম সিমভাস্ট্যাটিন হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 5 মিলিগ্রাম অফ রসুভাস্ট্যাটিন, আজকাল আপনারা যারা স্ট্যাটিন খান জানেন যে আপনারা 10 মিলিগ্রাম খান, 20 মিলিগ্রাম খান, 40 মিলিগ্রাম খান, আমরা যখন এই অ্যাঞ্জিওপ্লাস্টি করি বা বাইপাস সার্জারি করি, তারপরে আমাদের নীতি হচ্ছে, আমি 2023 সালে আমাদের গাইডলাইন প্রণীত হয়, আমিও তার মধ্যে একজন গাইডলাইন ছিলাম, কমিটি মেম্বার, স্টিয়ারিং কমিটিতে, আমরা বলি যে হিট হার্ড, হিট আর্লি অ্যান্ড হিট ইন এ সাস্টেইনেবল ওয়ে, কাকে হিট করছি, এই যে হাই কোলেস্টেরল আছে সেই কোলেস্টেরলকে, এবং এই কোলেস্টেরল হাই কোনটা আর হাই কোনটা নয় তার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য রয়ে গেছে। আগে দেখতেন ল্যাবরেটরিতেও লেখা থাকে 200 মিলিগ্রাম কোলেস্টেরল নর্মাল, কিন্তু এখন আমরা জানি যে যাদের হার্টের অ্যাটাকের সম্ভাবনা আছে বা হার্টের রোগ রয়েছে তাদের আমরা টোটাল কোলেস্টেরল 100 মিলিগ্রাম পার ডেসিলিটার রাখি এবং এলডিএল কোলেস্টেরল 50 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম রাখি বা রাখার চেষ্টা করি। আমি গত বছর ইউরোপিয়ান অ্যাথেরোস্ক্লেরোসিস

0: আর্টিস্টিক সোসাইটিতে গ্লাসগোতে আমার পেপার প্রেজেন্ট করেছি এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে, যাতে আমরা দেখিয়েছি যে হার্ট এই এনজিওপ্লাস্টির পরে আমরা ঠিকমতো ওষুধ দিয়ে, শুধু ওষুধ মানে ইনজেক্টেবলও নয়, শতকরা 95 ক্ষেত্রের বেশি আমরা যেটা রিকমেন্ডেড লেভেল অর্থাৎ 55 mg/dL বা তার কম রাখা আমরা সফল হয়েছি রাখতে, সিঙ্গল সেন্টার সিঙ্গল অপারেটর এক্সপিরিয়েন্স। তো এটা আমরা দেখি এবং আমরা ওই 1994 সালে ল্যান্সেটে কী পড়লাম, না এই 20 mg 2/3 অফ দ্য পপুলেশন সিম্বাস্ট্যাটিন, বাকি 1/3 40 mg দিয়ে শতকরা 30% ওই পপুলেশনে স্ট্রোকের ইনসিডেন্স কমে গেল, 37% কার্ডিওভ্যাসকুলার ফেটালিটি কমে গেল, অর্থাৎ ডেথ ডিউ টু হার্ট ডিজিজ 37% কমে গেল। কীরকম ওষুধ রে ভাই, 30% ইনসিডেন্স অফ টোটাল মর্টালিটি কমে গেল, মানে যে কোনো কারণে মৃত্যুর হার শতকরা 30% কমে গেল, শতকরা 37% পোস্ট স্ট্যাটিন এই যারা পোস্ট স্ট্যাটিন খেয়েছেন আর কি, তাদের করোনারি রিভ্যাসকুলারাইজেশন, অর্থাৎ আপনারা আজকাল শোনেন অ্যাঞ্জিওপ্লাস্টি, রিপিট অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির ইনসিডেন্স শতকরা 37% কমে গেল, তাদের কর্মক্ষমতা বেড়ে গেল, তাদের কোয়ালিটি অফ লাইফ অনেক ইম্প্রুভ করে গেল, তাদের হার্ট অ্যাটাক কম হলো, তাদের স্ট্রোক কম হলো। আমি শতকরা ভাগ দিয়ে আপনাদের জানালাম কীরকম কমেছে, হার্ট অ্যাটাকের ইনসিডেন্স শতকরা 37-38% কমে গেল। তা এইরকম একটা সামান্য ডোজে দিয়ে, এবং আপনি শুনলে অবাক হবেন, আমরা এখন এইমাত্র আপনাকে বলছিলাম যে 55 mg LDL রাখার কথা চিন্তা করছি, আর এই ফোরের স্টাডিতে যেটা বিখ্যাত পায়োনিয়ার স্টাডি, তাতে কত ছিল তাদের LDL কোলেস্টেরল, 190 mg অ্যাভারেজ পপুলেশনের, সেটা কমে 130 mg হলো, তাতেই এই ফেনোমেনাল এফেক্ট। আর এখন আমরা বিলো 55 mg, তার মানে হার্ট ডিজিজে আমরা কাউকে মারাইতেই দেব না এরকম অবস্থার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের যারা বই যে বই পড়ি, ইউজিন ব্রনওয়াল, তিনি 96 বছর বয়সেই অল্প কিছুদিন আগে মারা গেছেন, তিনি বললেন যে এইসব ওষুধ যদি নেওয়া যায় কোলেস্টেরল কমানোর জন্য, তার মধ্যে একটা ইনজেক্টেবল প্রিপারেশনের কথা উনি বলেছেন, বছরে 2 বার নিতে হয়, আমরাও ইউজ করি এখানে ইনক্লিসিরান বলে, বলে যে কোনো লোক 100 বছর অবধি বাঁচতে পারে, হার্টের সমস্যা হবে না, স্ট্রোক হবে না, পেরিফেরাল আর্টারি ডিজিজ হবে না, রিনাল অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে না, ক্যারোটিড ডিজিজ হবে না, সেই জন্য স্ট্রোক হবে না।
1: আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসছে রবীন্দ্র কর্মকার বারাসাত থেকে,
0: আমার ওষুধ ওনার কিন্তু প্রশ্নটার পার্শিয়াল উত্তর আমি দিয়েছি বোঝানোর জন্য, তা উনি জিজ্ঞেস করছিলেন পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া দুটো হতে পারে মেইনলি, একটা হচ্ছে যে লিভার এনজাইমস অনেক সময় বাড়ে, আমাদের নীতি হচ্ছে যে শতকরা যে 3 গুণ যদি লিভার এনজাইমস বাড়ে, ধরুন আপার লিমিট বেশিরভাগ ল্যাবে 40 mg ধরা হয়, 40 ইউনিট SGOT SGPT, সেটা যদি 120 হয় আমরা বন্ধ করে দিই বা ডোজ কমিয়ে দিই বা অন্য কোনো স্ট্যাটিন দিই রিলেটিভলি কম ডোজে, তারপর দেখি 6 মাস পরে করে বা 3 মাস পরে এনজাইমস করে, যদি না বাড়ে কন্টিনিউ উইথ ইট। আরেকটা হতে পারে মাসল সিমটমস, যারা অনেক দিন ধরে খান, যেটা আপনার প্রশ্ন ছিল, তাদের অনেকে মাসল ক্র্যাম্পস হয়, খুব সাংঘাতিক হয়, রাত্রিতে ঘুম ভেঙে যায়, অনেকের মাসলে ব্যথা হয়, এটা কিন্তু ক্লডিকেশন নয়। তাই মাসল সিমটমস হলে তার সঙ্গে অনেক সময় সিপিকে বাড়ে। তাই স্ট্যাটিন মায়োপ্যাথি 3 রকমের হতে পারে, মানে সিমটমস আছে তার সঙ্গে এনজাইমস বেড়েছে, সিমটমস নেই এনজাইমস বেড়েছে, এবং সিমটমস আছে এনজাইম বাড়েনি, এই 3টে পরিস্থিতি হতে পারে, সেটা ডাক্তারবাবু চিকিৎসা করবেন। আমরা ইউজুয়ালি কম ডোজে স্ট্যাটিন দিই, ছেড়ে দিই না, তারপর আজকাল ইনক্লিসিরান, এজিটিমাইভ, বেম্পিডোইক অ্যাসিড ইত্যাদি বহু ওষুধ বেরিয়েছে, যেগুলো ওরাল এবং একটা দুটো ইনজেক্টেবল, আমরা তার উপর গবেষণাও করেছি, যেমন আমি PI ছিলাম, অ্যালিরোকোমা PCSK9 ইনহিবিটার, ওটা ইনজেক্টেবল, প্রতি 1 মাসে একটা দিতে হয় বা 15 দিনে একটা দিতে হয়, এবং সেটা কোলেস্টেরল খুব সাংঘাতিকভাবে কমায় এবং পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম আছে। সংক্ষেপে এই অনিমেশ বাবু আপনার উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আমাদের বারাসাত থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছে, একটা প্রেসক্রিপশনের ছবি পাঠিয়েছে, কিছু ওষুধের নাম বলেছে, ওষুধের নামগুলো আমরা এখন ওনার এভাবে নিতে পারছি না। ওনার প্রশ্ন হচ্ছে, আমার মায়ের বয়স 65, সুগার নেই, প্রেশার নর্মাল, মায়ের 3টি ধমনি ব্লক, কিছু ওষুধের নাম যিনি বলেছেন যে ওষুধগুলো নিয়মিত খান, ডাক্তারবাবু ওপেন হার্ট বাইপাস করতে বলেছেন, আমার প্রশ্ন, এই ওষুধগুলো খেয়ে কি ভালো হবে না? ওষুধ খেয়ে মা এখন ভালো আছেন, অপারেশন কি করাতেই হবে?
0: দেখুন, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সিমটোম্যাটিক ভালো আছেন, অর্থাৎ ওনার সিমটমসগুলো রেমিশন হয়ে গেছে, আপনি সুচিকিৎসকের কাছে গেছেন, আমারও ধন্যবাদ রইল তার জন্য, এবং তিনি ভালো ওষুধ দেওয়াতে আপনার সিমটমসগুলো অনেকটা রেমিশন হয়েছে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু ওনার রেসিডুয়াল রিস্ক রয়ে গেছে এবং ওনার যে কোনো সময় একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হতে পারে, আর হার্ট অ্যাট্যাক হলে ব্লাড প্রেশার কমে যাবে, তখন ওই অন্য যে দুই ধমনী আছে সেখানেও রক্ত চলাচল বিঘ্নিত হবে, সেই টেরিটরিতেও হার্ট অ্যাটাক হবে। বুঝতেই পাচ্ছেন, সারাটা হার্ট জুড়ে তাণ্ডব চলবে, একের পর এক হয়তো হার্ট অ্যাটাক হতে পারে। আমি ভয় দেখাচ্ছি না আপনাকে, তবে তার সঙ্গে আরেকটা কথা বলবো, যে এটা সত্যি কথা যে এখন আমাদের হার্টের এই ওষুধ দিয়েও খুব সুচিকিৎসা পেরিয়েছে। আমার অনেক পেশেন্ট আছেন, আমাদের দেশে যে অভিজ্ঞতা আমাদের হয়, বিদেশে সেই অভিজ্ঞতা ওদের হয় না, কারণ আমাদের এখানে আর্থিক কারণে, সামাজিক কারণে, যেমন ধরুন মহিলারা আমাদের দেশে নেগলেক্টেড, সব দেশে নেগলেক্টেড, গ্লোবালি নেগলেক্টেড। আমরা সেজন্য কার্ডিওলজিক্যাল সোসাইটির তরফ থেকে পিঙ্ক কাউন্সিল করেছি, যেটা শুধু মহিলারাই চালান, মহিলারাই দেখাশোনা করেন, আমাদের ডাকেন, হয়তো বক্তৃতা দিতে ডাকলেন, আমরা তাদের সাহায্য করি, কিন্তু তারাই সব কিছু চালান, তারাই মহিলাদের স্বাস্থ্য দেখেন, মহিলাদের স্বাস্থ্য কী করে ভালো রাখা যাবে, তাদের হার্ট কী করে ভালো রাখা যাবে তারা দেখেন। আমরা নাম দিয়েছি পিঙ্ক কাউন্সিল। তো সেই জন্য মহিলাদের স্বাস্থ্য, পুরুষদের স্বাস্থ্য সব ভালো রাখার যে উপায় আছে তা সেগুলো ঘেঁটে দেখা গেছে যে না, যাদের বাইপাস সার্জারি বলা হচ্ছে বা যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হচ্ছে তাদের ডেফিনেটলি দরকার আছে, এবং তাদের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, এই বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে দ্যান মেডিকেল ট্রিটমেন্ট। কাজে আমি আপনাকে সাজেস্ট করব, আপনার ডাক্তারবাবু যদি বলে থাকেন, আপনি আরেকটা সেকেন্ড ওপিনিয়ন অবশ্যই নিতে পারেন, আপনি একটা সার্জিক্যাল ওপিনিয়নও নিতে পারেন, যে সার্জেন কী বলেন, সিটিভিএস সার্জেন যিনি আসেন, কার্ডিওথোরাসিক ভ্যাসকুলার সার্জেন, তিনি কী বলেন, তা সবার অভিমত নিয়ে আপনি একটা, আমার মনে হয় কনস্ট্রাকটিভ ডিসিশন নেওয়াটাই ভালো। নমস্কার, ভালো থাকবেন।
2: ফোনে আমাদের বারবার করে হ্যাঁ শ্রোতারা রয়েছেন, ঠিক কী বলছেন শুনে নি, কে আছেন আমাদের সাথে?
0: ভালো কোয়েশ্চেন করছেন, খুব ভালো কোয়েশ্চেন।
1: সরাসরি আমরা কার সঙ্গে কথা বলছি এখন? নমস্কার, হ্যালো,
2: প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ধীমান কাহালি, এবং তার থেকে কিন্তু আমরা জেনে নিচ্ছি যে ইয়াং বয়সের বা কম বয়সীদের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার থেকে সমাধানের বিভিন্ন উপায়।
1: 2248 8085, তার আগে অবশ্যই 0333 ডায়াল করে নেবেন। কোনো একজন বন্ধু বোধহয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, দেখেন সরাসরি। নমস্কার।
3: নমস্কার,
1: কে বলছেন?
3: হ্যাঁ, আমার নাম কল্যাণী দাস, আমি সন্তোষপুর থেকে বলছি। ডাক্তারবাবুকে নমস্কার।
0: নমস্কার দিদি।
3: আমি আমি ওনার মানে কথা শোনারই খুব ভক্ত, মানে শুধু গল্পের মতন শুনলেই মনে হয় ভালো লাগে, অসুখ হোক বা না হোক। সেই জন্য আমি ওনার প্রোগ্রাম শোনার জন্য একদম উদ্গ্রীব হয়ে থাকি। কিন্তু একটা প্রশ্ন আমার মনে আসছে, যদিও আমি তরুণ নই, আমি আমার হাজবেন্ড দুজনে আমরা সাথের কাছাকাছি, কিন্তু আমাদের ফ্যামিলি স্ট্রেসটা খুব বেশি, যেহেতু আমাদের ছেলে হচ্ছে অসুস্থ। তো আমার হাজবেন্ড দীর্ঘদিনের হাই প্রেশারের রোগী, তো আমারও কোলেস্টেরল হয় কিন্তু হাইপার টেনশন নেই। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি সাবধানতা নিতে পারি, মানে রাত বিরেতে যদি কখনো অ্যাঞ্জাইনা বা যদি হাতের কোনো সমস্যা বুঝি, তাহলে হাতের কাছে কি ওষুধ রাখবো যেটা দিয়ে আমরা হসপিটালে যাওয়ার আগে অবধি সেই ম্যানেজমেন্টটা করতে পারি?
0: আপনার যদি মনে হয় যে আপনার, ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন।
1: হ্যাঁ দিদি, শুনতে থাকুন,
0: প্রত্যেকটা তিনটে প্রশ্নই খুব ভালো হয়েছে। তো কল্যাণী দি, আপনাকে জানাই যে আপনার যে প্রশ্ন করেছেন যে কেন ভাবছেন যে কিছু হবে, কিছুই হবে না। আজকাল আমাদের হাতে এত অস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র আছে, ঠিক আছে? তো সেই ব্রহ্মাস্ত্র দিয়ে আমরা সব কিছু এখন প্রিভেন্ট করতে পারি, মানে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারি। বুঝতে পারছেন, এখন যেমন আপনারা শোনেন যুদ্ধের সময় এইসব অস্ত্রশস্ত্রের নাম, তেমনি আমাদের হাতেও ব্রহ্মাস্ত্র রয়েছে। এই যেমন আমাদের একজন অনিমেষবাবু বলছিলেন স্ট্যাটিন কী জিনিস, স্ট্যাটিন কী হয়, তা এগুলো আমাদের সুপার মলিকিউল। তা কাজে আমরা এইসবের সাহায্যে কোলেস্টেরল কমানোটা কোনো ব্যাপারই নয় আজকাল আমাদের কাছে। ধরুন কারো 300, রিসেন্টলি এক ভদ্রমহিলা এসেছিলেন, তার টোটাল কোলেস্টেরল 677, তো তাকে আমরা ওষুধ দিয়েছি, তিনি একটা হার্ট অ্যাট্যাক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করলেন, ডান দিকে আর্টারিটা পুরো বন্ধ ছিল রাত্রি 10টার সময়।

0: খুলে দিলাম, তারপর বাঁ দিকের আর্টারিটা, লেফট মেইন যেটা নর্মালি আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস করে থাকি সেটাও অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিলাম, খুব ভালো রেজাল্ট হলো। তা ওনাকে ওষুধ বিষুধ দিয়ে ছাড়া হলো, কোনো ইঞ্জেকশন দামি ওষুধ কিছু দেয়নি, মোটামুটি যেরকম ওষুধ সেরকমই কম দামির মধ্যে রাখার চেষ্টা করা হয়েছিল। তার হাজব্যান্ড সিআইএসএফে কাজ করেন, তিনি ওনাকে এখানে রেখে চলে গেলেন কাশ্মীর সীমান্তে আমাদের রক্ষা করতে। তো উনি কী করলেন, এক মাস পরে আমার কাছে এসে হাজির, মানে আমি যেটা আমাদের সাউথ এশিয়ান চ্যালেঞ্জ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল চ্যালেঞ্জ যাই বলুন না কেন, তা উনি এসে আমাকে বললেন, ডাক্তারবাবু আমার ব্যথা হচ্ছে। তো ফর্চুনেটলি সে ব্যথাটা হার্টের ব্যথা ছিল না, আমরা ডিফেন্সিভ খেলি হার্টের ব্যাপারে, ও নিজেই ভর্তি হয়ে গেছিলেন আমরা বলার আগে। তো ভর্তি হয়ে গিয়ে আমরা দেখলাম না না এটা হার্টের ব্যথা নয়, স্টেন টেন সব ভালো আছে, আমরা অ্যাঞ্জিওগ্রাফিও করিনি, আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখলাম এবং ইসিজি একদম নর্মাল ছিল, এনজাইম এলিভেশন কিছু ছিল না, সো অন অ্যান্ড সো ফোর, এবং ওনার ব্যথাও কমে গেল, আমরা হাড়ের ব্যথার ওষুধ দিলাম কমে গেল। কিন্তু যেটা বক্তব্য, যিনি সব ওষুধ বন্ধ করে দিল, ফর্চুনেটলি কাজটা বোধ হয় আমরা খুব খারাপ করিনি তার জন্য স্টেন্টগুলো বন্ধ হয়নি, কিন্তু আমরা ওষুধ দিয়েই অনেক সময় স্টেন্ট বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের সাউথ এশিয়ান চ্যালেঞ্জ, আপনারা যদি ওষুধ ঠিক খান, যদি নিয়মিত খান এবং আপনারা যদি জীবনশৈলী ঠিকমতো মানেন মেনে চলেন, আর হাই প্রেশারের কথা বলছিলেন, হাই প্রেশার যে কোনো অ্যামাউন্টের প্রেশার, 260/160 প্রেশার আমরা কয়েকদিনের মধ্যে নর্মালে নিয়ে আসতে পারি, ওষুধ দিয়ে পরের দিনই আমরা 120-80 করতে পারি, কিন্তু সেটা করি না, কেননা যে অর্গানসগুলো আমাদের হ্যাবিচুয়েটেড রয়েছে উইথ সাচ এ হাই ব্লাড প্রেশার, তাকে যদি হঠাৎ করে কমাই তাহলে তার ইসচিমিক সিমটমস হবে ব্রেনে, হার্টে, সব জায়গায়, কিডনিতে, তো আমরা সেটা করতে চাই না, আমরা আস্তে আস্তে কমাই। সেই আমি বলবো যে আপনি একজন সুযোগ্য চিকিৎসকের কাছে যান, আপনার হাজব্যান্ডের হাই ব্লাড প্রেশারটা নর্মাল করে দিন, ভেরি ইজি, একটা ওষুধ খেলে আজকাল অনেক হাই ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়, আর কোলেস্টেরল বেশি রাখাটাও কোনো ব্যাপার নয়, ওটাকে কমিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কাজে এই দুটো যদি আপনি কমান, তার সঙ্গে যদি লাইফস্টাইল মডিফিকেশন মেজার্স নিজে ভালো রাখেন, রোজ 3-4 কিলোমিটার গা ঘামিয়ে হাঁটেন, নট নেসেসারি যে জিমে গিয়ে জিম করতে হবে, বরঞ্চ বাইরে গাছপালা পাখি দেখে যদি হাঁটা যায় সেটা আমার মনে হয় আরও বেশি ন্যাচারাল। তো যাই হোক, আমরা এই আমরা আরেকটু পরে আসবো, কি খাবো না খাবো, কি করবো, দেহের ওজন কেমন রাখবো,
1: আসলে আমরা এই মুহূর্তে আমাদের ঘড়ির কাঁটাও বলছে রাত 9:59 হয়ে গেছে, ঠিক 10টায় আমরা আমাদের যারা রেডিও শ্রোতা আছেন তাদের তাদেরকে বলবো যে আমরা 10টা থেকে 10টা 10 পর্যন্ত সংবাদ বিরতিতে থাকবো, কিন্তু যারা ফেসবুক লাইভে আছেন তারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা আছি অলরেডি ফেসবুক লাইভে ডাক্তার ধীমান কাহালিকে নিয়ে, সুতরাং একদম মিস করবেন না। রেডিওর বন্ধুদের বলবো তারা কিন্তু 10টা 10 আবার আমাদের সঙ্গে আসবেন আপনার প্রশ্ন নিয়ে এবং ডাক্তারের কাছে সেই সমস্যার সমাধান নিয়ে।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এ রাজ্যে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এশিয়ান অনূর্ধ্ব-23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিররা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
3: आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर ডেমোগ্রাফি মিশন শুরু করতে নির্ণয় কিয়া হ্যায়।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছয় মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
4: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले छह माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিঁদুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মনোবলও বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানেরের কাছে বিএসএফ এর সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা প্রভৃতি সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়ার ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিঞ্চইয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা এমএপিপি প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত এমএপিপি কার্যকর করা হয়েছে। আজ থেকে এই দাম বলবৎ হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ।

0: বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানক, বিজ্ঞান জ্যোতি, কিরণ এবং ওয়াইজের মতো প্রকল্প রাজ্যের স্কুল ও কলেজে আরও বিস্তৃতভাবে চালু করা হবে। এর মাধ্যমে বিজ্ঞান চর্চা, উদ্ভাবন এবং গবেষণা ভিত্তিক শিক্ষায় ছাত্রছাত্রী ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। রাজ্য সরকারের শ্রম দপ্তর আজ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন 100 পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে তহসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে ওবিসি সংরক্ষণ 7% রাখার কথা উল্লেখ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। এক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কৃতি ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এরাজ্যে সমস্ত সরকারি দপ্তর ও সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশসেবায় উৎসর্গীকৃত 12 বছর পূর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী সাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ, পরিকাঠামো রূপান্তর, ডিজিটাল ইন্ডিয়া অভিযান, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি উপহার দেন। ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। 65 কেজি বিভাগে মোহিত কুমার কিরগিজস্তানের ওস্কন বাই এ আবদি সামাতোভকে 12-4 ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন। 79 কেজি বিভাগে ফাইনালেও চন্দরমোহন কাজাখস্তানের ইয়ের খান আবিলকে 7-6 ব্যবধানে হারিয়ে দিয়ে স্বর্ণপদক লাভ করেন। এদিকে 92 কেজি বিভাগে পুনিত কুমার এবং 125 কেজি বিভাগে লাকি রূপো পেয়েছেন। 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানের বুরকুবেক রুজিম বোয়েভকে 4-1 ব্যবধানে পরাজিত করে শচীন মোর ব্রোঞ্জ পদকটি জয় করেন। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে খেলতে নেমে গুজরাট 2 ওভার 3 বলে 1 উইকেটে 17 রান করে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আপনাদের সাথে
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold।
1: ফিরে এসেছি আবারও আরোগ্যতে। মানে যারা রেডিও টিউন করে শুনছিলেন তাদের জন্য বলি যে ফিরে এসেছি 10টা মিনিট। আমি জানি একটুকুনি বিরতিতে আমাদের যেতে হয়েছিল এবং সেই জন্য আমরা ফেসবুক লাইভে ছিলাম। যারা ফেসবুক লাইভে ছিলেন না তাদের জন্য একটু সামারাইজ করে দিই যে আমাদের হার্ট অ্যাটাকের যে রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে কথা হয়েছে। আমি জানি পরেও বেশ কিছু সময় আমাদের আসবে যেখানে কিনা ওই কথাগুলো আরও একবার আমরা অল্প অল্প করে ছুঁয়ে যাব,
3: আলোচনা করব এবং আপনাদের কোশ্চেন থাকবে, যে কোশ্চেনগুলো অবশ্যই হার্ট সংক্রান্ত এবং আমাদের সঙ্গে যে কোশ্চেনে আমরা ছিলাম ডাক্তারবাবু, যে আমাদের বর্তমান প্রজন্ম
1: খাওয়া দাওয়ার
3: বর্তমান প্রজন্ম ধূমপানের বাইরেও কিছু ফুড হ্যাবিট আছে যেগুলো কিন্তু তাদের ভীষণভাবে ক্ষতি করছে হার্টে। স্টার্টের সেই বিষয়ে ছিলাম আমরা, সেই
1: আমরা পার্ক স্ট্রিটে ছিলাম ইভেন এটা বলে।
4: পার্ক স্ট্রিট থেকে এবার আমরা আবার অন্য জায়গায় চলে যাই বিরিয়ানির খাবারের জন্য, নাম করা যাবে না কারো। তো ব্যাপার হচ্ছে যে বিরিয়ানি এই ধরুন প্রচুর পরিমাণে ফ্যাট তার মধ্যে থাকে, তার সঙ্গে অনেকে হয়তো মাটন খান, অনেকে বিফ খান, যার যেরকম। আর এইটা আমরা দেখেছি যে ইভেন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা খুব ক্লোজলি দেখেছি, আমরা বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট পাই, ওরা এদেশে আসেন চিকিৎসা করাতে, আমাদের উপর একটু হয়তো ভরসা আছে। বাংলাদেশেও খুব ভালো কার্ডিওলজিস্ট সব আছেন আমাদের বন্ধুবান্ধব। তা আমরা যেটা দেখি যে ওদের দেশের 28 বছরের ছেলে আসছে 50% হার্ট মাসল ড্যামেজ হয়ে গেছে, খুব খারাপ লাগে, কিন্তু ওদের ফুড হ্যাবিট এত খারাপ, আমাদের থেকেও খারাপ। আমিও খুব ফুডি, আমিও খেতে ভালোবাসি, কিন্তু বুঝে সুঝে খা, কিন্তু ওদের খাওয়ার যেটা সেটা হচ্ছে যে প্রচুর রিচ, মানে ধরুন সপ্তাহে 5 দিন বিরিয়ানি চলে, 5 দিন মাটন চলে, এবং বেশ সাবস্ট্যান্সিয়াল পরিমাণ, হ্যাঁ, এবং বেশ অয়েলি আর কি, মানে খেলে পরে আপনার সাবান দিয়ে হাত ধুতেও 5 মিনিট সময় লাগে আপনি যদি দেখেন,
1: এবং সেই হাতটা অনেকক্ষণ ধরে আমরা নাকে সুখে পেট ভরে নিতে পারি,
4: হ্যাঁ ভরে, এবং জানে না অর্ধ ভোজন
1: ওই রকমও হতে পারে।
4: তো ব্যাপার হচ্ছে যে এই যে ফুড হ্যাবিট, আমরা দেখেছি যে বাংলাদেশে এই হার্টের অসুখের কিন্তু খুব প্রাদুর্ভাব রয়েছে, এবং এই করোনারি আর্টারি ডিজিজের তার কারণ হচ্ছে যে ওদের এই খাওয়ার অভ্যেস, এবং এই খাওয়ার অভ্যেসটা যদি ভালো না করা যায়, তার সঙ্গে ধরুন আমাদের বাঙালিদের সবচেয়ে ভালো খাওয়ার হচ্ছে যে কোনো অভ্যাগত এলো, অতিথি এলো বাড়িতে, আমরা বেস্ট অফ মিষ্টি দিয়ে তাদেরকে আপ্যায়ন করি, এবং বাঙালি বা ভারতীয়দের আপ্যায়ন পৃথিবীতে খুব মানে
1: নাম হয়, খুব
4: নাম করা, এবং তার খুব সমাদৃত, মানে ভালো বাংলায় বলতে গেলে সমাদৃত। তো আমরা তাকে 3-4 রকমের মিষ্টি দিয়ে গ্রিট করি, এবং তার সঙ্গে হয়তো মিষ্টি শরবত ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। আপনি ফ্রুট জুস দিলেন, তাতেও বেশ প্রিজারভেটিভ আছে, উদাহরণ দিয়ে বলছি যে। তারপর ধরুন বাড়িতে এলেন, এসে কি খাবো, একটু মুড়ি চানাচুর, চানাচুর মানে আবার সেই ট্রান্স ফ্যাটে ভাজা, তার সঙ্গে হয়তো একটা চপও এসছে, একটা ফিশ চপ। তো এই সবগুলো যদি আপনি দেখেন অ্যানালিসিস করে, সিমিলারলি বিভিন্ন জায়গায় দেখি যে কচুরি বা সিঙ্গারা ভাজা হচ্ছে উপচে পড়া ভিড়, মানে ফুটপাথ ছাড়িয়ে রাস্তায় চলে গেছে, দোকান হয়তো ভেতরে বা ফুটপাথেই ভাজা হচ্ছে। হাজরার উপরে একটা দোকান আছে, 8 টাকা করে মাত্র সিঙ্গারা, কিন্তু বিউটিফুল টেস্ট, সো গুড, কাজী এটা অনেকেই লোক এক ঘন্টার মধ্যে তার সব সিঙ্গারা শেষ হয়ে যায়। জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া যে আমাদের কেন বেশি হচ্ছে। তো এই কাটি রোল, চিকেন রোল,
1: বিরিয়ানি,
4: বিরিয়ানি।
3: ডাক্তারবাবুকে আমি একটু কাটবো, কারণ আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির উপরে ফিরে আসছি এই বিষয় নিয়ে, কি কি ফুড হ্যাবিট আমাদের হার্টের জন্য ক্ষতিকারক। ছোট্ট বিরতি।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য।
3: ফিরে এলাম ছোট্ট একটা বিরতির এপারে। মৌসুমী এবং কল্পলাল আরোগ্য নিয়ে আজ রয়েছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ধীমান কাহালি, এবং আমাদের সঙ্গে টেলিফোনে আপনারা আছেন। আপনাদের নানান রকম সমস্যা আছে হার্ট সংক্রান্ত, সেই সমস্যা নিয়ে বোধ হয় কোনো একজন শ্রোতা রয়েছেন 2248-8085-এ। কে রয়েছে
1: আছেন আমাদের সাথে?
6: নমস্কার কল্পলাল দা।
3: নমস্কার।
1: নমস্কার,
6: আমি শঙ্কর বাগ বলছি মশাট হুগলি থেকে।
3: হ্যাঁ শঙ্কর বলুন।
6: হ্যাঁ ডাক্তারবাবুকে নমস্কার।
4: নমস্কার,
6: আমার প্রশ্ন হচ্ছে, আমরা কলকারখানায় কাজ করি, মানে ভারী ভারী লোহা বইতে হয়, ওঠা নামা করতে হয়, কিন্তু বর্তমানে আমরা যখন কোনো লোহা বইতে যাচ্ছি অনেক সময় বাঁ দিকে মানে ঝিনঝিন করছে, আর মাঝে মাঝে বুকটা ধরবার করে, মানে অনেক সময় মাঝে মাঝে বসে পড়ি হাঁপিয়েও যাই, এই মানে ঝিনঝিন করা যখন, এই সময় ক্ষেত্রে মানে যারা হাটের রুগী, এই লোহা লক্ষ্য যখন আমরা কাজ করি, তারা কতটা নিরাপদে থাকতে হবে, কতক্ষণ ছাড়াই যদি বিশ্রাম নেয়, এটা একটু বললে খুব ভালো হয়। নমস্কার।
4: আপনার, আপনি কি ধূমপান করেন?
1: নেই, তিনি নেই,
4: আচ্ছা। তো ব্যাপার হচ্ছে যে দেখুন, আপনারা লোহার কাজ

0: করেন বলি যে আপনারা ভালনারেবল তা না, বরঞ্চ আপনারা কায়িক পরিশ্রম করেন, সেই জন্য যারা করেন না যেমন আমরা, তাদের থেকে আপনাদের হার্ট অ্যাটাকের চান্স কিন্তু অনেক কম, তার কারণ আপনারা কায়িক পরিশ্রম করেন। তা আমার মনে হয় আপনার যে ব্যথাটা হচ্ছে, আর আপনার বয়সটাও জানা হলো না, আমার দুটো প্রশ্ন ছিল, আপনি ধূমপান করেন কি না এবং আপনার বয়স কত। তো আপনার বয়স যদি 40-45-এর কম হয় তাহলে অতটা চিন্তার ব্যাপার কিছু নেই, বাট তাহলেও আমি আপনাকে বলবো যে আপনি আপনার বাড়ির যে চিকিৎসক তার সঙ্গে দেখা করুন এবং তাকে রিকোয়েস্ট করুন একটা ECG করার জন্য। উনি নিজেই আপনাকে বলবেন, একটা ECG, একটা এক্সরে চেস্ট, একটা ব্লাড সুগার, কোলেস্টেরল, LDL কোলেস্টেরল, ক্রিয়াটিনিন, এগুলো একবার দেখে নিন, সাবধানের মান নেই। যদি কোনো রকম কিছু অ্যাবেরেশন থাকে তার চিকিৎসা করবেন, আমার মনে হয় আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই। এবং আপনি আজকাল এই করোনারি আর্টারি ডিজিজ যদি থাকেও, যে কথা একটু আগে আমাদের একজন শ্রোতাকে জানাচ্ছিলাম যে তার বাড়িতে তার মার 3টে আর্টারি ব্লকড আছে এবং উনি ভয় পাচ্ছিলেন যে ওনার কোনো বিপদের কোনো চান্স আছে কিনা, আমরা বলবো যে তার খুব অল্প চান্স আছে। দেখুন, আমাদের রাস্তায় চলতে গেলেও সেটুকু, এই দেখছেন কত রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। সে আমাদেরই হাসপাতালে একজন ডাক্তার, আমাদের বন্ধু স্থানীয়, তার একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার পরিবারের অনেকেই গুরুতর রূপে আহত হয়েছেন। কলকাতার থেকে 100-150 কিলোমিটার দূরে বেড়াতে গিয়েছিলেন রোববারে, কাজেই সেই রকম একটা রিস্ক থেকে যায়। বাট তাছাড়া যে রিস্ক বেশি আছে সেটা বলবো না, কিন্তু সতর্কতা না নেওয়ারও কোনো স্কোপ নেই। স্টিচ ইন টাইম সেভস নাইন, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তো সেই জন্য আমাদের যা যা করণীয় সেগুলো করতে হবে, একটা ECG করুন, একটা ব্লাড টেস্ট করুন, ডাক্তারবাবুকে দেখান। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হিস্ট্রি শুনেই বলে দিতে পারি যে ওটা হার্টের ব্যথা না, ওটা হার্টের ব্যথা নয়।
1: একটা এই যে আপনি টেস্টের কথা বলছিলেন, এর থেকে জিজ্ঞাসা করবো আপনাকে যে রুটিন টেস্ট যখন আমরা কিছু করাবো ভাবি, সুগারের টেস্ট থাকে বা অন্যান্য আরও বেশ কিছু টেস্ট থাকে, কিন্তু হার্টের টেস্টটা হয়তো সবসময় ইনক্লুডেড থাকে না, সেই ক্ষেত্রে কোন বয়স থেকে এবং কী কী টেস্টের মাধ্যমে আমরা আমাদের হার্ট ভালো আছে কি না সেটা জানতে পারবো?
0: আবার একটা $1,000,000 কোয়েশ্চেন। তো আমি বলবো 2 বছর বয়স থেকে। কেন 2 বছর বয়স থেকে? একটা এনটিটি আছে, 500 জনে একজনের হয়, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলিমিয়া, তাতে 8-9 বছর বয়সে পেশেন্টের এত এরকম 3টে আর্টারি বন্ধ হয়ে যায় বা লেফট মেইন ইনভলভমেন্ট হয় এবং পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। 9 বছরের মেয়ে তার বাইপাস সার্জারি হচ্ছে, 8 বছরের ছেলে তার লেফট মেইন স্টেন্টিং হচ্ছে, এগুলো কোনো মানে আশ্চর্যের ঘটনা নয়। আর এটাকে আমি কম বয়সীদের হার্টঅ্যাকের মধ্যেও ফেলবো না, এটা একটা স্পেশাল ক্যাটাগরি, যাদের স্পেশাল প্যাথোলজিক্যাল ডিজিজের জন্য, তাদের ওই অত্যন্ত বেশি হাই কোলেস্টেরলের জন্য আমরা বলি ফ্যামিলিয়াল হোমোজাইগাস হাইপার কোলেস্টেরলিমিয়া। অর্থাৎ এটা হোমোজাইগাস, যাদের হেটেরোজাইগাস আছে, একটু আগে 40 বছরের একজন মহিলা, 40 কেজি ওজন, বললাম যে তার হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে এসেছিলেন, যিনি 1 মাসের মাথায় ওষুধ বন্ধ করে দিয়েছিলেন, তার কোলেস্টেরল ছিল 677 mg/dL, তার LDL কোলেস্টেরল ছিল 629। নর্মালি আমরা এটা দেখি না, তা এই ধরনের পেশেন্টদের আমরা বাঁচাতে পারি যদি আমরা ওই ছোটোবেলার থেকে তাদের আপনার যত্ন নিতে পারি, খাওয়ার পথ্য, ওষুধ পত্র সব কিছু দিয়ে আমরা কিন্তু তাদেরকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি, 80 বছর বয়স। আমেরিকানদের এখন অ্যাভারেজ লাইফ স্প্যান প্রায় 90 বছর বয়সে দাঁড়িয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে 1900 সালে একজন আমেরিকান লেডির অ্যাভারেজ লাইফ স্প্যান ছিল 36 বছর, আর 2000 সালে সেটা বেড়ে গিয়ে হলো 72 বছর, মানে দ্বিগুণেরও বেশি।
2: ডাক্তারবাবুকে আমি কি আর একবার কাটবো, কারণ আমাদের আবারও সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ঘড়ির কথা বলছে রাত 10:21 হয়ে গেছে, আমরা বিরতির ওপরে ফিরে আসছি আপনাদের সঙ্গে আবারও আপনার প্রশ্ন নিয়ে এবং ডাক্তারবাবু তার কি সমাধান দেয় সেটা শুনবার জন্য।
3: পার্সোনাল লোন অফার স্যার,
4: আবার এক্ষুনি ব্লক করছি,
3: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
4: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করবো?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন, ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে, শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
6: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য

0: শুনছেন 100.1 FM গোল্ডে আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে
1: 100.1 FM গোল্ডে আবারও আমরা বিজ্ঞাপন বিরতির পর এসেছি এবং যে কথাতে ছিলাম আমরা সেটাতেই আবারও আমরা যাব।
2: তো খাওয়ার ব্যাপারটা স্পেশালি খুব ইম্পর্টেন্ট, আর

0: পাশে একটা ইসিজি করা হয়, আমরা কিন্তু কোনো ভুল করব না।
1: আচ্ছা,
0: কারণ তার ওই হাই কোলেস্টেরল, ধরুন যার 677 কোলেস্টেরল জন্মের থেকে, তার কিন্তু ওই বয়সে একটা করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, এবং ইসিজি ইজ দ্য প্রাইমারি ম্যানিফেস্টেশন, ইসিজিতে প্রথম ধরা পড়ে। তার সঙ্গে একটা একোকার্ডিওগ্রাম করলেও আমরা কোনো ক্ষতি করব না। কিন্তু তাই বলে আমি বলছি না যে সবাইকে, যে 2 বছরের বাচ্চাকে সবাইকে একটা ইসিজি আর একো করো, তা নয়। কিন্তু আজকাল যে কোনো বাচ্চা যদি হয়, তাহলে অবস্টেট্রিশিয়ান বা গাইনোকোলজিস্ট ছাড়াও একজন পিডিয়াট্রিশিয়ান বা নিওনেটোলজিস্ট, যদি সঠিক ভাষায় আরও বলা হয়, মানে যারা ওই ব্যাপারেই বিশেষজ্ঞ একেবারে বাচ্চাদের, তারা দেখেন যে হার্টে কোনো মারমার আছে কি না। কেন আমরা শুধু করোনারি আর্টারি ডিজিজ বলছি না, অনেক সময় কনজেনিটাল হার্ট ডিজিজে অনেকে ভোগেন, মানে ছোটদের যে গঠনমূলক যে হার্টের ডিজিজ হয়, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, এবং পরিবর্তন মানে এটা একটা অ্যাবেরেশন, নর্মাল নেই, একটা কানেকশন রয়েছে অ্যাবনর্মাল, পিওর ব্লাডটা ইম্পিওর ব্লাডের সঙ্গে মিক্স হচ্ছে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, সেটা যেমন একটা দিক, তেমনি এই 2 বছরের বাচ্চা যার কোলেস্টেরল 400 বা 500 টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল 300, তার কিন্তু হার্ট অ্যাটাকের চান্স আছে। তাদের আমাদের জানতেই পারবো না, যদি আমি না করি আমি তো জানতেই পারবো না। 500 জনে একজন হতে পারে, কিন্তু তাকেও তো আমাদের বাঁচাতে হবে, এটা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা। তাই এমন কিছু তো বেশি টেস্ট আমরা করছি না, একটা ব্লাড সুগার, একটা টোটাল কোলেস্টেরল, এলডিএলও না হয় নাই করলে, যার 500 টোটাল কোলেস্টেরল আছে তাকে আমরা অটোমেটিক্যালি লিপিড প্রোফাইল করব। তার লিটল লাইপোপ্রোটিনে বেশি আছে কি না, ট্রাইগ্লিসারাইডটা একবার দেখে নিই কেমন আছে, দরকার হলে তাকে চিকিৎসা করতে হবে। এবং চিকিৎসা করলে এই যে 9 বছর বয়সে তার বাইপাস সার্জারির দরকার হচ্ছে, সেটা কিন্তু টোটালি প্রিভেন্ট করা যাবে। এবং আমাদের একজন সায়েন্টিস্ট, কার্ডিয়াক সায়েন্টিস্ট সেলিম ইউসুফ বলে, উনি একটা স্টাডি করেছিলেন 52টা কান্ট্রিতে করে, অনেক হাজার পেশেন্টের ওপর, 15,000 পেশেন্টের ওপরে। তো সেই স্টাডিতে উনি দেখিয়েছিলেন যে 95%-এর বেশি কেসে হার্ট ডিজিজ ইজ প্রেডিক্টেবল। এই যে করোনারি আর্টারি ডিজিজ, এটা 95% কেসে প্রেডিক্টেবল, 95% কেসে প্রিভেন্টেবল, এবং 95% কেসে কিউরেবল, অর্থাৎ এটাকে কিন্তু ঠিকও করা যায়। আমি যে কথা বারে বারে বলছি যে ট্রিপল ভেসেল হয়েছে দেখে যে আমরা ভয় পাবো তা নয়, আমাদের কাছে আকছার পেশেন্ট আসছেন, 2000 বা 2002 সালে বাইপাস সার্জারি হয়েছে, এখন এসছেন একটা দুটো গ্রাফ বন্ধ হয়ে গেছে, ব্যথা হচ্ছে একটু, আমাদের কাছে এসছেন, আমরা আবার এনজিওপ্লাস্টি করে দিলাম, আবার 20 বছর ঠিক থাকবে। কাজেই আমাদের কাছে এগুলো মনে হয় না যে এগুলো হলেই প্রাণঘাতী, নিশ্চয়ই চিন্তার ব্যাপার আছে, এর মর্টালিটি আছে, কিন্তু তার মানে এই নয় যে এটা হলেই মারা যাবে।
1: আচ্ছা, প্রচুর প্রশ্ন আসছে, আমাদের শ্রোতারাও ফোন করছেন এবং হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসছে। এই মুহূর্তে আমরা একজন শ্রোতাকে পেয়ে গেছি, 2248085 এ কে রয়েছেন? নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ
3: শুনছি, বলুন।
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি ধুলাগড়ি উত্তরপাড়ার ব্যানার্জিপুর থেকে বলছি, বাবলু মুদি।
1: বলুন বাবলু বাবু।
2: বলছি দেখুন, আমার বয়স 63+, আমার হাইট 5'10". আমি প্রেসারের ওষুধ খাই, কম্পোজিশনটা বলতে বাধ্যই হচ্ছে টেলমিস্টান অ্যামলোডিপিন খাই, কিন্তু আমার প্রেসার ঠিকই মোটামুটি থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার প্রেসারটা ভ্যারি করে, ধরুন আমার ওপরের প্রেসারটা থাকছে 120 বা 130, নিচেরটা 70, কোনোটা 60, কোনোটা 65। তা এটা কি আমার কোনো শারীরিক কিছু প্রবলেম সিমটম পাচ্ছি কি আমি?
0: না না, আপনি একদম,
1: আপনি শুনতে থাকুন,
0: আপনি একদম ভালো মেজাজে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এটা খুব ভালো প্রেশার আপনার 120 বাই 70। অনেকেই এটা বলেন যে আমার নিচের প্রেশারটা 70 হয়ে গেল। আমাদের ব্লাড প্রেশারের যে ধরন, সেটা হচ্ছে যে 50 বছর বয়সের পরে আমাদের ওপরের প্রেশারটা বাড়তে থাকে, অর্থাৎ সিস্টলিক ব্লাড প্রেশার, আর নিচের ব্লাড প্রেশারটা কমতে থাকে। কাজে অনেকের 80 আছে, সেটা 70 হয়ে যায়, ওষুধ খেলে সেটা 60 হয়ে যায়, তাতে আপনি চিন্তার কিছু কারণ নেই। আপনি একটু সাবধানে থাকবেন, ওষুধপত্রগুলো খাবেন, হাঁটাচলা করবেন, আর দুশ্চিন্তা মুক্ত হন, একদম বিন্দাস থাকুন, খুব ভালো মনে থাকুন, ভালো মেজাজে থাকুন,
3: মানে ভালো মনে থাকলে হৃদয়ও ভালো থাকবে।
1: হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসেছে, দীপঙ্কর দাস প্রশ্ন করেছেন, কোথা থেকে করেছেন লিখেছেন, হার্ট অ্যাটাক আটকাতে কি অ্যাসপিরিন কাজ করতে পারে?
0: হ্যাঁ, অ্যাসপিরিন ডেফিনেটলি কাজ করে হার্ট অ্যাটাক
1: আটকাতে। কতটা কিভাবে খেতে হবে
0: আমরা কখনো বলি না। খুব ভালো প্রশ্ন করেছেন, আবার জেম অফ এ কোয়েশ্চেন। তো ব্যাপার হচ্ছে খুব ভালো ভালো প্রশ্ন আসছে, থ্যাংক ইউ আমাদের দর্শক শ্রোতা।

0: আমি আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জানাই। তো খুব ভালো ভালো কোয়েশ্চেন করছেন আপনারা। তো ব্যাপার হচ্ছে অ্যাসপিরিনের প্রাইমারি প্রিভেনশনে কিন্তু ইউজ অনেক কমে গেছে। আছে যেটা সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট উইথ ওয়ান অর মোর যদি সিভিয়ার রিস্ক ফ্যাক্টর কিছু থাকে, ধরুন একটা ডায়াবেটিক পেশেন্ট ওভার ডায়াবেটিক, তিনি হয়তো ওষুধ খান বা ইনসুলিন ইঞ্জেকশন নেন, তার সঙ্গে তার কোলেস্টেরল 300 বা তিনি দিনে 20টা স্মোক করেন, তা সেই পেশেন্ট কিন্তু হাই রিস্ক পেশেন্ট, তাকে একটা 75 মিলিগ্রামের অ্যাসপিরিন দেওয়াই যেতে পারে। আমরা লো ডোজ অ্যাসপিরিন ইউজ করি, দেখা গেছে যে 30 মিলিগ্রাম অবধি অ্যাসপিরিন যদি আপনি দেন সেটাও কাজ করে। আমরা খুব হাই ডোজে অ্যাসপিরিন ইউজ করি না। আর যদি 80 কেজির বেশি ওজন কারোর হয়, কেউ কেউ বলেন যে না 150 মিলিগ্রাম দেওয়া ভালো। তো যাই হোক, আমরা একটা করে অ্যাসপিরিনের বড়ি এই সব ক্ষেত্রে প্রাইমারি প্রিভেনশনের জন্য ইউজ করি। আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যে আমার হার্টের রোগ আছে, আমি জানি আমার হার্টে ব্লক আছে, আমার একটা স্টেন্টিং হয়ে গেছে বা আমার একটা বাইপাস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাসপিরিন খেতে হবে। প্রথমে 1 বছর আমরা DAPT দিই, অর্থাৎ ডুয়াল অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, অ্যাসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল, আর অ্যাসপিরিন প্লাস টাইকাগ্রেল, আর অ্যাসপিরিন প্লাস প্রেসুগ্রেল। তারপরে আমরা শুধু অ্যাসপিরিন বা আজকালকার দিনে শুধু ক্লোপিডোগ্রেল আমরা কন্টিনিউ করি। যে অ্যাসপিরিন ডেফিনেটলি হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে, কিন্তু আমরা মুড়ি মুরকির মতো সেটা ইউজ করি না, করার দরকার নেই। আমরা বললাম যে প্রাইমারি প্রিভেনশনে যে লো রিস্ক গ্রুপ, মিডিয়াম রিস্ক গ্রুপ, যিনি শুধু ডায়াবেটিক তাকেও দেওয়ার দরকার নেই, তার প্রাইমারি প্রিভেনশন আমরা এমনিতেই করতে পারব।
1: বয়সকালে যে হার্ট অ্যাটাকের সমস্যাটা একটু বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে কি বয়স একটু বাড়লেই আমাদের বাড়িতে অ্যাসপিরিনটা রাখতে হবে?
0: রাখাটা ভালো এবং সলিউবল অ্যাসপিরিন রাখাটা ভালো। আমি নামটা বলতে পারছি না, আপনারা যদি অ্যালাউ করেন আমি বলতে পারি, কিন্তু কমার্শিয়াল নামটা বলা ভালো একদিক থেকে, যে তাহলে আমাদের জনগণ যারা শ্রোতা আজকের তারা সেটা রাখতে পারবেন, এবং তাদের যদি সত্যি সত্যি হার্ট অ্যাটাক কখনো হয় তাহলে তারা ওই ওষুধটা যদি জিভের তলায় রাখেন এবং গলিয়ে নেন নাইট্রেট জাতীয় ওষুধের মতো, তাহলে দেখা যায় যে শতকরা 25% ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ইনসিডেন্স খুব কমানো যায়, এবং হার্ট অ্যাটাক হলে হার্ট অ্যাটাকের ড্যামেজ কমানো যায় এবং মৃত্যু কমানো যায়, আর অনেক সময় যদি কেউ খুব লাকি হন পুরোপুরি হার্ট অ্যাটাক অ্যাভয়েড করা যায়। আমার মনে হয় আপনারা অনেকেই টাইমস ম্যাগাজিনে বেরিয়েছিল, একজন ভদ্রমহিলা বয়স্ক উনি এতে যাচ্ছিলেন, প্লেনে যাওয়ার সময় বুকে ব্যথা ওঠে, এয়ার হোস্টেসের সন্দেহ হয় যে ওটা হার্টের ব্যথা, হার্ট অ্যাটাকে, উনি সঙ্গে সঙ্গে একটা অ্যাসপিরিন দেন, উনি নেমে একটা ECG করেন এবং ওনার হার্ট অ্যাটাকটা পুরোপুরি অ্যাভয়েডেড হয়েছে। তাহলে ধরা পড়লো কী করে, ওনার কার্ডিয়াক এনজাইম ট্রপাইটা এলিভেটেড হয়ে গেছে অল্প পরিমাণে। ট্রপাই যদি স্মল মায়োসাইট ড্যামেজ হয় তাতেও কিন্তু বাড়ে, খুব সেন্সিটিভ, হাইলি সেন্সিটিভ।
1: আমরা আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে, তারপরে
2: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
4: ছোট্ট বিরতির ওপারে ফিরে এলাম আরও একবার আপনাদের সঙ্গে 100.1 MHz AIR FM গোল্ডে, মৌসুমী কল্পলাল সঙ্গে আরোগ্য নিয়ে। আর আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ধীমান কাহালি। প্রচুর প্রশ্ন আসছে আমাদের সঙ্গে ডাক্তারবাবু, যেমন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, কে করেছেন, ডক্টরবাবুকে নমস্কার, হাওড়া থেকে রঞ্জন লিখেছেন, আমার স্ত্রীর বয়স 43, তার হার্টের সমস্যা আছে, তো সে কি কোনো 3 মাসের বাচ্চাকে কোলে নিতে পারে?
0: হ্যাঁ, নিতে পারেন, আরামসে নিতে পারেন, কোনো অসুবিধা নেই।
1: আমাদের ফেসবুক লাইভেও অনেকগুলো প্রশ্ন এসেছে। ফেসবুক লাইভের নাম, মানে ফেসবুকের নাম হচ্ছে তার কিং কর্তব্য বিমূঢ়, আমি জানি না আসল এটাই নাম কিনা। তিনি বলছেন, এখন তরুণ তরুণীদের মধ্যে যে হার্ট অ্যাটাকের প্রবণতাটা দেখা যাচ্ছে, তার প্রধান কারণগুলো কী কী সেটা আমরা একটু আগেই আলোচনা করেছি, বলছে যে এগুলো কীভাবে প্রিভেন্ট করব।
0: প্রিভেন্ট মানে যেগুলো বললাম, যে দয়া করে সিগারেট খাবেন না, বিড়ি খাবেন না, ওই খৈনি মুখে রাখবেন না, পান মশলা খাবেন না, মোটা হলে রোগা হয়ে

0: বেশি খাবারের দিকে যাবেন না, তাই বলে খাবার ভুলেও যাবেন না। আর তার সঙ্গে রোজ সকালে 3-4 কিলোমিটার জোরে হাঁটুন, বা যদি কোনো সুইমিং পুল কাছাকাছি থাকে বা পুকুর থাকে ভালো জল, সেখানে আপনি সাঁতার কেটে নিন আধ ঘন্টা, কোনো রোগ হবে না। তার সঙ্গে ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ রাখুন, ডায়াবেটিস ফাস্টিং সুগার 100, পিপি সুগার 140-এর মধ্যে, কোলেস্টেরল থাকলে লো কোলেস্টেরল 100-110 এরকম রাখুন, এলডিএল কোলেস্টেরল 70 বা তার কমে, হাই ব্লাড প্রেশার থাকলে 120/80 বা তার কমে। আর খুব ভালো থাকুন, বিন্দাস থাকুন, লোকের ভালো করুন, সোসাইটাল হন, অর্থাৎ মানুষের সঙ্গে মিশুন, সবার সঙ্গে মিশুন, আলোচনা। যারা দেখা যায় যে এক্সট্রোভার্টেড, যারা সোসাইটাল অর্থাৎ সামাজিক জীব, যাদের বন্ধু বান্ধব আছে, পাড়ার মাঝে মাঝে রোয়াকে বসে আড্ডা দেন, ক্লাবে যান, হ্যাঁ, যারা একটু হয়তো অ্যারিস্টোক্রেট তারা ক্লাবে যান, তো গিয়ে আড্ডা দেন, তো তারা দেখা যায় যে এই যে পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক ফ্রেন্ডশিপ, এটা আমাদের হার্টকে প্রোটেক্ট করে।
1: ঠিক তাই। এবং এরপরে আমাদের না বেশ কিছু প্রশ্ন আসছে, যেমন বলছে নাইট্রেট অর অ্যাসপিরিন উইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর হার্ট অ্যাটাক।
0: দেখুন আমি প্রিভেনশন দুটো যদি আপনি, আবার দারুণ দারুণ সব প্রশ্ন আসছে, একেবারে নিক্তিতে ওজন করে,
1: নামটা বলেননি,
0: নিক্তিতে ওজন করে লজ্জা পাচ্ছেন, নিক্তিতে ওজন করে বলতে হবে যে কোনটা ভালো। ডেফিনেটলি অ্যাসপিরিন ভালো, কারণ অ্যাসপিরিন হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারে, হার্টের মাসল ড্যামেজ কমাতে পারে, এবং হার্টের জনিত হার্ট অ্যাটাক জনিত মৃত্যু কমাতে পারে। সো ইট ইজ ডেফিনেটলি বেটার দ্যান নাইট্রেটস। নাইট্রেটস হার্ট অ্যাটাকের যে ব্যথা হয় সেটা টু সাম এক্সটেন্ট রিলিভ করে, কিন্তু ফুললি রিলিভড হয় না।
1: বেশ, আমাদের ফেসবুক লাইভে অনেকগুলো প্রশ্ন আছে, যেমনটা বলছিলাম,
0: আপনি করুন, আমি তাড়াতাড়ি উত্তর দিই।
1: প্রশ্নতে
0: আমরা বলি শর্ট বার্স্ট, মানে খুব তাড়াতাড়ি উত্তর আর কি, একটা সেশন থেকে আস্তে আস্তে উত্তর।
1: ঠিক তাই, এবং মানে শর্ট বার্স্টের জন্য আমরা অনেক কিছু জানতেও পারছি, এটাও ঘটনা। অসীম সেন, হ্যাঁ অসীম সেন, তিনি বলছেন, ডাক্তারবাবু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য। বলছে আমার বয়স 56 এবং ব্লাড প্রেশার, থাইরয়েডের ওষুধ ও হাইসেন ট্যাবলেট রোজ খেতে হয়। আমার 2023 জুলাই মাসে পিটিউটারি অ্যাডিনোমা হয়েছিল এবং থাইরয়েড গ্রন্থি বাদ দিতে হয়েছিল, একটা চোখ নষ্ট হয়ে গেছে, কোনো নেশা বা বদ অভ্যাস আমার নেই, কোনো বাইরের খাবার খাই না, এখন অফিসে কাজ করি, সুস্থ থাকতে রোজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আমার আর কি কোনো রকম সাবধানতা অবলম্বন করতে হবে যদি ডাক্তারবাবু একটু পরামর্শ দেন? অসীম সেন, বিকে পাল অ্যাভিনিউ, কলকাতা 5-3।
0: অসীমবাবু, প্রথমেই আমি প্রার্থনা করব যে আপনি খুব খুব ভালো থাকুন, দীর্ঘায়ু হন, শতায়ু হন, খুব ভালো থাকুন, আর অত ভয় পাবেন না। আমরা যে কটা লাইফস্টাইল মেজার বললাম আপনি সে কটা মেনে চলুন, আর তার সঙ্গে মাঝে মাঝে চেক আপটা ভুলবেন না, সেটা খুব ইম্পর্টেন্ট।
1: ফেসবুকে অনেকে,
0: ডাক্তারবাবু যেরকম বলেছেন ঠিক সেভাবে চেক আপ করুন।
1: ফেসবুকে অনেকে প্রশ্ন না করলেও, যেমন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার থেকে, তিনি কিন্তু বলছেন যে সাথে আছি এবং তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, মানে তিনি যেটা ভেবেছিলেন প্রশ্ন করবেন সেটা পেয়ে গেছেন।
2: মানে আপনি আমাদের
0: আলোচনা, আপনার আরও কিছু প্রশ্ন আপনি চিন্তা করুন, আমরা আপনার সঙ্গে, আমরাও আপনার সঙ্গে আছি।
2: আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন, হার্ট অ্যাটাক না হার্ট ফেল কোনটা?
0: দেখুন,
1: হার্টটা ঠিক,
0: অনেকে ফেলিওর মানে যে হার্ট অ্যাটাক হয়েছে নট নেসেসারিলি, আবার হার্ট অ্যাটাক হলেই যে ফেলিওর হবে তাও নয়। হার্ট অ্যাটাক মানে একটা আর্টারি বন্ধ হয়ে গেল হার্টের, এবং সেই আর্টারির যে টেরিটরি সেখানকার মাসলটা মারা গেল, নেক্রোসিস হলো ইংরেজিতে বলি আমরা, আমরা ইংরেজিতে বলি মায়োকার্ডিয়াল ইনফাংশন, অর্থাৎ হার্ট অ্যাটাক সোজা বাংলায় লেমান্স ল্যাঙ্গুয়েজে, তো হার্টের মাসলটা নষ্ট হয়ে গেল। কিন্তু সেটা যদি খুব বেশি পরিমাণে না হয় তাহলে কিন্তু হার্ট ফেলিওর হয় না। বাট হার্ট অ্যাটাকের অনেক ক্ষেত্রে, আমি বলবো শতকরা 50% ক্ষেত্রে হার্ট ফেলিওর হয়। কোনো কোনো সময় ওভার্ট, মানে পেশেন্টের খুব শ্বাসকষ্ট হচ্ছে, দুদিকে রাল্স জমে গেছে, এক্স রে করলে কনজেশন রয়েছে, সো অন অ্যান্ড সো ফোর্থ, আর কিছু কিছু অংশে দেখা যায় যে সেটা হচ্ছে গিয়ে ইনসিপিয়েন্ট হার্ট ফেলিওর রয়েছে, অর্থাৎ একটু শ্বাসকষ্ট হচ্ছে ডাক্তারবাবু, কিন্তু সেরকম ক্রেপস নেই, দু একটা ক্রেপস দুদিকে পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের ডাক্তারবাবুদের ব্যাপার, এর বিস্তৃত আলোচনায় আমরা যাব না, মানে খুব বেশি হার্ট ফেলিওর নেই। আর হার্ট ফেলিওর হলেই যে হার্ট অ্যাটাক হয়েছে নট নেসেসারি, যেমন ধরুন হাই ব্লাড প্রেশারের কারণে হার্ট ফেলিওর হতে পারে। এইমাত্র আমার একজন এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট ভর্তি হলেন, তার হার্ট রেট 180 চলছে, আমি ওষুধপত্র দিয়ে আপনাদের এখানে এসেছি অনুষ্ঠানে, তো তার থেকে হার্ট ফেলিওর হতে পারে, কারণ হার্টটা তো আমাদের 180 রেটে করার জন্য তৈরি হয়নি, 70-80 রেটে চলার জন্য তৈরি হয়েছে, 60-70 থাকে আমাদের নর্মালি, তো সেই জন্য হার্ট রেটটা অত বেড়ে গেলে সামলাতে নাও পারে, হার্ট ফেলিওর হতে পারে। তেমনি রিউম্যাটিক হার্ট ডিজিজ আমরা এখনও আলোচনা করিনি, পাশ্চাত্যে এটার কোনো সমস্যা নেই, ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা সেখানে ওরা রিউম্যাটিক হার্ট ডিজিজ কি জানে না, ওদের ডাক্তারি ছাত্ররা আমাদের দেশে আসে ওদের কানকে তৈরি করতে কোনটা মাইট্রাল

0: স্টেনোসিস, কোনটা রিউম্যাটিক এওরটিক স্টেনোসিস, তাতে ভ্যালভটা ছোট হয়ে যায়, আবার ভ্যালভের রিগার্জিটেশন হয়, লিক হয়। তো ওরা সেগুলো শিখতে এখানে আসেন, কেন ওদের দেশে ওগুলো নন এন্টিটি হয়ে গেছে। ফ্রান্সে যেরকম কিছু কিছু নর্থ আফ্রিকা থেকে, আলজেরিয়া বা ওই সব জায়গার থেকে যায়, কিন্তু মোরাললেস ওটা অ্যানিহিলিয়েটেড ওদের দেশে। কিন্তু আমাদের দেশে কমে গেল, রিউম্যাটিক হার্ট ডিজিজ কমে গেছে, কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি ফর হার্ট ফেলিওর। এই করোনারি আর্টারি ডিজিজ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর। কার্ডিওমায়োপ্যাথি, আমাদের যারা ফেসবুকে দেখছেন বলি, আমাদের হার্টটা এরকম ছোট, এরকম 60-70 রেটে রেগুলারলি পাম্প করে যাচ্ছে, যাদের কার্ডিওমায়োপ্যাথি আছে তাদের হার্টটা বড় হয়ে গেছে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির কথা বলছি, তাদের হার্টটা এরকমভাবে পাম্প করছে। বড়া দিলওয়ালাস হিন্দি সিনেমায় খুব ভালো, আমরা সবাই তাকে হিরো বলি, কিন্তু আমাদের কাছে এই কার্ডিওলজিস্টের কাছে আমরা ছোটা দিলওয়ালে চাই, আমরা বড়া দিলওয়ালা চাই না, ঠিক আছে। আর তাছাড়া হাই কার্ডিওমায়োপ্যাথি অন্যান্য রকম আছে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যাতে হার্টের মাসলটা মোটা হয়ে যায়, যাতে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন বলি, মানে নর্মালি দেখালাম যে এটা অ্যাকশন করছে না, রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, আর ওটাতে ইজেকশন ফ্র্যাকশনটা ভালো আছে কিন্তু হার্টের মধ্যে ব্লাডটা ভালো ঢুকছে না, কমপ্লায়েন্স প্রবলেম, তাকে আমরা বলি ডায়াস্টলিক হার্ট ফেলিওর বা হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। তাই এরকম সব কারণে হার্ট ফেলিওর হতে পারে, কাজে দুটো সিনোনিমাস নয়, বাট হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলিওর হতে পারে, তবে হার্ট ফেলিওর থেকে হার্ট অ্যাটাক নর্মালি হয়।
1: আমাদের আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আমরা যেহেতু কম বয়সীদের বিভিন্ন রকম হার্টের সমস্যা নিয়ে কথা বলছি, এখনকার কম বয়সী মানেই তো কাজের একটা প্রেশার, একটা টার্গেট ওরিয়েন্টেড কাজ, একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস, এইগুলো কতটা অনুঘটকের কাজ করে হার্টের রোগের ক্ষেত্রে?
0: খুব বেশি করে। কেউ যদি খুব টেন্স থাকেন, তার বসের সঙ্গে তার মানান হচ্ছে না, চাকরি থাকবে কি না ঠিক নেই, এই বাজার, তারপর যদি কারোর চাকরি চলে যায়, বুঝতেই পাচ্ছেন অবস্থা, তো এইসব যদি সিরিয়াস প্রবলেম থাকে তাদের কিন্তু হাই অ্যাংজাইটি, হাই টেনশন থাকে। তাছাড়া আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমি বিশেষ কিছু কথা বলতে চাই না, বাট অনেক কিছু আছে যে আমাদের সমাজে এমন অসাধু লোক রয়েছেন, সেই তাদের অসাধু ব্যাপারটা যদি কেউ জানেন, সাধু লোক জানেন, তাহলেও তার কিন্তু জীবন সংশয় হতে পারে, তার জীবনে প্রবলেম হতে পারে, কারণ এই অসাধু ব্যক্তিদের মানে সাপোর্ট করার জন্য সমাজে অনেকে রয়েছে। আমি আর এর বেশি কিছু বলতে পারবো না, কাজেই ব্যাপার হচ্ছে যে এই সব ব্যাপারগুলো যদি আপনি এ থাকেন, আপনি যদি এরকম বেশি টেন্স থাকেন, তাহলে অফকোর্স হার্ট অ্যাটাক বা সেরিব্রাল স্ট্রোকের চান্স বেড়ে যায়। কিন্তু তাদের এইটা স্ট্রেস কমানোর উপায়ও আছে, তারা যদি দৌড়দৌড়ি করেন, মানে একটু জগিং করলেন, অফকোর্স আফটার ইনিশিয়াল স্ক্রিনিং, আমি যেটা বললাম যে একটা TMT, একটা ECO, একটা ECG, একটু কোলেস্টেরল, একটা সুগার, এগুলো দেখে নিয়ে তারা যদি করেন, দৌড়দৌড়ি করেন, একটু হাঁটাহাঁটি করলেন ব্রিস্ক, এমন হাঁটাহাঁটি যে এসে জামা গেঞ্জি খুলে ফেলতে হবে, ঘাম হয়েছে প্রচণ্ড, তারা কিন্তু অনেকটা কাট ডাউন করতে পারেন তাদের রিস্ক ফ্যাক্টর। আর আরেকটা হচ্ছে সামাজিক সাপোর্ট।
2: আচ্ছা,
0: এরকম যখন টেনশন থাকে, যদি আড্ডা মারে, একটুখানি ক্লাবে গেল, খেলাধুলা করলো, তাতে তারা অনেকটা রিল্যাক্সড হয়ে যান।
1: এই যে আপনি সামাজিক সাপোর্টের কথা বললেন, ঠিক সেরকমভাবে আমাদের ফেসবুক লাইভে কিন্তু বেশ সাপোর্ট আসছেন, যেমন রমিন মান্না বলছেন যে ডাক্তারবাবুকে নমস্কার এবং প্রিয় দুই আমার আজকে আরজে রয়েছে, এটা শুনেই না আমাদের কারণ হাটটা আরও যেন ভালো হয়ে গেল, এবং তিনি প্রশ্ন করছেন না কিন্তু তিনি আমাদের সাথে আছেন, এইরকমভাবেই আমাদের সাথে আছেন,
2: ধন্যবাদ আপনাকে।
1: শ্রী দীপক আছেন, দীপক চক্রবর্তী, হাজরাডাঙ্গা, দেবীনগর, পঞ্চগড়, বাংলাদেশ থেকে। তিনি বলছেন যে আমরা প্রথমেই ডাক্তারবাবুকে নমস্কার জানাচ্ছি, আর বলছেন যে ওষুধ বেশি খাওয়া থেকে কীভাবে আমরা সতর্ক থাকবো, মানে ওষুধ বেশি খেলে কি কিছু তেমন সাইড এফেক্ট থাকে মনে হয়, সেই ব্যাপারে তিনি জানতে চাইছেন।
0: ওষুধ আমাদের খেতে হবে, রোগ হলে ওষুধ খেতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় ওষুধ আমরা খাবো না, আর এর বেশি কিছু বলবো না। আর সব অ্যালোপ্যাথিক ওষুধেরই অল্প বিস্তর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে আবার বলবো
1: ওষুধ না খেলে আরো বেশি তো
0: ভয় পাওয়ার কিছু নেই, যেটা দরকারি ওষুধ ঠিক সেটুকুই খেতে হবে।
2: আচ্ছা, 2248 8085 কোন একজন বন্ধু শ্রোতা রয়েছেন, কে রয়েছেন
1: আমাদের সাথে?
2: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, মৌসুমিদি এবং গল্পলাল দুজনকে নমস্কার
2: করি। নমস্কার, নমস্কার বলুন।
3: আপনাকেও নমস্কার। আমি নিউটাউন নিউটাউন থেকে বলছি, আমার নাম বিশু মন্ডল, আমার 61 বছর বয়স। আমার প্রশ্ন হচ্ছে ডাক্তার কাছে, এই 4-5 মাস আগে আমি হঠাৎ বসে আছি সন্ধ্যাবেলায় গল্প করছি, করতে করতে হঠাৎ যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে এসেছে, চোখ মুখ লাল হয়ে একদম জল জল আসছে আর তুমি লাল হয়ে গেছে আর আমি নিঃশ্বাস

0: নিতে পারছি না। আমি উঠে শুধু এই মাথা মাথা দৌড়াদৌড়ি করছি আর ইশারায় বলছি যে আমাকে একটু জল দাও। তো আমাকে একটু জল দিলো, অনেকক্ষণ পরে দিলো, আমি জলটা খেয়ে তারপরে আস্তে আস্তে আমার শ্বাসটা ফিরলো। তারপরে এই আবার এই 18 দিন হচ্ছে ডাক্তার, যে রাত্রে শুয়ে আছি 2-2:30 সময় হঠাৎ মাত্র
1: আপনি শুতে যান হয়তো 10:30-11 সময়, শোয়ার 2.5-3 ঘন্টা তাই যান তো। হ্যাঁ তো, হ্যাঁ তো এই অঙ্কের মতো ব্যাপার, আমাদেরও কিছুটা আঙ্কিক ব্যাপার রয়েছে। তবে ওদের দুজনের পর আমার হিংসের হচ্ছে যে এত পপুলার, ইমেন্সলি পপুলার। তো যাই হোক, আপনার এই সিমটমটা কিন্তু পুরোপুরি হার্ট ফেলিয়ারের সিমটম হচ্ছে, অর্থাৎ আপনার এই এটাকে আমরা বলি প্যারক্সিসমাল নকটার্নাল ডিসপ্নিয়া। এইমাত্র আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এই পার্টিকুলার সিমটমটাকে যখন শুতে যান 11:30-11:30 সময় বা 10:30 সময়, তখন আপনি একদম ফ্রেশ, কোনো শ্বাসকষ্ট নেই। তারপর আপনি যেই শুলেন, আপনার যে পায়ের ফ্লুইডগুলো যেগুলো জমে গেছিলো, পাটা ফোলা আছে, সেই ফ্লুইডগুলো এসে আপনার লাংসের কাছে জমা হচ্ছে এবং সেগুলো হার্টটা ডিল করতে পারে না বলে আপনি রাত্রিবেলা শ্বাসকষ্ট হচ্ছে। আপনি উঠে বসলে আপনার সুবিধা হয়, আপনি ইমিডিয়েটলি একটা ECG করুন, একটা echocardiogram করুন, একটা এক্সরে চেস্ট করুন, এবং সেটা অবশ্যই আপনার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এবং তার কথা মতো চলুন, আপনি 100% ভালো হয়ে যাবেন।
2: বলুন
1: একটা ওষুধ দেই, তার নাম হচ্ছে ফ্রুসিমাইড, সেটা খুব পপুলার ওষুধ। আমি নামটা বললেই আপনারা যে কেউ রিকগনাইজ করতে পারবেন। আপনি জানলাটা খুলে দেবেন, সোজা হয়ে বসবেন, দেখবেন আপনার সিমটম কমে গেছে। জলটা বেশি খাবেন না, এক ঢোক দুঢোক খেতে পারেন, বেশি খাবেন না,
2: কিন্তু
1: জলটা জমে গিয়ে গন্ডগোলটা করছে।
2: কিন্তু যেগুলো স্যার বললেন সেগুলো কিন্তু মেইনটেইন করতে হবে, টেস্ট
0: করতে পারি কি, নাহলে শুয়ে থাকবো না যে বেশি কষ্ট হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়ব।
1: হ্যাঁ, আপনি শুয়ে থাকবেন না, সেই সময় আপনি উঠে বসে পড়বেন, একদম খাড়া চেয়ারে বসে পড়বেন
2: এবং পরীক্ষাগুলো অবশ্যই করে নেবেন।
3: আমি আশা করি কিছুটা সমস্যার সমাধান আপনাকে করা গেল। আচ্ছা, আমাদের একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন সাধনা মজুমদার, বরানগর ডানলপ থেকে লিখেছেন, পরম শ্রদ্ধেয় ডাক্তারবাবু আমার নমস্কার নেবেন। গত 16 জানুয়ারি 2026 সালে আমার 2 স্টেন্ট বসেছিল, তখন LDL কোলেস্টেরল ছিল 155। বর্তমানে আমি কোলেস্টেরলের ওষুধটা খাচ্ছি, এখন LDL কোলেস্টেরল কমে হয়েছে 20। এই কোলেস্টেরলের ওষুধ কি আমাকে আজীবন খেয়ে যেতে হবে? সম্প্রতি দুই হাতের পেশিতে খুব ব্যথা হয়, আমার বয়স 58। এটাই ওনার প্রশ্ন।
1: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন, আবার খুব ভালো প্রশ্ন করেছেন। যদিও এটা আপনার হচ্ছে সেটা খারাপ লাগছে, বাট আপনি ভালো আছেন, আপনার ডাক্তারবাবু খুব ভালো চিকিৎসা করছেন। তো দেখুন, আমরা যখন আমরা যেটা বললাম যে হিট হার্ড, হিট আর্লি অ্যান্ড হিট ইন এ সাস্টেনেবল ওয়ে, অর্থাৎ হিট কাকে করছি না, এই কোলেস্টেরল ভদ্রলোককে করছি। এর আপনার 155 LDL দেখুন খুব বেশি ছিল, অঙ্কের মতো দেখুন আপনার 2 স্টেন্ট লাগাতে হয়েছে, ব্লক হয়েছিল, এখন দেখুন একটুখানি ওষুধপত্র খেয়ে কয়েক মাসের মধ্যে আবার 16 জানুয়ারির থেকে 26 মে 4 মাস 10 দিন তাতেই আপনার কোলেস্টেরল কমে গিয়ে 155 LDL থেকে 20 চলেছে। 20 একটু বেশি কম, আমরা এই 40-40 কাছাকাছি থাকতে পারলে খুশি হব। তো আপনার ওষুধগুলো একবার ডাক্তারবাবুকে বলুন রিভিউ করতে, উনি ঠিক করে দেবেন। ওই কোলেস্টেরলটা আপনার 50 কম রাখলেই হবে, ভালো থাকুন।
2: আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা হচ্ছে যে ডায়াবেটিস থাকলে হৃদরোগের একটা সম্ভাবনা, যে সেটা একটু আগে আপনি বলছিলেন, তাহলে এই ডায়াবেটিস ছাড়া এবং ব্লাড প্রেশার ছাড়া আর কি কোনো এমন রোগ রয়েছে যেগুলো ওই কোমরবিডিটি টাইপের কাজ করে?
1: অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। তো ব্যাপার হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এবং আনফর্চুনেটলি এই থাইরয়েড ডিসঅর্ডারটাকে আমরা কিন্তু বেশি পাত্তা দেইনি, অর্থাৎ এটার ইম্পর্টেন্সটা আমরা অতটা দেইনি। আমাদের রিকগনাইজ করতে অনেক দশক কেটে গেছে, কিন্তু এখন 2026 বা 2-1 বছর আগে এসে আমরা রিকগনাইজ করেছি যে এই থাইরয়েড ডিসঅর্ডার ইজ অলসো এ ভেরি ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। তাছাড়া যে সবগুলো বললাম, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, পরিশ্রম না করা, অতিরিক্ত মোটা হওয়া, এই ওবেসিটিও কিন্তু একটা ডিজিজ। আমরা আজকাল বলি কার্ডিও মেটাবলিক কিডনি সিন্ড্রোম, অর্থাৎ এটা এমনভাবে কাজ করে, এই ডায়াবেটিসের থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, কিডনিকে ইনভলভ করে, CKD হয়, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হয়, এবং এই স্পেকট্রামটাকে আমরা বলি মানে কার্ডিও মেটাবলিক কিডনি ডিজিজ, CKM সিন্ড্রোম বলে থাকি। তো এটাও কিন্তু আমরা এই

0: সমস্ত চিকিৎসা করতে হয় এবং তাতে এই স্থূলত্ব কমানোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি, ইনজেক্টেবল প্রিপারেশন বা ওরাল প্রিপারেশন। এসিলেক ট্রায়াল বলে একটা ট্রায়াল হয়েছিল, সেটা এই সেমাগ্লুটাইড নিয়ে হয়েছিল। আমিও পিআই ছিলাম, আমি কোম্পানির নাম উল্লেখ করতে পারবো না, বা ড্যানিশ কর্তা ব্যক্তিরাই মেনলি উদ্যোগী হয়েছিলেন, আমরা তাদের সঙ্গে ছিলাম। আমাদের ইন্ডিয়ান পপুলেশনে অনেকে অংশগ্রহণ করেছিলেন। এটা ভালো ওষুধ, কিন্তু এর মুশকিল হচ্ছে যে কোনো স্থূলত্ব কমানোর ওষুধ দেখা গেছে 14 থেকে 16 মাস বা 2 বছর হয়তো ম্যাক্সিমাম কন্টিনিউ করলেন, তারপর সবাই বলে আর খাবো না, আমার তো এখন ওজন কমে গেছে 12-14 কেজি, আর খাবো না। আর যেই কমিয়ে দেন আবার বছরখানেকের মধ্যে 84% ক্ষেত্রে তারা আবার রিগেন করেন সেই স্থূলত্ব। কাজে স্থূলত্ব কিন্তু একটা ডিজিজ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেমন বললেন হাই ব্লাড প্রেশার, আপনি যেমন বললেন হাইপার কোলেস্ট্রলিমিয়া, যেমন ডায়াবেটিস, তেমনি থাইরয়েডের অসুখ, হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, দুদিকেই কাটে, এটা ডাবল এজেড সোর্ড। তার সঙ্গে স্থূলত্ব এবং এই অত্যন্ত ব্যস্ত এই অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড যে আমাকে এইটা করতে হবে, আমাকে আইএস পরীক্ষায় পাশ করতে হবে, আমাকে আইপিএস হয়ে এসপি হতে হবে, ডিজি হতে হবে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এই যে আমাদের এত অ্যাগ্রেসিভ মাইন্ড, আমাকে ডাক্তার হয়ে সিটিভিএস সার্জেন হতে হবে, তা এই যে অ্যাগ্রেসিভ নেচারটা, হয়তো সে অত ব্রিলিয়ান্ট নয় কিন্তু তিনিও চেষ্টা করছেন। আমরা চেষ্টাটাকে প্রশংসা করব, কিন্তু আজকাল সুযোগও অনেক বেশি, এমডিএমএস সব কিছুতে সিট অনেক বেড়ে গেছে, কিন্তু খুব বেশি যারা অ্যাগ্রেসিভ তাদের একটু প্রবলেম হয়। তেমনি সামাজিক ইন্টারাকশনে যারা খুব অ্যাগ্রেসিভ, অনেকে দেখেন, আমরা দেখি, কালকেও টিভিতে দেখছিলাম যে একজন রিয়াক্ট করছেন, তো সেইভাবে আমাদের রিয়্যাক্ট করা উচিত না। আমাদের এই রিল্যাক্সেশন টেকনিকটা আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় জীবনের অঙ্গ করা উচিত। এই রিল্যাক্সেশন টেকনিক যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখবেন আমাদের অনেক শরীর ভালো থাকবে এবং আমাদের লাইফটাও অনেক ইজি হয়ে আসবে।
1: এইটার প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাকে করি, যে এখনকার জেনারেশন, যেহেতু আমরা আজকের এখনকার জেনারেশনের হার্ট অ্যাটাক নিয়ে কথা বলছি বা হার্টের সমস্যা নিয়ে কথা বলছি, এখনকার জেনারেশন মানেই না এই খুব দ্রুত আমরা সব কিছু চাই বা একটু রিল্যাক্স করারও হয়তো সময় নেই, তো সেই ক্ষেত্রে এই যে দ্রুত মানে ফাস্ট ফরওয়ার্ড লাইভের মধ্যে আমরা ঢুকে গিয়েছি, এইটার সাথে সাথে কীভাবে নিজেকে ঠিক রাখবো, নিজের হার্টকে ঠিক রাখবো? রিল্যাক্সেশন মানে তো খুব একটা আমরা এখন কিছু বুঝি না, খুব বেশি হলে তো মেডিটেশন করি, কিন্তু কতটা মেডিটেশন করতে হবে, কোন সময় করতে হবে, নিজেকে ভালো রাখবো কীভাবে, এটা তো বুঝি না, কি বলবেন আপনি হার্ট ভালো রাখার জন্য?
0: প্রথমে কায়িক পরিশ্রমের কথায় আসি, মেডিটেশন ভালো, হার্ট ভালো রাখে, শরীর ভালো রাখে, কিন্তু আমরা যেটা বলি ডাক্তারবাবুরা যে একটু কায়িক পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রম মানে আপনি যদি 150 মিনিট সপ্তাহে হাঁটেন, ব্রিস্ক ওয়াকিং, আপনি যদি হাই ইন্টেন্সিটি ট্রেনিং করেন, মানে আপনি যদি 5 মিনিট খুব জোরে দৌড়ন, স্প্রিন্টিং করার মতো সারা দিনের কাজ আপনি করে ফেললেন, আপনি যদি সিঁড়ি ভাঙেন তো মাউন্টেনিয়ারিংয়ের মতো কাজ হয়, একতলার থেকে ছতলা আমাদের হাসপাতালের যে সিঁড়িগুলো আছে, এত বড় বড় ভালো সিঁড়ি, ওইটা দিয়ে উঠলেই আমাদের 2 বার যদি ওঠেন দিনে, তাতেই আপনার শারীরিক পরিশ্রম হয়ে যাবে। তো এরকমভাবে আমাদের শারীরিকভাবে ফিট রাখতে হবে। মেডিটেশন, আসন, এগুলো এক্সট্রিমলি গুড। আসনে যে রিল্যাক্সেশন হয়, আসনে যে মাসল টিউনিং ভালো থাকে, নিউরো ট্রেনিং ভালো থাকে, অর্থাৎ নার্ভাস সিস্টেমও খুব ভালো থাকে এবং হরমোনাল সিস্টেমও খুব ভালো থাকে, এটা অনস্বীকার্য। কাজে এগুলো কম্বিনেশন করা ভালো। 15 মিনিট আপনি হাই ইন্টেন্সিটি ট্রেনিং করলেন, 10 মিনিট সবার আসন করলেন এবং 5 মিনিট আপনি মেডিটেশন করলেন। আমরা তো যোগী নয়, আমরা অনেকক্ষণ ধরে করতে পারবো না,
2: এই মুহূর্তে রাত 10:51 হয়ে গেছে, সময় খুব কম, কারণ 11টা পর্যন্ত থাকবো আরোগ্য নিয়ে। কোন একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কোন একজন শ্রোতা রয়েছেন 2248-8085 এ।
1: কে আছেন আমাদের সাথে সরাসরি?
3: হ্যালো,
2: হ্যালো,
1: বলুন।
3: হ্যালো,
2: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
3: মৌসুমী কল্পলাল দা
1: বলুন।
3: হ্যাঁ, নমস্কার ডাক্তার বাবুকে, নমস্কার।
2: নমস্কার,
3: বেলগুড়া থেকে লক্ষ্মীঞ্জদা বলছি।
2: বলুন লক্ষ্মীদি।
3: বলছি ডাক্তার বাবু, আমাদের এক আত্মীয়, তার বুকের দুটোটা হাড়ই মানে একদমই, মানে তার যে একটা যে অপারেশন করবে, একটা মানে দুটোটাই একদমই হয়ে গেছে, গোলক হয়ে গেছে। তো এখন এখন তার ছেলে বলেছে যে আমার মাকে যে করে বাঁচাতেই হবে, কারণ ডাক্তার বলছেন যে ওই কোথার দিয়ে কোথায় তা ঢুকে ঢুকে ওষুধ খায়, খেতে খেতে আজকে 2 বছর ধরে খাচ্ছে, কিন্তু কিন্তু তার সুরা কি হবে কি ডাক্তারবাবু আপনাকে?
0: হ্যাঁ, নিশ্চয়ই হবে। আমাদের আজকাল অনেক ভালো চিকিৎসা রয়েছে দিদি, আপনি একদম চিন্তা করবেন না। আপনার আত্মীয়কে একজন ভালো চিকিৎসকের কাছে পাঠিয়ে দিন, কার্ডিওলজিস্টের কাছে। আজকাল আমাদের হাতেও অনেক অস্ত্র রয়েছে, আমরা অনেক

0: কঠিন রোগকেও সোজা করতে পারি। কাজেই এটা নিয়ে চিন্তা করবেন না, উনি ভালো হয়ে যাবেন আমি বিশ্বাস করি, স্ট্রংলি বিশ্বাস করি। আগেকার দিনে যেগুলো আমরা ভাবতাম যে অপ্রতিরোধ্য, এমনকি 2026 সালে মানে পাবলিশ যে বই আমরা সারা পৃথিবীতে ফলো করি, তাতে হার্ট ফেলিওরের পরে যে মৃত্যুর ফিগার্স দেয়া হয়েছে, এবং সেগুলো বিভিন্ন কোটেশন দিয়ে, মানে এমনি এমনি দেওয়া হয়নি, ফ্রেমিংহাম স্টাডি, বিখ্যাত সব স্টাডির থেকে, কিন্তু আমরা যা বাস্তবে দেখতে পাচ্ছি আমাদের হার্ট ফেলিওরে মৃত্যুর হার খুবই নগণ্য, খুবই কম।
1: আচ্ছা, হার্টের ব্লক বলি না, ব্লকেজ, এটার কি প্রাথমিকভাবে বোঝার কোনো উপায় আছে?
0: একশোবার উপায় আছে। তো উপায় বলতে স্ক্রিনিং, ওই বললাম কোলেস্টেরল বেশি, যার 300 কোলেস্টেরল আছে তাকে তো আমরা একবার স্ক্রিন করব, তাকে একবার সিটি করোনারি অ্যানজিওগ্রাম করতে বলবো। বিদেশে আজকাল আমাদের বন্ধুবান্ধব কার্ডিওলজিস্ট যারা আছে তারা বলে, ধীমান তোমরা কীরকম ফ্রিকোয়েন্সিতে সিটি করোনারি করো? তাহলে আমরা খুব কম করি। তা ওরা বলে, আমরা দেখো 50 বছর হয়ে গেলে আমরা সব ওখানে 5 বছর অন্তর অন্তর সিটি করোনারি অ্যানজিওগ্রাফি করি ইউএসএতে, তাহলে খুব ভালো করো, কিন্তু ওই ডাইটা তো হার্টের কিডনির পক্ষে অত ভালো না। বলে হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। কাজে আজকাল আমরা স্ক্রিন করে এমনকি দেখা যায়, আপনারা জানেন যে 70% ব্লক হলে আমরা ইন্টারভিউ করি, আমরা ইন্টারভেনশনিস্টরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, বা সার্জেনরা মাল্টিভেসেল হলে, যেরকম আপনি শুনছিলেন 3টে আর্টারি বন্ধ, অনেকগুলো জায়গায় বন্ধ, সেখানে আমরা বাইপাস সার্জারি করি। তা এই যাই করি না কেন, ওষুধেরও খুব ভালো চিকিৎসা আজকাল হয়, কিন্তু কোনটা কার লাগবে সেটা ডাক্তারবাবুই ঠিক করবেন। কিন্তু আজকাল আমরা অনেক রোগকে অতিক্রম করতে পেরেছি, আর আমরা তার একটা মূল কারণ হচ্ছে যে আমরা আর্লি স্টেজে এই অসুখটাকে ডিটেকশন করতে পারি। যেমন ধরুন 20-30% ব্লকেজ, আমরা একদিন জানতাম 70% না হলে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করব না, প্রক্সিমাল আর্টারিতে 50% ব্লক না হলে আমরা বাইপাস গ্রাফটিং করব না। কিন্তু আমরা এখন বলছি যে নির আইভাস বলে একটা ইনভেস্টিগেশন বেরিয়েছে, যাতে আমরা বুঝতে পারি 20-30% ব্লক, যেটাকে বলা হয় যে না না এমন কিছু নেই, অনেক আমরা ওষুধ বন্ধ করে দিই, ওতে আমরা করি না, আমি পার্সোনালি করি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেইগুলোর থেকেও বড় হার্ট অ্যাটাক হতে পারে, এবং আমরা বলি সেগুলোকেও ট্রিটমেন্ট করা দরকার।
2: বেশ, আমাদের সময় একদম ধীরে ধীরে ধীরে ধীরে কমে আসছে, আমি শেষে একটু জানতে চাইবো যে অ্যাডভান্স এখন যে ট্রিটমেন্টগুলো এসেছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনছি রোবোটিক ট্রিটমেন্ট, তো সেই ক্ষেত্রে হার্টের চিকিৎসার ক্ষেত্রেও কিরকম রোবোটিক ট্রিটমেন্টের আবির্ভাব
0: হয়েছে? রোবোটিক সার্জারি অনেক হচ্ছে, এবং রোবোটিক স্টেন্টিংও হচ্ছে, বাট মানুষের হাত সবচেয়ে ভালো, রোবটের চাইতেও ভালো, আর রোবটকে কিন্তু মানুষের হাতই চালনা করে, হাত এবং ব্রেন, কাজেই এটা আমাদের মনে রাখতে হবে।
2: মানে ব্লকেজ মানেই অপারেশন করতে হবে, সেটা কি ঠিক?
0: নট নেসেসারিলি, আমি যেটা বললাম যে শতকরা 50% যদি ব্লক থাকে আমরা তাকে অপারেশন স্টেন্টিংও করি না, বাইপাস সার্জারিও করি না, প্রোভাইডেড সেটা খুব প্রক্সিমালি নেই। করোনারি আর্টারির একদম গোড়াতে যদি ব্লকেজ থাকে 50%, তাহলে হয়তো আমরা তাকে ইন্টারভিউ করি, কিন্তু তাছাড়া আমরা 70% না হলে নর্মালি ইন্টারভিউ করি না। যে ব্লকেজ হলেই করতে হবে, যা 30-40% ব্লক আছে তাকে কিছুই করার দরকার নেই।
2: আর শোনা যায় যে হার্ট অ্যাটাক হওয়ার নাকি বেশ কিছুদিন আগে থেকে শরীর জানান দেয় যে তার হার্ট অ্যাটাক হতে পারে।
0: নট নেসেসারিলি, অনেক সময় হার্টের একটাই ফার্স্ট ওয়ার্নিং সাইন।
1: আচ্ছা, মেন্টাল স্ট্রেস যেটা বলিস সেটা কি হার্ট অ্যাটাকের বা হার্টের সমস্যা?
0: আমরা একটু আলোচনা করলাম যে অ্যাংজাইটি স্ট্রেস, ম্যাডাম বলছিলেন যে আজকালকার দিনে অনেকের ইয়াং জেনারেশন টাইপ এ পার্সোনালিটি, হাইপার ডাইনামিক, এই করতে হবে আমাকে, এই সীমার মধ্যে করতে হবে, এই করতেই হবে আমাকে,
2: টার্গেট ওরিয়েন্টেড,
0: বাড়ির হাতে চাপ রয়েছে, এই তোমাকে এটা করতে হবে, এই তুই করিস নি, বকাঝকা করলো যে এরকম ভাবে কেন পাস নিয়ে নম্বর, এটা সবাইকে বুঝে চলতে হবে, সবাই ব্রিলিয়ান্ট নয়, সবাই সব কিছু করতে পারে না, আমরা যেটা করতে পারি সেটা কে মানানসই জীবনে এনে তার সঙ্গে সমঝোতা করে সেভাবে আমাদের জীবনশৈলী ঠিক করতে হয়।
2: ঘুমের সাথে হার্ট অ্যাটাক,
0: ও ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের বাদ করে
2: গেছে, কতটা জরুরি ঘুম এবং হার্ট
0: অ্যাটাক? জেমফে কোশ্চেন ম্যাডাম, থ্যাংক ইউ। তো ভালো ঘুমটা খুব দরকার, শুধু ঘন্টার হিসেবে, ঘন্টার নিরিখে করলে হবে না, 7-9 ঘন্টা আমরা ঘুমোতে বলি, 7 ঘন্টার কম ঘুমালেও শরীরের পক্ষে ভালো না, 9 ঘন্টার বেশি ঘুমালে স্ট্রোকের চান্স বেড়ে যায়।
1: আচ্ছা,
0: কাজে কুম্ভকর্ণও হওয়া চলবে না, আবার আমরা মানে VVIP হয়ে গিয়ে 2.5 ঘন্টা ঘুমোলাম সেটাও ভালো নয়, আমাদের বাধ্য হয়ে অবশ্য করতে, আমার পরশুদিনই রাত্রিতে 2.5 ঘন্টার বেশি ঘুমোতে পারিনি, তো কন্টিনিউয়াসলি ফোন এসছে, যেতে হয়েছে হাসপাতালে, সো অন অ্যান্ড সো ফোর্থ। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে কাজে আমাদেরকে ঘুমটা খুব ভালো দরকার, ঘুমের সম্বন্ধে কয়েকটা অ্যাডজেক্টিভ আমাকে যোগ করতে হবে, 1 নম্বর হচ্ছে অফকোর্স টাইমিং, 7-9 ঘন্টা, সাউন্ড স্লিপ, ভালো ঘুম,
2: গভীর ঘুম যাকে বলে,
0: গভীর ঘুম, নট ডিস্টার্বড, এবং ধরুন কারোর হয়তো কীরকম আমি উদাহরণ দিচ্ছি, কারোর প্রস্টেট বড় হয়েছে, আজকাল জানেন 60-70 বছর কেন 50 বছরের ওপরেই অনেকের প্রস্টেট তাকে নকচি ইয়া 3 বার উঠতে হয়। মানে মশাই আপনি ঘুমোন কখন? আপনি যদি 3 বার ইউরিন করতে যান তাহলে আপনি ঘুমোচ্ছেন কখন? আপনি ভালো করে ওষুধ বিষুধ খান, প্রস্টেটের অনেক চিকিৎসা রয়েছে, সার্জেনকে দেখান, নিউরো সার্জেনকে। আমাদের আপনি জল বেশি খাবেন না যাওয়ার, আমি জাস্ট একটা ইনস্ট্যান্স দিচ্ছি। তো সেরকম যার খুব বেশি টেনশন আছে তাকে টেনশন মুক্ত হয়ে এবং কিছু কিছু মানে মেলাটোনিন জাতীয় ওষুধ আছে যেগুলো ঘুমে সাহায্য করে। আমি বলছি না যে হোলি খাবেন, যেমন কিউই বলে একটা ভালো ফল আছে যাতে প্রচুর ভিটামিন সিও থাকে, যদি ঘুমের আগে খাওয়া যায় অনেক সময় দেখা যায় যে ভালোই ঘুম হয়। আর ঘুমের আগে একদম কাম অ্যান্ড কোয়াইট করে, ঘর একদম অন্ধকার করে, লাইট নিভিয়ে দিয়ে নিজেকে রেস্টফুল করে সবাসনে গিয়ে বা এরকম রিল্যাক্স করে ঘুমোলে খুব
1: ভালো। সময় ভীষণ কম আমাদের, এবার মানে বিদায় নিতে হবে, কিন্তু ছোট করে বলবেন যে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে
0: হার্ট ভালো রাখার জন্য ধূমপানে বিরত থাকুন, তামাক জাতীয় জিনিসের থেকে দূরে থাকুন, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লাইপোপ্রোটিনে একদম নর্মাল লেভেলে রাখুন, ডায়াবেটিসের ব্লাড সুগার নর্মালে রাখুন, মোটা হবেন না, রোগা থাকুন, শরীরের দিকে নজর দিন, কায়িক পরিশ্রম করুন, খুব বিন্দাস থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, বেশি অ্যাগ্রেসিভ হবেন না, পাড়ার সবার সঙ্গে ভালো রিলেশন রাখুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে মিশে চলুন, দেখবেন আপনি অনেক ভালো আছেন। হার্টের অসুখ কেন, স্ট্রোক, ক্যান্সার সব অসুখ আপনার থেকে অনেক হাজার কিলোমিটার দূরে আছে। নমস্কার।
2: আমরাও জানি যে আমরা কিন্তু দূরে বেশি থাকবো না, কারণ 10 মিনিটের ব্রেক নেব, আবারও আরোগ্য থেকে বিদায় নেব, কিন্তু দুনিয়া.com-এ ফিরব।
1: ডাক্তারবাবু আমাদের মধ্যে ছিলেন,
0: এবং আমার শ্রোতাদেরও ধন্যবাদ, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ, আপনারা খুব ভালো পরিচালনা করেছেন,
1: একদম
0: খুব ভালো ভালো কোয়েশ্চেন এসেছে।
1: ধীমান কাহালি আমাদের সঙ্গে ছিল, আশা করি আবারও অন্য একদিন এরকম ভাবে একমাস সন্ধ্যায় ডাক্তারবাবুকে আমাদের সঙ্গে পাবো এবং আপনাদের সমস্যা নিয়ে এবং সমাধান নিয়ে আমরা থাকবো। আপাতত আজকের মতো সাময়িক আমরা শুভরাত্রি জানাচ্ছি, কারণ ফিরে আসবো ঠিক 11:10 দুনিয়া.com নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সকলে,
2: এবং ভালো থাকার সাথে সাথে যেটা করবেন আপনাদের মন ভালো রাখুন, কেননা মন ভালো রাখলেই আপনার হার্ট ভালো থাকবে, এমনটাই বললেন আমাদের ডাক্তারবাবু আজকে।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। केंद्र सरकार ने घुसपैठ और अन्य कारणों से होने वाले जनसांख्यिकीय बदलाव की चुनौतियों से निपटने के लिए उच्च स्तरीय समिति का गठन किया है। इस समिति की अध्यक्षता सर्वोच्च न्यायालय के पूर्व न्यायाधीश प्रकाश प्रभाकर नावलेकर करेंगे। गृह मंत्रालय में संयुक्त सचिव इस समिति में सदस्य सचिव के रूप में कार्य करेंगे। गृह मंत्री अमित शाह ने कहा कि ये समिति अवैध प्रवासन और अन्य अस्वाभाविक कारणों से पूरे देश में हो रहे जनसांख्यिकी बदलावों का व्यापक मूल्यांकन करेगी। गृह मंत्री अमित शाह ने कहा है कि सरकार ड्रोन के जरिए नशीले पदार्थों और हथियारों की तस्करी पर रोक लगाने के लिए अगले 6 महीने के भीतर ड्रोन रोधी प्रणाली लगाने की प्रक्रिया में है। राजस्थान के बीकानेर जिले में साचू सीमा चौकी पर सीमा सुरक्षा बल के जवानों को संबोधित करते हुए गृह मंत्री ने ये बात कही।
4: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए। और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
3: विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर की अध्यक्षता में आज क्वाड विदेश मंत्रियों की बैठक नई दिल्ली में संपन्न हुई। ऑस्ट्रेलिया, जापान और अमेरिका के विदेश मंत्री ने बैठक में हिस्सा लिया। सदस्य देश वैश्विक ऊर्जा बाजारों में व्यवधान के समय एक दूसरे की ऊर्जा सुरक्षा आवश्यकताओं को पूरा करने के लिए सहयोग बढ़ाने पर सहमत हुए। क्वाड देशों ने हिंद प्रशांत क्षेत्र में निगरानी से जुड़ी पहल तथा दृश्यों के माध्यम से समुद्री गतिविधियों की साझा जानकारी उपलब्ध कराने पर भी सहमति व्यक्त की। बैठक के बाद संयुक्त प्रेस वार्ता में डॉ. जयशंकर ने कहा कि क्वाड देशों के बीच सहयोग को और मजबूत किया जाएगा। विदेश मंत्रालय में अपर सचिव के नागराज नायडू ने बताया कि क्वाड देशों ने पहलगाम आतंकवादी हमले की भी निंदा की।

0: 100.1 মেগাহার্টজ আইআরএফএম গোল্ডের ঘড়ির কাটা বলছে রাত 11টা বেজে 11 মিনিট হতে চলেছে। আপনারা টিউন করেছেন যেহেতু এফএম গোল্ড, তাই এই সময়টা বিশ্বের বেশ কিছু ইন্টারেস্টিং খবরাখবর তো থাকেই, কারণ সময়টা এখন dunia.com শোনার সময়। আর dunia.com নিয়ে অ্যাজ ইউজুয়াল মৌসুমী কল্পলাল আছে আপনাদের সঙ্গে 12টা পর্যন্ত। গান, গল্প, আড্ডা সবটাই হবে এবং অবশ্যই থাকবেন আপনারা 12টা পর্যন্ত, কারণ dunia.com যেহেতু তাই বিশ্বের এ প্রান্তের খবর ও প্রান্তে পৌঁছে দেওয়া কিংবা ও প্রান্তের খবর এ প্রান্তে নিয়ে আসার একটা দায়িত্ব তো আমাদের থাকেই। আর সেই দায়িত্ব পালন করতে আজ আপনাদের সঙ্গে স্টুডিওতে রয়েছি মৌসুমী কল্পলাল। শুনতে থাকুন 100.1 মেগাহার্টজ AIR FM গোল্ডের dunia.com।
1: শুনছেন dunia.com 100.1 FM গোল্ডে dunia.com dunia.com।

পৃথিবীর সমুদ্র, নদী, হ্রদ, গভীর জলরাশিতে এমন অসংখ্য মাছ রয়েছে যাদের আচরণ, গঠন, রং কিংবা শিকার ধরার কৌশল সত্যি বোধহয় মানুষকে অবাক করে দেয়। কিছু মাছ বিদ্যুৎ তৈরি করতে পারে, কিছু আবার অন্ধকারে আলো দেয়, কিছু মাছ আবার জলের বাইরে হেঁটে চলে বেড়ায়। তো তেমন কিছু মাছের খবর, বিশ্বের অবাক করা কিছু মাছ, যে মাছের খবরাখবর জানাতেই দুনিয়া ডট কমে আজ থাকবো আপনাদের সঙ্গে পুরো 12টা পর্যন্ত। যেমন এই মুহূর্তে অন্ধকার সমুদ্রের এক ভয়ঙ্কর শিকারী মাছ, যেটাকে বলা হয় অ্যাংলার ফিশ। এই অ্যাংলার ফিশ পৃথিবীর সব

সবথেকে ভয়ঙ্কর দেখতে মাছগুলোর মধ্যে একটি। এটি সমুদ্রের অনেক গভীরে বাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না। অন্ধকারে শিকার ধরার জন্য এর মাথার সামনে ছোট্ট একটি আলো জ্বালানোর মতো অঙ্গ থাকে, অর্থাৎ পুরো মাছটার গঠনটাই এমন যেখানে মাথার সামনে একটা আলো জ্বালানো। অনেক সময় ওই কয়লার খনিতে অনেকে যেমন সেই সেফটি ভাল্ভ বা এই ধরনের কিছু টর্চ নিয়ে যায় যেগুলো একদম মাথার সামনে লাগানো থাকে, তেমনি মাছটারও কিন্তু এরকম শিকার ধরার জন্য মাথার সামনে একটি ছোট্ট আলো জ্বালানোর মতো অঙ্গ থাকে। এবং এই আলো দেখে মাছগুলো কিন্তু কাছে এলে, মানে তার যে সমস্ত শিকারী যদি কাছে আসে, তাদের মুহূর্তের মধ্যেই গিলে ফেলে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মেয়ে অ্যাংলার ফিশ অন্ধকারে অনেক বড় হয় আর পুরুষ মাছ খুবই ছোট। অনেক সময় পুরুষ মাছ স্ত্রী মাছের শরীরের সঙ্গে স্থায়ীভাবে লেগে যায় এবং সেখানেই কিন্তু তাদের জীবন তারা কাটায়। এইভাবেই তাদের জীবনযাত্রা, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা আরও বেশ কিছু মাছের সন্ধান দেব আজকে আপনাদের, কারণ সময়টা dunia.com। আর dunia.com মানেই দুনিয়ার, শুরুতেই বললাম, দুনিয়ার এ প্রান্তের খবরে ও প্রান্তে বা ও প্রান্তের খবরে প্রান্তে নিয়ে আসার জন্য আজ মৌসুমী কল্পলাল আছে আপনাদের সঙ্গে, এবং সঙ্গে তো অবশ্যই থাকবে গান। সুতরাং একদম মিস করবেন এই সময়টা, আমাদের সঙ্গে থাকুন, মৌসুমী কল্পলালের সঙ্গে থাকুন।

0: এটা তো শুধু বাংলার জন্য নয়, গোটা পৃথিবীর বহু মানুষের জীবন আর সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে আছে এই মাছের গল্প, মানে সুস্বাদু মাছের গল্প।
1: একদম, আসলে আমরা শুরুতে একটুখানি আশ্চর্য কিছু মাছের কথা বলতে বলতে মনে পড়লো যে মাছ আশ্চর্য তো বটেই,
0: বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে।
1: একদমই, কারণ ওটা সুস্বাদু, তাই আমরা আশ্চর্য সুস্বাদু কিছু মাছের কথাই আমরা একটুখানি
0: ওই মাছের কথায় থাকছি। এবং এটা বলি যে গোটা পৃথিবীর বহু মানুষ আছেন যারা কিন্তু এই মাছকে তাদের প্রিয় খাদ্য তালিকার মধ্যে রাখেন, এবং সমুদ্রের গভীর নীল জল থেকে একেবারে নদীর আন্তঃস্রোত পৃথিবীর নানা প্রান্তে রয়েছে এমন বেশ কিছু মাছ যাদের স্বাদ আছে একেবারে কিংবদন্তির মতো বলা যায় জনপ্রিয়। আবার কোথাও বলা যায় যে সুশির প্লেট, সেখানে কিনা রাজকীয় টুনা খাচ্ছি, আবার কোথাও সর্ষের ছাঁজে ইলিশ, আবার কোথাও গ্রিল করা স্যামন মাছের যে গন্ধ, এই প্রত্যেকটা মাছই কিন্তু মানে আমাদের কাছে সেই সুস্বাদু মাছগুলোর মধ্যে অন্যতম বা অন্যতম ঐতিহ্য বহন করে, বিশেষ করে আমরা যখন বাঙালি। এবং আজকের আয়োজনে আমরা তাই জানবো বিশ্বের বেশ কিছু সুস্বাদু এবং জনপ্রিয় মাছের কথা, এবং সেই সমস্ত মাছগুলোর কথা যে আমরা জানবো তার মধ্যে, হ্যাঁ তার মধ্যে একদম প্রথমেই যে মাছটার কথায় আমরা যাব সেই মাছটা কিন্তু এখানে খুব বেশি জনপ্রিয় তা নয়, কিন্তু এই মাছটার জনপ্রিয়তা রয়েছে এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় সুস্বাদু মাছ স্যামন মাছ।
1: একেবারেই, এবং এই যে স্যামন মাছের কথাটা আমরা শুনেছি যে এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, মানে টেস্টি তো ডেফিনেটলি টেস্টি এবং তার জন্য শরীরের জন্য ভীষণ উপকারী, কারণ এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ডি এবং বি12, যেটা হৃদযন্ত্র মানে আমাদের এই যে এতক্ষণ ধরে শরীরের
0: আরোগ্যের কথা হচ্ছিল
1: সেটা কিন্তু ভীষণভাবে ভালো রাখতে সাহায্য করে,
0: এবং শুধুমাত্র হৃদযন্ত্র ভালো রাখে তা নয়, মস্তিষ্কের কার্যক্ষমতাও কিন্তু বাড়ায়, আর শুধু তাই নয় ত্বক সুন্দর রাখতে কিন্তু সাহায্য করে। নরওয়ে, কানাডা, স্কটল্যান্ড এবং আলাস্কার এই যে মাছ, মানে এই যে স্যামন মাছ সবথেকে বিখ্যাত বলে ধরা হয়, বিশেষ করে এই মাছটা আজ বিশ্বের বাজারে একটা আলাদা পরিচিতি বলা যায়। এবং অতিরিক্ত মাছ ধরা বা পরিবেশ দূষণের কারণে বন্য যে স্যামনের সংখ্যা অনেক কমে গেছে সেটাও বলা বাহুল্য, তাই একদম নিয়ম মেনে যেখানে কিনা এই মাছ খাওয়া এলাও আছে সেখানে গিয়েই খেতে হবে, এবং উত্তর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের ঠান্ডা জলেই এই মাছ কিন্তু শুধুমাত্র স্বাদের জন্যই এবং পুষ্টিগত গুণের জন্যই বিশ্বজোড়া এর একটা মানে সমাদৃতে রয়েছে। এবং শরীরে মানে শরীর সাধারণত রূপালী রঙের হয়, মানে এই মাছটাকে দেখতে কেমন তাই বলছি আর কি, যারা এখনো দেখেননি, আমি জানি নেটে গিয়ে সার্চ করে দেখে নেবেন, কিন্তু যারা এখনো দেখেননি তাদের জন্য বলে দিই যে রূপালী রঙের এই মাছ, এবং এর মাংসটা মানে মাছের আঁশটা ছাড়িয়ে দিলে ভিতরের যেটা সেটা একদম গোলাপি বা অনেক সময় কমলা রঙেরও হয়, অন্য মাছেদের থেকে কিন্তু এইখানেই এই মাছ একটু আলাদা।
1: এবং একটা জিনিস অবাক লাগে যে মৌসুমী তুমি যেটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একই সঙ্গে টেস্টি এবং হেলদি, মানে হয় না অনেক মাছ ভীষণ টেস্টি কিন্তু আনহেলদি, মানে অতটা হেলথের পক্ষে ভালো নয় এবং সেটা ভীষণ স্পাইসি করে রান্না করলে তবেই আমাদের ভালো লাগে, কিন্তু এটা হেলথের জন্য ভালো।
0: একদমই তাই, এবং তুমি যে রান্নার কথা বললে এই রান্নার কথা থেকে বলি যে এই মাছটা কিন্তু গ্রিল, স্মোকড, বেকড এবং যে সুশির কথা বলছিলাম এই ধরনের রান্নাগুলোর জন্যই বেশি জনপ্রিয়। এবং যখনই গ্রিল, স্মোকড এই সমস্ত রান্নাতে যাব বা বেকড রান্না, সেটা তো হেলদি ভার্সন খাবারের, এটার আলাদা করে বলার কিছু নেই। বিশেষ করে জাপানি সুশি সংস্কৃতিতে এই মাছের ব্যবহার কিন্তু অত্যন্ত জনপ্রিয়।
1: বাহ, তাহলে এইরকম বেশ কিছু মাছের খবরা খবর আপনাদের দেব, এবং সেই সঙ্গে সঙ্গে আমার এবং মৌসুমীর এই রাত্রিবেলাতেও জানি এই সময় ডিনারের পর্বটা প্রায় শেষ বা অনেকে হয়তো করবেন, কিন্তু তবুও বলছি যে এই সময় যদি এই ধরনের মাছ ডিনারের সময় চলে আসে আপনার খাবার টেবিলে, খাবার প্লেটে, তাহলে ডেফিনেটলি একটা অন্যরকম আমেজ তৈরি করে। এই যে বললাম টেস্ট এবং হেলদি দুটো একসঙ্গে যেহেতু, এই ধরনের মাছের সন্ধান আমরা আরও দেওয়ার চেষ্টা করব। আপাতত আমরা চলে যাই গানে, গানের ওপারে অবশ্যই আবারও কথা হবে আপনাদের সঙ্গে। 100.1 মেগাহার্টজ AIR FM গোল্ডে।

শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com

0: সত্যি এইবারে মানে এই যে সুস্বাদু মাছের তালিকা নিয়ে আমরা বসেছি এই রাত্রিবেলা খাবার দাবারের সময়, সেখানে এবার আমরা চলে এসেছি সমুদ্রের এক দুরন্ত সাঁতারুর গল্পে। টুনা মাছ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং দামি মাছগুলোর মধ্যে কিন্তু এই টুনা মাছের নাম অন্যতম। স্বাদ, শক্তি আর আকার সব দিক থেকেই এই মাছ যেন সমুদ্রের একেবারে রাজা।
1: এবং এই টুনা মাছ খুব মানে আমাদের যারা মাছ ভক্ত তারা এই মাছটার নাম শুনেছেন, এবং এটি সাধারণত আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের একদম গভীর জলে পাওয়া যায়। মানে গভীর জলে যারা মাছ শিকারীরা যান তারা কিন্তু এই মাছটাকে সেখান থেকে তুলে আনেন। এবং এরা অত্যন্ত, যে মৌসুমি শুরুতেই বললো, দ্রুত গতির মাছ, প্রচণ্ড স্পিডে ওরা সাঁতার কাটে এবং কখনো কখনো ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগেও সাঁতার কাটতে পারে। তাই টুনাকে কিন্তু সমুদ্রের স্পিড স্টারও বলা হয়, মানে এত স্পিড মাছটার মধ্যে,
0: স্পিড স্টার মানে স্টারডমটা এমন যে স্পিডের দিক থেকে তাকে স্টার বলা হয়। এবং টুনার বিভিন্ন প্রজাতির মধ্যে ব্লুফিন টুনা কিন্তু সব থেকে বিখ্যাত এবং সব থেকে দামি। মানে ব্লুফিন টুনা যদি খেতে চান একটু পয়সা খরচা করতে হবে বই কি। জাপানে এই মাছের চাহিদা এত বেশি যে একটা বড় ব্লুফিন টুনা, যেটার কথা বলছিলাম, নিলামে প্রায় কোটি কোটি টাকায় বিক্রি হয়। আর বিশ্ববিখ্যাত বিভিন্ন ধরনের যে খাবারগুলো রয়েছে, যেমন সুশি, সাসিমির, এই অন্যতম প্রধান উপাদানই কিন্তু এই টুনা মাছ। এবং এর মাংস নরম হয়, রসালো হয়, হালকা মাখনের মতো স্বাদের হওয়ার জন্য এটা কিন্তু খাদ্যরসিকদের কাছে একটা অন্যতম প্রিয় খাবার বলা যায়। আর রান্নাটা ওই খুব তেল মশলা ঝাল দিয়ে একেবারে রান্না করলাম সেরকমটা নয়, গ্রিল, স্টেক, স্যালাড এবং ক্যানজাত খাবার,
1: মানে একটু হেলদি টাইপ যদি আপনি রান্না করতে পারেন। অ্যাকচুয়ালি কি হয়, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই টুনা মাছের অবয়ব বা টুনা মাছটা কিভাবে রান্না করে পরিবেশন করা হচ্ছে, যেগুলো বিদেশি যে সাইটগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখি, প্রায়শই দেখি, এবং দেখে বেশ লোভনীয়ই মনে হয়। এবার যারা মাছ ভালোবাসেন তাদের কাছে ডেফিনেটলি লোভনীয় হবে। তবে শুধু স্বাদই নয়, যে আমি বললাম যে একটু হেলদি ব্যাপারটা ওর মধ্যে রয়েছে, পুষ্টিগুণ সমৃদ্ধ, এবং এতে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন,
0: এই সমস্ত গুণও কিন্তু রয়েছে যা আমাদের শরীরকে কিন্তু শক্তি যোগায় আর ওই হার্ট ভালো রাখতে সাহায্য করে। এবং অতিরিক্ত শিকারের কারণে অনেক টুনা মাছ বিপদে পড়ছে, তাই এই এটার জন্য উদ্যোগও নেওয়া হয়েছে যাতে পরিমাণ মতো টুনা মাছ নেওয়া হয়, যাতে এদের প্রজাতির কোনো অস্তিত্ব সংকট না হয়। আর
1: মানে কি বলতো, একটা জিনিস আমার দেখে, মানে টুনা মাছটা যখন দেখেছি আমি, দেখো ট্যাংরা প্যাটার্ন, মানে আমরা যদি বাংলায় ট্যাংরা মাছ দেখি, বড় ট্যাংরা, সেই প্যাটার্নটা সেরকম, কিন্তু খেতে তো ডেফিনেটলি আলাদা হবে। এবং তুমি তার যা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবারের কথা বলছো, মানে তার মধ্যে যেগুলো আছে
0: গুণাগুণ রয়েছে, এবং দেখো গতির মানে ঝড়, রাজকীয় স্বাদ আর বিলাসবহুল খাদ্য সংস্কৃতির প্রতীক এই টুনা মাছ সত্যি কিন্তু সমুদ্রের এক বিস্ময় বলা যায়। তাই পৃথিবীর সেরা সুস্বাদু মাছগুলোর তালিকার মধ্যে টুনার অবস্থান সবসময় কিন্তু বিশেষভাবেই থাকবে।
1: এরকম আরও সুস্বাদু মাছের কথায় আসবো আমরা, কিন্তু ঘড়ির কাঁটা এই মুহূর্তে রাত 11:38 বলছে, সময় একদমই কম, তাই গানে ফিরে যাই, গানের উপরে আবার অবশ্যই আসছি আপনার।

0: গানগুলো শুনতে শুনতে কেমন ছোটবেলার স্মৃতি উস্কে ওঠে না? মানে অনেক ছোটবেলা থেকে এই গানটা শুনছিলাম, স্বপন বসুর কণ্ঠে এবং আরও একজন শিল্পীর কণ্ঠে আমরা এই গানটি শুনেছিলাম, অরিন্দম গাঙ্গুলি। পরবর্তীতে দূরদর্শনের পর্দাতেও দেখেছিলাম। তবে এই গান যখন একবার মানে কানে ঢোকে, সেই কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে, দুর্দান্ত।
1: এবং মাছের কথা আছে না, আমরা তো বাঙালি, সেই মাছের কথা এবং ভালো গান, সেই দুটোই যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন আর আমাদের পায়ে কে। তবে সুস্বাদু বেশ কিছু মাছের কথা বলছি dunia.com-এ আজকের, আর দুটো মাছের কথা বলে দিয়েছি এবং তারপরে বিশ্বের অন্যতম জনপ্রিয় সাদা মাংসের মাছ, না না মাংসের কথা বলছি না, মানে মাছের যে মাংসটা সেটা সাদা, সেটা হচ্ছে কড মাছ। উত্তর আটলান্টিক মহাসাগরে ঠান্ডা জলে পাওয়া যায় এই মাছ এবং বহু শতাব্দী ধরে ইউরোপ এবং আমেরিকার খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।
0: এবং আমরা জানি কড মাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নরম সাদা এবং কোমল মাংস, মানে যেটা মাছ আর কি, একদম একদম নরম, সফট, এবং স্বাদ খুবই হালকা কিন্তু অত্যন্ত মজাদার। তাই ছোট বড় সবার কাছে কিন্তু এই কড মাছ ভীষণ রকমের জনপ্রিয়। কাঁটা তুলনামূলক কম হওয়ায় অনেকেই এই মাছকে, অনেকেই বলে পারফেক্ট ফ্যামিলি ফিশ, মানে মাছের মধ্যে কাঁটা প্রায়শই নেই এবং
1: মানে বয়স্ক থেকে ছোট সবাই খেতে
0: ভালোবাসে। বিশ্ববিখ্যাত ব্রিটিশ খাবার ফিশ অ্যান্ড চিপসের প্রধান আকর্ষণই হলো কিন্তু কড মাছ, এটা অনেকেই জানেন আবার নাও জানতে পারে।
1: মচমচে বাটারের ভিতরে নরম কড়ের স্বাদ এই খাবারকে করেছে আন্তর্জাতিকভাবে কিন্তু জনপ্রিয়। আর এই মাছ গ্রিল, বেক, স্যুপ কিংবা স্ট্রু এই ধরনের রান্নাতে কিন্তু দারুণভাবে মানিয়ে যায়। কড মাছ শুধুমাত্র সুস্বাদু নয়, পুষ্টিকরও বটে এবং এই মাছেও কিন্তু রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন B12, আয়োডিন এবং সেলেনিয়াম। কম চর্বিযুক্ত হওয়ায় স্বাস্থ্য সচেতন যে সমস্ত মানুষরা, সেই সমস্ত মানুষদের কাছেও কিন্তু এটা খুব জনপ্রিয়। আর একসময় উত্তর আটলান্টিকে প্রচুর পরিমাণে কড মাছ পাওয়া যেত,
0: কিন্তু এই যে অতিরিক্ত শিকারীদের লোভ, শিকারের কারণে অনেক অঞ্চলে, মানে ওই সমস্ত অঞ্চলের সংখ্যা কমে যায়। তবে বর্তমানে বিভিন্ন দেশে টেকসইভাবে কড মাছ ধরারও কিন্তু বিশেষ একটা গুরুত্ব রয়েছে আমরা জানি।
1: নরওয়ে, আইসল্যান্ড এবং কানাডায় কড মাছ কিন্তু বিশেষভাবে বিখ্যাত আর কি। মানে এই যে মাছের কথা বলছি না, জিভটা জানে কেমন জড়িয়ে যাচ্ছে আমাদের। বিশেষ করে নরওয়ে শুকনো কড এবং স্টক ফিশ শত শত বছর ধরে বিশ্বের নানা দেশে রপ্তানি হচ্ছে। স্বাদে কোমল, রান্নায় সহজ আর পুষ্টিতে ভরপুর
0: আপনাদের জন্য দিয়ে দিই, সেটা একটু মন দিয়ে শুনুন, তারপরে অবশ্যই গান কথা তো আছে মৌসুমী কল্পলালের
1: সঙ্গে, এটার পরে গানে চলে যাবো, কথা বলতে পাচ্ছি না।
0: dunia.com-এ আজ মৌসুমী কল্পলাল আছে আপনাদের সঙ্গে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও

ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃ সম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ৩১শে মে রবিবার ঠিক সকাল ১১টায়।

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com duniya.com
1: কথা হচ্ছে আপনাদের সাথে বিশ্বের বেশ কিছু সুস্বাদু মাছের কথা। এবার আমরা জানবো এমন এক মাছের গল্প যাকে ঘিরে রয়েছে একই সঙ্গে ভয়, কৌতূহল আবার বিলাসবহুল স্বাদের আকর্ষণ। এই মাছের নাম পাফার ফিশ, আর জাপানে এটাকে ফুগু নামেও পরিচয় দেওয়া হয়। পাফার ফিশ দেখতে বেশ অদ্ভুত। বিপদের সময় এটা কি করে, নিজের শরীরকে ফুলিয়ে গোল বলের মতো করে নেয়, তাই একে পাফার বলা হয়। আর সমুদ্রের বিভিন্ন অঞ্চলে এই মাছটা কিন্তু পাওয়া গেলেও জাপানে এর জনপ্রিয়তা কিন্তু বেশ অনেকটাই।
2: এবং ফুগু, এই যে মাছটার কথা বলা হচ্ছে, ফুগুকে কিন্তু বিশ্বের অন্যতম একটা বিপজ্জনক খাবারও বলা হয়, কারণ এর শরীরের কিছু অংশে থাকে টেট্রোডোটক্সিন নামের অত্যন্ত একটা শক্তিশালী বিষাক্ত পদার্থ।

0: পদার্থ, যেটা কিন্তু মানুষের যে স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
1: একদমই তাই, এবং সেই জন্যই কিন্তু এটা যেখানে খাওয়া হয় সেখানে লাইসেন্সপ্রাপ্ত শেফরাই এই রান্নাটা করতে পারেন, মানে যাদের কাছে প্রপার ট্রেনিং রয়েছে যে ঠিক কোন অংশটা রান্না করবেন কোনটা করবেন না, তারাই কিন্তু একমাত্র অ্যালাউ হয় রান্নাটা করার জন্য। তাও আশ্চর্যের একটা বিষয় হলো, ঝুঁকি জেনেও প্রতি বছর হাজার হাজার মানুষ এই মাছ খেতে রেস্টুরেন্টে ভিড় করেন, কারণ সঠিকভাবে রান্না করা এই মাছ মানে ফুগুর স্বাদ অত্যন্ত সূক্ষ্ম কোমল এবং আলাদা ধরনের, এটাই কিন্তু মনে করা হয়
0: আছে। এবং রেপুটেড কোনো রেস্টুরেন্টে গেলে তারা তো সেখানকার শেফরা তো জানবে যে কোন অংশটা বাদ দেব কোন অংশটা খাবো, যেহেতু একটা ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ ওদের শরীরে আছে, ফলে সেটা যদি কোনোভাবে খায় তাহলে তো তাদেরও বদনাম বা তাদেরও সমস্যা।
1: একদমই তাই, এবং দেখো এই যে ফুগু মাছটার কথা বলছি, এই মাছটা কিন্তু খুব পাতলা করে কেটে পরিবেশন করা হয়, মানে বিশেষ করে এই পদটাকে ফুগু সাসিমি বলা হয়। প্লেটের উপর মাছের টুকরোগুলো এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় যেন মনে হয় এটা একটা ফুলের নকশা।
0: তোমার বর্ণনার গুণে মনে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি খাবারের টেবিলের উপরে ফুগু মাছ সাজিয়ে দিয়েছে। না না,
1: বুঝতে পাচ্ছি মানে খুব সময়টা কঠিন হতে চলেছে আমাদের জন্য, কেননা রাতের ঘড়ির কাঁটা যত বাড়ছে আমরা মাছের কথা বলছি, আমরা বাঙালি দুজন বসে আছি মৌসুমী কল্পলাল, এবং তার সাথে সাথে বলে দিই যে না আর কোনো মাছের কথায় যাব না। আমরা বেশ কিছু বিদেশি মাছের কথা বললাম, তবে কিছু মাছ যে মাছগুলো একদম আমাদের নিজস্ব, মানে ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, তাদেরও কিন্তু স্বাদ,
0: মানে সেই সঙ্গে আমি একটা অ্যাড করব লোটে মাছ, মানে সেটা সবাই খায় না যদিও, কিন্তু যদি তার টেস্ট একবার পেয়ে থাকে তাহলে এগুলো আমাদের একদম বাঙালি কালচারের মাছ, একদম বাঙালিয়ানা যে মাছের মধ্যে একেবারে রয়েছে সেই মাছগুলো কিন্তু আমাদের জীবকে সত্যি একটা
1: আমাদের আমাদের উপমহাদেশের এই রুই কাতলা বা ধরুন আমাদের এই যে ইলিশ বা ইলশা যাকে বলি আমরা, মানে বাংলাদেশ এবং ভারতের নদীমাতৃক দেশের প্রধান মাছ, এই সব কিছুই মানে ভাপা বা পাতুরি যাই খাই না কেন স্বাদ কিন্তু অতুলনীয়।
0: তাই
1: বিশ্বের সেরা কিছু মাছের কথা বললাম এই বলতে বলতেই, আজকে টাটা জানাবো, তাই তো?
0: একদমই তাই, এবং এই মাছের স্বাদ মনে লেগে থাকুক, জিভে লাগবে না, তবে কোনো এক সময় জিভে লাগবে এই আশা নিয়ে আজ মৌসুমী কল্পলাল dunia.com থেকে বিদায় নিচ্ছে, আবার কথা হবে আপনাদের সঙ্গে। অর্জুন খাপাকে রেখে গেলাম আপনাদের এবং আমার সঙ্গে, আজকের মতো শুভরাত্রি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম রেমদো, এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান। অখিল বন্ধু ঘোষের পরে এবারে শিল্পী ভূপেন হাজারিকা।

0: একিতরুণী, মোরা যাত্রী একই তরুণী, সহযাত্রী একই তরুণী।
1: আধুনিক গান শুনছেন ভূপেন হাজারিকার কণ্ঠে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক গান শুনছেন ভূপেন হাজারিকার পরে, এবারে শিল্পী শচীন দেব বর্মণ।

অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান শচীনদেব বর্মনের পর এবারে শিল্পী মান্না দে।

0: প্রথমে অখিল বন্ধু ঘোষ, তারপর ভূপেন হাজারিকা, তারপর শচীনদেব বর্মন এবং সর্বশেষে মান্নাদের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:20। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন লুকোচুরি ছায়াছবির গান, প্রথমে পরপর দুটি গান কিশোর কুমারের কণ্ঠে। ছবির নাম লুকোচুরি।
1: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?

লুকোচুরি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি কিশোর কুমার এবং রুমা গুহঠাকুরতার দ্বৈত কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখন শুনছেন লুকোচুরি ছায়াছবির গান। এবারের গানটি কিশোর কুমার এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে।
1: শুধু একটুখানি যাওয়া।

বাংলা ছায়াছবির গান শুনছেন। লুকোচুরি ছায়াছবির পরে এবারে সাথীহারা ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম সাথীহারা।

যাবে। এই খেল মজেদার বাবু মিলবে না তোমার, এই খেল মজেদার বাবু মিলবে না তোমার, হায় হায় পুড়িয়ে যাবে, জুড়িয়ে যাবে, ফসকে যাবে, ধসকে যাবে, হায় হায়।

ঢসকে যাবে ঢসকে যাবে হায় হায় হায় রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে এ রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে।

সাথিয়াহারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে। ছবির নাম সাথিয়াহারা।

সাথিয়ারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান, গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, ছবি সাথিয়ারা।

সাথিয়ারা ছায়াছবির গান শুনছিলেন। এবারে দেয়া নেয়া ছায়াছবির গান, প্রথমে পরপর তিনটি গান শ্যামল মিত্রের কণ্ঠে, ছবির নাম দেয়া নেয়া।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন দেয়া নেয়া ছায়াছবির গান। এবারের গানটি শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, ছবির নাম দেয়া নেয়া।

প্রথমে লুকোচুরি, তারপরে সাথীহারা এবং সবশেষে দেয়ানিয়া ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:10। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ শুধু নজরুল গীতি। প্রথমে পরপর কয়েকটি নজরুল গীতি সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুধু নজরুল গীতি। এতক্ষণ শুনছিলেন সমবেত কণ্ঠে নজরুল গীতি, এবারে মোহাম্মদ রফির কণ্ঠে পরপর কয়েকটি নজরুল গীতি। শিল্পী মোহাম্মদ রফি।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুধু নজরুল গীতি। এখন শুনছেন মোহাম্মদ রফির কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুধু নজরুল গীতি মোহাম্মদ রফির পরে এবারে ধীরেন বসু।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে সমবেত কণ্ঠে, পরে মোহাম্মদ রফির কণ্ঠে এবং সবশেষে ধীরেন বসুর কণ্ঠে নজরুল গীতি শুনলেন আকাশবাণী কলকাতা। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 4:01 হয়ে 10 সেকেন্ড, আর ভোর 4 মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন বিলাসখানি তরির আগে খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিলাসখানি টোডির আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে এবারে রূপক তালে তবলা শুনবেন শিল্পী পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়।

যেমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাচ্ছি, তার মধ্যে ছোট ছোট তেহাই।

এটা তিনবার যাকে চক্রধার তাকে পুকুর বলি আমার।

107 FM Rainbow Project তরঙ্গে এতক্ষণ শুনছিলেন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিলাসখানি টৌরির আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনছিলেন রূপক তালে তবলা, শিল্পী ছিলেন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে তখন শুনছিলেন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনছিলেন প্রথমে খেয়াল, পরে তবলা। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

মনোজ সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ভোর 5:40। আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

এই গ্রীষ্ম এমন একটা সময়, এই গরমের সময় বারবার তার কথাই মনে পড়ে। এই গরমে, এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন তিনি বারবার তার লেখায় মনে করিয়ে দিয়েছেন, বিশ্ব যখন নিদ্রা মগন তখনই যেন এই মহাবিশ্বে এক অদ্ভুত ঘটনা, এই গরমে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ আর একদিকে কালবৈশাখী ঝড়, কত কিছুই ঘটে এই বিশ্ব পৃথিবীতে, কত রকমের উপলব্ধি তিনি তার জীবন দিয়ে করে গেছেন, আর সেই জীবন উপলব্ধির মাঝখানে আমাদের দাঁড় করিয়েছেন বিভিন্ন কিছু বলতে, বিভিন্ন কিছু ভাবতে। আসলে আমাদের ভাবনা চিন্তার যে জায়গাগুলোকে, সেগুলোকে অদ্ভুতভাবে নাড়া দিয়ে গেছেন তার এই লেখাগুলোর মধ্য দিয়ে। এমনিতেই আমরা জানি যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই যে প্রকৃতি, এই যে প্রকৃতির অদ্ভুত যে মায়াজাল, সেই মায়াজালকে তিনি অদ্ভুতভাবে তার লেখার বাঁধনে বেঁধে রেখেছেন। সেটা কিভাবে, সেটা আমরা যতই পড়ি ততই যেন আমাদের কাছে ভারী অদ্ভুত হয়ে আসে। প্রত্যেকটা বিষয়ই আমাদের কাছে ভারী অদ্ভুত লাগে, কিভাবে তিনি পরতে পরতে একটার সাথে আরেকটাকে মিলিয়ে গেছেন। এই ভাবনা যতই আমরা তার লেখাগুলো পড়ি না কেন, যার কবিতা পড়ি না কেন, গানগুলো শুনি না কেন, আস্তে আস্তে মনে হয় সত্যিই তো একটা গানের সাথে একটা লেখার সাথে অদ্ভুতভাবে তার পরের লেখার কীরকম মিল ঘটিয়ে দিয়ে গেছেন, যে কারণেই তিনি যখন লেখেন বিশ্ব যখন নিদ্রা মগন, তখন সত্যিই আমাদের এই মনের মধ্যে একটা অদ্ভুতভাবে এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেও একটা বৈশাখী ঝড় কোথাও যেন মনের মধ্যে জেগে ওঠে। সেটা কিভাবে, সে বোধ হয় বোঝা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব।

কবি তার নিজের জীবন দিয়ে যখন এই পুরো বিষয়কে উপলব্ধি করেন, তখন বোঝা যায় যে তিনি তার জীবন থেকে এক অদ্ভুতভাবে সময়কে উপলব্ধি করেছেন। আমরা যদি তার লেখার দিকে দেখি, তার গানগুলো শুনতে শুনতে অদ্ভুতভাবে মনের মধ্যে একটা অনুরণন হয়, এই যে প্রচণ্ড গরমের দাবদাহ, আর তার মাঝেই আবহাওয়া অফিস যখন জানান দিচ্ছে বৃষ্টি আসবো আসবো করছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেও, সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, সব কিছু মিলেমিশে তিনিও কিন্তু তার লেখার মধ্যে দিয়ে যেমন লিখেছেন দারুণ অগ্নিবাণে, সেরকম লিখেছেন প্রখর শুষ্ক তাপে, আবার সেরকমই লিখেছেন ঠিক বৃষ্টি আসবো আসবো যখন করছে, তার আবাহনকে সঙ্গী করে তিনি লিখেছেন এসো শ্যামল সুন্দর। কোথা থেকে কিভাবে এই যে উপলব্ধি, এ সত্যি আমাদের বড় ভাবিয়ে তোলে। আমরা যখনই এই গান শুনি, এই কথা বলি, যখনই আমরা এই গান আর তার লেখাগুলো পড়ি, তখন আমাদের মধ্যেও একটা অদ্ভুতভাবে সেই অনুরণন হয়। আমাদের বাংলায় একটা কথা আছে, সংস্পর্শে বিক্রিয়া। হ্যাঁ, এই রকম গান শুনতে শুনতে, কথা শুনতে শুনতে আমাদের মধ্যেও কোথাও যেন একটা সেই গানের সংস্পর্শে, সেই লেখার সংস্পর্শে, সেই লেখাগুলোর পড়ার সংস্পর্শে আমাদের ভেতরেও কোথাও যেন একটা এই শ্যামল সুন্দর বিষয়গুলো আমাদের মধ্যেও এসে যায়। তখন আমরাও বলে উঠি দারুণ অগ্নিবাণে